0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শাবন বসুর সঙ্গে সুরে সুরে শুনছিলাম বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঠিক এই গল্পে কচ্ছপ মারা যাওয়ার পর ওই দুই বন্ধু হাঁস তারা কতটা দুঃখে ছিল সে কথা আমরা কি আর গল্পের মধ্যে পাই, তা আমরা অনুভব করতে পারি। আসলে প্রত্যেকটা গল্পের মধ্যে ওই যে কিছু ভাবনা থাকে, কিছু দর্শন থাকে যা কিনা আমাদের শেখায়। যেমন বলতে বলতে এই ব্রুয়ার্স ডিকশনারি অফ ফ্রেজ অ্যান্ড ফেবলস এখানেও বলা হয়েছিল যে সেখানে আবার কচ্ছপকে বলা হতো চুক্কা, এই শব্দটা যে তার পিঠেই নাকি সে বিশ্বকে ধারণ করে আছে। আসলে বিশ্বকে ধারণ করা মানে শুধুমাত্র তো এই পৃথিবীকে ধরা নয়, কোথাও মনে হয় একটা কচ্ছপ অনেক দিন ধরে বেঁচে থাকে তো, এবং খুব ধীর গতিতে চলা, ধীরে তার শ্বাস নেওয়া এবং

শীত ঘুমে থাকা ইত্যাদি প্রভৃতি। কিন্তু সে না অনেক কিছু দেখে, এই দেখাটা তার মনের মধ্যে কি রেখাপাত করে তা আমরা জানি না, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এইটা বোঝার চেষ্টা করি। যেমন বলা হয় মানুষের মধ্যে সমস্ত প্রাণীর যাবতীয় রকমের হাবভাব, কার্যকলাপ ইত্যাদি সমস্ত নাকি পাওয়া যায়। একজন মানুষের মধ্যে না পাওয়া গেল, নানান মানুষের মধ্যে নানান রকম। সে তার গভীরতা, তার বোধ অনুযায়ী সে ভাবনাকে ব্যাখ্যা করে। তা হয়তো কখনো একটা গল্পের আকারে আসে, কিন্তু সে ব্যাখ্যার পর আমরা বুঝতে পারি এই যে গল্প, এই যে একটা ঘটনা, আসলে এর পিছনে বক্তব্যটা কি। আর বক্তব্য আপনাদের কাছেও জানব। খোলা রয়েছে 9903659992। আর যদিও গলাটার অবস্থা একটুখানি শোচনীয়, তাই আপনাদের লেখা নিশ্চয়ই পড়ব। কখনো মাঝে মাঝে একটুখানি সুরের ছোঁয়া দেব, বুঝবেন তার মানে আমার গলাটাকে তখন পরিষ্কার করতে হচ্ছে। লিখছেন প্রথম কে, হাওড়া থেকে রঞ্জন। চেয়ার কি, চেয়ার কেপেক, কাপ হতে, ও চায়ের কাপ হতে, আরে বাবা এমনভাবে লিখেছেন, কি কাণ্ড। হ্যাঁ, চায়ের কাপাতে বসে পড়লাম এবছরের 6তম চিরন্তনী শুনে। দিদি ভাই সেই 4টে থেকে কারেন্ট নেই এই গরমে। এই গরমে যে আমাদের কত কিছুই সহ্য করতে হয় ভাই, আমি নিজেও তো বুঝতে পারছি। এমন জোরের সঙ্গে, মানে গলার পর এরকম একটা জোর দিয়ে যে আপনাদের সঙ্গে গল্প করতে হবে, কথা বলতে হবে, এও বেশ কষ্টকর। যাই হোক, নিশ্চয়ই কারেন্ট চলে আসবে, ঠিকঠাক হয়ে যাবে সব, একটু কষ্ট করুন। বলে না যে কি সবুরে মেয়া ফলে, মেয়া না ফুলুক, কারেন্টটা আসুক তাড়াতাড়ি। এটাই আপনার হয়ে আমিও প্রে করলাম। গুড মর্নিং ইন্দ্রানিধি, টু ডলস আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ টর্টয়েস ডে বাই ইউর সুইট প্রেজেন্টেশন। সুইট, আজকে সুইট প্রেজেন্টেশন হচ্ছে না, আমি জানি, গলাটা আমাকে সুইট থাকতে দিচ্ছেই না। ফ্রম রাজবন্ধু সরসোনা, গুড মর্নিং আপনাকেও, থ্যাংক ইউ। ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দিদি ইন্দ্রাণী। প্রতি পর্বের মতো আজ কচ্ছপ দিবসে মুন্ডেশ্বরী নদীর তীরে মেঠো পথে হাঁটতে হাঁটতে তোমার অনুষ্ঠান শুনছি মোবাইলে, সাথে একটা ছোট্ট কবিতাও পাঠালাম। বেশ, ভোরের সাথে অভিজিৎ মণ্ডল। আচ্ছা দেখি কী লিখছেন। ভোর 5টায় ঘুম ভাঙে যেই হাঁটি নদীর তীরে তীরে, আমায় দেখে পাখিরা সব উড়ে বেড়ায় গান গায় সুরে সুরে। মাঝের মাঠের মাঝে হাঁটি যখন, শিকার ধরে বক শামুক খোল পাখি, শামুক খোল পাখি, পায়ের কাছে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি কচ্ছপ ছানা, প্রেমের সুরে ঘুঘু জোড়া করে ডাকাডাকি।

কাশি এমন জিনিস ও অপেক্ষা করে না। যাই হোক, সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর কে লিখছেন, নাগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। চিরন্তনী সকল শ্রোতা বন্ধুকে জানাই মাঙ্গলিক শুভেচ্ছা। ইন্দ্রাণী ম্যাম, গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে। আজ ওয়ার্ল্ড ডে, আজ আবার সিজোফ্রেনিয়া ডে, সহমর্মিতার দিন, হাতে হাত ধরে পাশে থাকার দিন। থ্যাংক ইউ লেখার জন্য, জানানোর জন্য। বাহ, মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছে, আজকের গল্প খুব ভালো লাগলো। থ্যাংক ইউ মৌলি, আমার গলার অবস্থা থেকে তুমি ছোট্ট করে লিখেছো, তার জন্য আবার থ্যাংকস।

এবার কে লিখেছেন হোয়াটসঅ্যাপে দেখি, অনেকে লিখেছেন, খুব ছোট্ট করে পড়বো কেমন।

কে লিখছেন কে লিখছেন কে লিখছেন? প্রিয় ইন্দ্রাণী দিদি, প্রবাল শর্মা অধিকারী, বিলাসপুর ছত্তিশগড় থেকে। গলার অবস্থা খুব খারাপ, সত্যি তাই, খুব খারাপ। শুনে মনে হচ্ছে পাহাড়ে ঘুরতে যাওয়ার এফেক্ট। সত্যি হেসে ফেলছি কষ্টে। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।

সেই আপনারা কত জানেন। এরপরে কে লিখছেন, অর্জুন সিং তামিলনাড়ু থেকে, কচ্ছপের দিন সব সমস্ত পশুদেরই দিন থাকা উচিত। আছে তো দিদিভাই, শরীরের যত্ন নেবেন, শরীর নয় কেবল গলার যত্ন নিতে হচ্ছে এখন। সামনের সপ্তাহে নিশ্চয়ই একদম সঠিক গলায় আপনাদের গল্প শোনাতে পারবো, এই আশা রাখছি। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, কোথায় বেড়াতে গিয়েছিল, ওই যে আপনার উত্তর আগের বন্ধু দিয়ে দিলেন, অরিজিৎ দাস অধিকারী লিখেছেন, সে যদি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, বিষয় কচ্ছপ দিবস আজ শনির প্রাতে, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে, ভাঙা গলা নিয়ে তবু অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছে আপনজন, কচ্ছপের সব গল্প থেকে জাগাই মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাছ। বাহ, বাকিটা আর পড়তে পারলাম না, কেমন ছোটো ছোটো করেই পড়ছি আজকে। নিবেদিতা সেন শাওড়াভুলি থেকে লিখছেন, আজ আপনার গলা ভালো নয় তাই খুব আস্তে আস্তে বলুন, আমরা শুনবো, তাই করলাম, থ্যাংক ইউ। লিখেছেন, জীবনের ক্ষেত্রে অহংকার ভালো নয়, এটাই একমাত্র মূল কথা, ঠিক বলেছেন। তারপর কে লিখছেন, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, শনিবারের চিরন্তনী কচ্ছপ দিবসে কচ্ছপা দুই রাজহাঁসের গল্প শুনছি, বেশ ভালো লাগছে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব চেষ্টা করছি জানেন, নিশ্চয়ই এই এক সপ্তাহে সুস্থ হয়ে যাব। রামকৃষ্ণ দাস দেবী পারুলিয়া খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে লিখছেন, আমাদের কাছে যারা সুপার হিরো হন তারা আমাদের কল্পনাই হয়ে ওঠেন, শরীরের সমস্ত বাধার অতীত। ইন্দ্রাণী ম্যাম আমাদের কাছে সুপার হিরোইন সর্বনাশ, তার বাচনশৈলী স্বরক্ষেপণ এগুলো তাকে আমাদের কাছে সত্যি সত্যি স্বর্গীয় এক গল্পকার হিসেবে তুলে ধরে, তাই ভাবতেই পারি না ইন্দ্রাণী ম্যামের শরীর খারাপ হতে পারে, গলা খারাপ হতে পারে। তাড়াতাড়ি সুস্থ উঠুন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের এই আশীর্বাদ ভালোবাসা এইসব নিয়েই তো বেঁচে আছি। শুভ সকাল দিদিভাই, সাথে আছি, শুনছি, তুমি ভালো থেকো, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ গো, শুভ সকাল। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটো থেকে, দ্বিতীয় দিনের চিরন্তনী শুনছি দিদিভাই ধরা ধরা কণ্ঠে, গান ও গল্প শুনছি, ভালোই লাগছে, ছেলেবেলা ফিরে পাচ্ছি, তীব্র গরমে গলার অবস্থা এই হয়, খুব সাবধানে থাকবেন দিদিভাই, সবাই ভালো থাকবেন, সত্যি জানেন। সুপ্রভাত জানিয়ে বলছে, আমার মতো এই অবস্থা যে কতজনের, তখন মনে হচ্ছে আমরা সবাই গলা ধরার দল, এক দলে। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, কষ্ট হলো গলারই দুরবস্থা নিয়ে আমাদের মধ্যে আসায় কুর্নিশ জানাই, প্রাণীর মানুষকে কাশিবাসি হতে আমরা দেব না, উফ হাসলেই না কাশি পেয়ে যাবে, আমি তাই কষ্ট করেও হাসিটা কন্ট্রোল করছি। সুপ্রভাত ইন্দ্রাণীদি, আজকে বিশ্ব কচ্ছপ দিবসে গানে গল্পে জমে উঠেছে চিরন্তনী, খুব শিক্ষামূলক গল্প, মনকে ভাবনা রাজ্যে নিয়ে যায়, ভবানী শঙ্কর রায় উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, সুপ্রভাত জানাই আপনাকেও। হাই ইন্দ্রাণীদি, আজকে চিরন্তনীতে তিন বন্ধুর গল্প বেশি উপভোগ করছি, আজকের গল্পটা অনেক শিক্ষণীয়, লক্ষ্যে পৌঁছতে গেলে অনেক ঝড়ঝাপটা আসবে, সহ্য করতে পারলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে উৎপল মাইতি বেহালা থেকে লিখেছেন, একদম সুপ্রভাত, খুব ভালো থাকুন আর সাবধানে থাকুন, আমার মতো অবস্থা না হয়। রানীগঞ্জ

থেকে মিনতি চট্টোপাধ্যায়। দূরের বন্ধু, তোমাকে শুভ সকাল জানালাম, গলার কষ্ট সত্ত্বেও আমাদের গল্প শোনালে, সে জেনে তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো। আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আর দূরের নয়, আপনারা একদম কাছের বন্ধু, নিয়মিত বন্ধু। শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণী দিদি, আমি চিরন্তনী অনুষ্ঠানের অনেক পুরনো শ্রোতা, বর্তমানে দেখছি বহু বার্তাতে অনুষ্ঠান ভরে যাচ্ছে, গল্প ছোট হচ্ছে, গান বাজানোর সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা কী করবো, তাহলে অনেক গান শোনাবো আর না হলে পুরো গল্প বলবো? আসলে কি জানেন তো, চিরন্তনীতে না আমরা নানান রকমভাবে দেখবেন সাজাই, কখনো পুরো গল্প, একটা বড় গল্প যখন হয়ে যায় পুরো গল্প বলতে হয়, বা ধরুন এই যে আপনি বলছেন যে বার্তার সর্বোচ্চ শব্দ নির্দিষ্ট করে দিন, ঠিকই আমরা তো ছোটো করেই পড়ি, পুরোটা পড়ি না কিন্তু। আর আপনি যেমন পাঠিয়েছেন অজিত কুমার আদক উত্তর বাউলি আদক পাড়া থেকে, আপনি যেমন আপনার মনের কথা বলতে চেয়েছেন, এরকমভাবে না সবাই নিজের অনুভূতিটা শেয়ার করতে চান আমাদের সঙ্গে, তাই তাদের কথা বলবো বলে যখন অনুষ্ঠানের শুরুতে প্রতিশ্রুতি দিই, সেটা কিন্তু রক্ষা করা, পালন করা আমাদের কর্তব্য। কেমন, আমরা ছোট্ট করেই পড়ি, পুরোটা পড়তে পারি না। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রাণীদি, আমার দুঃখের দিনে বন্ধুরা পাশে আছে বলেই বেঁচে আছি, খুব ভালো লাগলো গান ও গল্প, সুন্দর উপস্থাপনা। সত্যি তাই, দুঃখের মাঝে একটাই সুখ থাকে, পাশে কেউ আছে, পাশে বন্ধু আছে, আমাদের সবারই তাই হয়। কে লিখছেন, মুকুল সর্দার দাকুব খুলনা বাংলাদেশ থেকে, নমস্কার শুভ সকাল চিরন্তন, কথায় সাজানো চিরন্তনীতে আজ বন্ধুর কথা, বন্ধুবিহীন জীবন অর্থহীন, একদম। গল্পে গানে সকালটা ভরিয়ে দেওয়ার জন্য ইন্দ্রাণী দিদিভাইকে আন্তরিক ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা। আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, ওখানেও তো বেশ গরম, সাবধানে থাকবেন, আমার মতো অবস্থায় পড়তে না হয়। ভুসওয়াল জলগাঁও থেকে মোহাম্মদ আকবর মোল্লা, আপনি লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণীদি, আপনাকে দিন পর, অনেকদিন পর আপনাকে পেলাম, না না এক সপ্তাহ হতো মাত্র, চিরন্তনীর গল্প আপনার কণ্ঠে শুনতে ভীষণ ভালো লাগে, আজকে যদিও আপনারাও কষ্ট করে শুনছেন আমি জানি, পুরো শব্দগুলো ঠিক মতো বেরোচ্ছে না, এখন আমি মর্নিং ওয়াকে করছি আর শুনছি কচ্ছপের গল্প, খুব ভালো লাগছে, ভালো থাকবেন দিদিভাই, আপনিও খুব ভালো থাকবেন। কমলেন্দু দাস বাঘাযতীন পার শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত শ্রবণ সাথী ইন্দ্রাণী ম্যাডাম, মেঘলা আকাশে নিয়ে আপনার গল্প খুব ভালো লাগলো, ধন্যবাদ চিরন্তনী। তাই মেঘলা আকাশ, বেশ, একটু বৃষ্টি আসুক, একটু ঠান্ডা আসুক, তাহলে বোধ হয় এই গরমের কষ্টটা কমবে। সুপ্রভাত চিরন্তনী, চিরচিরন্তনী, আচ্ছা আমি আকাশ বেহালা থেকে, ডিয়ার ইন্দ্রাণীদি, নিজের গলার যত্ন নাও, কচ্ছপ দিবসে গল্পটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ সুপ্রভাত। যত্ন নিচ্ছি, যত্ন না নিলে আর যেটুকুনি কথা বেরোচ্ছে এটুকুও বেরোতো না। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গের মানুষ, রাজহাঁস কচ্ছপের গল্প শুনছি, অনুভব করছি। আজ 8ই জ্যৈষ্ঠ শনিবার, গতকাল পেরিয়ে এলাম সমাজ সংস্কার রাজা রামমোহন রায়কে, এবার 11ই জ্যৈষ্ঠ মঙ্গলবার, যাকে স্মরণ করার দিন, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আগামী দিন তার কাহিনী শুনতে চাই। তার কাহিনী শোনাতে বসলে না 365 দিনেও শেষ হবে না, চেষ্টা করবো। কেমন, উচিলদাহ কাচারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত, মায়া রাউত, একদম মনে থাকলো, কচ্ছপ দিবস। এবার কে বলছেন, ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, কচ্ছপ দিবসে ভাঙা গলায় ইন্দ্রাণী পেলাম বিরল প্রাপ্তি, তোমায় নতুন করে পাবো বলে এখানেও রবি ঠাকুর, রবি ঠাকুরকে ছাড়া আমাদের কোনো উপায় নেই। থ্যাংক ইউ, আপনাকে রোজ পাই না কিন্তু, হ্যাঁ লেখায় আপনাকে নিয়মিত চাই। সোমেন যাদবপুর থেকে লিখছেন, দিদিভাই তোমাকে জানাই প্রভাতী শুভেচ্ছা অভিনন্দন, চিরন্তনী অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, সঙ্গে গানগুলো। তারপর লিখেছেন, কোনো সঠিক লক্ষ্যে পৌঁছতে হলে ধৈর্য, লক্ষ্য স্থির থাকতে হয়, নানা লোক বিচলিত করার জন্য নানা কোনো কথা বলবে, গলার যত্ন নেবেন, যে যাই বলুন এই কথাটা কিন্তু আমি খুব শুনছি, গলার যত্ন নিচ্ছি, সামনের দিন সুন্দর করে গল্প শোনাবো, কেমন, আজকের দিন সবার একটু কষ্ট হলো আমার গলাটার জন্য, সরি। চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, নমস্কার সুপ্রভাত, গলার যত্ন নাও বোন ইন্দ্রাণী, পড়তে হবে না, পড়লাম কোথায়, শোনালাম তো, খুব সুন্দর গল্প ছিল, এই গরমে এইসব গল্প সত্যি শান্তি দেয়, আর দিদি চাই আপনার গলা ভালো হয়ে যাক, সৌভিক ঢাকুরিয়াতে থেকে লিখেছেন, থ্যাংক ইউ সৌভিক,
গুড মর্নিং। আজকে চিরন্তনী গান গল্প আসরে রাজহাঁস কচ্ছপের দিকদর্শন শুনলাম। 45 বছর পর মনে হলো আমাদের তরাই অঞ্চলে 24 ঘন্টা 36 ঘন্টা পর বৃষ্টি হলো। দিদিভাই লাল চা খাবেন? আচ্ছা, লিখেছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে। সুপ্রভাত, খাচ্ছি, খুব লাল চা খাচ্ছি। শুভ সকাল চিরন্তনী, সপ্তাহের শেষ চিরন্তনীতে সকলকে আন্তরিক শুভেচ্ছা। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, বলছেন কি সুন্দরভাবে পরিবেশন করছেন ইন্দ্রাণীদি, তবে গলা ধরতেই পারে। গলা ধরতেই পারে, কিন্তু বড্ড কষ্ট হয় জানেন তো, ঠিকঠাক মতো যেটা বলতে চাইছি বলতে না পারলে। সুপ্রভাত, গত সপ্তাহে দেখা নেই আর এই সপ্তাহে ঠান্ডা গরমে গলা, মনের জোর সবসময় কাজ করে না। আমি শিবশঙ্কর সাঁত পুয়া গড়হরিপুর আর বিহার ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন সুপ্রভাত। একদম, তবে মনের জোর ছাড়া এগিয়ে চলা আরোই কঠিন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ পড়েছি, দেখে নি আর কেউ আছেন কি না। ও হো, আচ্ছা মেসেজ পাঠিয়েছেন, আর পাঠাবেন না, হ্যাঁ 55 হয়ে গিয়েছে, একটু পরেই বন্দে মাতরম। তারপরে সমুক আসবে ভোরাইয়ার নমস্কার কলকাতা নিয়ে, তারপর আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। আচ্ছা, কে লিখেছেন চট করে শুধু নামটা বলে দিচ্ছি, বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। থ্যাংক ইউ পায়েল, সামনের সপ্তাহে আবার লিখবেন, পড়ব। আর কে লিখছেন, লিখছেন সুপ্রভাত, এই রে নামটা লিখেননি, আকাশ। আচ্ছা পড়েছি। আর কে, হাওড়া থেকে রঞ্জন, পড়েছি। আচ্ছা, ওষুধও বলে দিয়েছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সামনের সপ্তাহে আবার গল্প শোনাবো, কথা হবে। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি, একটু পরেই আপনাদের কাছে আসবেন সমক, আর আগামীকাল গল্প শোনাবেন উজ্জ্বল।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।
2: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ড।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.

কথায় আছে, জীবনের সঙ্গে তাল মিলিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। জীবনকে সঠিক লয়ে, পরিমিত লয়ে, সঠিক তালেও বাঁধতে হয়, তবেই তো জীবনটা সুখের হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আরও একটা জিনিস দেখলাম। মাঝে সাতটা দিন ছিল, আমি আগের সপ্তাহে এসেছিলাম, মাঝের সাতটা দিনের পর আবারও আজ এলাম। আজ 23 মে 2026 শনিবারের প্রভাত বিনা নিয়ে। মাঝের এই সাতটা দিনে কত কিছু ঘটে গেছে, কত পরিবর্তন হয়েছে, অনেক কিছু নতুন পুরনো মিলিয়ে ঘটনার সাক্ষী থাকলাম আমরা। সময় বদলেছে, মানুষ বদলেছে, অনেক স্মৃতিরা বদলেছে, তারপরও সব কিছুকে নিয়ে চলতে চলতে FM গোল্ডের স্টুডিওতে হাজির হয়েছি। 100.1 FM গোল্ড শুনছেন আপনারা সকলে। আজ 23 মে 2026 শনিবারের সকালের প্রভাত বিনা নিয়ে রয়েছি আমি অম্বিকা। আজ তালের কথা বলছি, লয়ের কথা বলছি, সময়ের কথা, জীবনের কথা সবসময় বলি, তালের কথা লয়ের কথা বেশি করে বলছি আজ, মনে হচ্ছে নাকি? তাহলে আরও একটা কথা বলি, এমন বাঙালি খুব কম আছেন যারা এই গানটি শোনেননি। কাহার বা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাঁটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, এই গানটি আমরা শুনেছি মান্নাদের কণ্ঠে। কিন্তু সেই শশীকান্ত আসলে কি শশীকান্ত ছিলেন?

শশীকান্ত আসলে কে ছিলেন? সন্ন্যাসী রাজা ছবির জন্য গীতিকার হয়েছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, আর তিনি লিখেছিলেন কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, আর তখন সেই গানে শিল্পী মান্নাদের সঙ্গে তবলা বাজাতে চাননি একজন শিল্পী, যার নাম পণ্ডিত রাধাকান্ত নন্দী, এবং তাকে তবলার জাদুকর বলা হয়। তালের জাদুকর, তবলার জাদুকর যাই বলি না কেন, উল্টোপাল্টা তবলা তিনি বাজিয়ে চলেছেন এমনটা মনে হচ্ছিল গান শুনে। কখনো উল্টোপাল্টা, কখনো তালের সঙ্গে মিলছে না, গরমিল হচ্ছে। আসলে তাল এই ঘটনাটি বা তালের এই ব্যাপারটি সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু আসলে অঙ্ক, ইটস অ্যাবাউট ম্যাথামেটিক্স। তার কারণ কিছু ফিগার্সের ব্যাপার, কিছু সংখ্যার ব্যাপার, সেখানে তত্ত্বটা আসলে হিসেব কষে দেখতে হয়। ষোলো মাত্রার তাল যেমন বারো মাত্রার তাল একই হয়তো ছন্দে, কিন্তু সেখানে কিন্তু ভাগ বিশেষ অন্যরকম। আজকে আমরা তালের কথা বলছি, তবলাবাদক শ্রী রাধাকান্ত নন্দীর কথা বলছি, এবং সেই কথা বলতে বলতে আলোচনা সূত্রে প্রবাদ প্রতিম গীতিকার শ্রী গৌরপ্রসন্ন মজুমদারের কথাও চলে আসছে, যিনি কিন্তু তাঁর লেখনীর জাদুতে আপামর বাঙালির বুকে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবং শেষমেশ যেটা হয়েছিল, আসলে কথাটি রাধাকান্ত ছিল, সেখানে নামের জায়গায় রাধাকান্ত নামের জায়গায় লিখতে হয়েছিল শশীকান্ত। এমনই আপোষহীন তবলা শিল্পী ছিলেন শ্রী রাধাকান্ত নন্দী, পণ্ডিত রাধাকান্ত নন্দী। আজ তাঁর জন্মদিন, আমরা তাকে স্মরণ করে নেব আজকে গানে গানে। আমরা একদম শেষে গিয়ে এই গানটি অবশ্যই শুনব, তাছাড়াও রবীন্দ্রনাথের গান থাকবে আজকের প্রভাত বীণা জুড়ে। সকলকে শুভ সকাল জানাই, সুপ্রভাত জানাই, আপনাদের সারাদিন ভীষণ ভালো কাটুক 100.1 FM গোল্ডকে সঙ্গী করে নিয়ে। অম্বিকা থাকবে 7টা পর্যন্ত নিয়ে প্রভাত বীণা আজ। স্টুডিও ক্লকে এই মুহূর্তে 6:21:12। আমরা চলে যাচ্ছি পরের গানে, গানের পর ফিরে এসে আবারও শিল্পী রাধাকান্ত নন্দীর জীবনের দিকে একবার চোখ রাখব। সঙ্গে থাকুন অম্বিকার।

বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা 100.1 FM

আজ পণ্ডিত রাধাকান্ত নন্দীর কথা আমরা বলছি, যিনি অবশ্যই তালের জাদুকর ছিলেন। কিন্তু একটা কথা রয়েছে, সেটা হচ্ছে এমন অনেক মানুষ পৃথিবীতে আছেন যারা দানবীর কর্ণের মতো এক হাত দিয়ে দান করেন, এক হাত জানে না অন্য হাতের কাজের কথা, এক হাত টের পায় না অন্য হাত কি করছে। আমরা এমন বহু মানুষের সাহচর্যে নিজেদের জীবন কাটাই, তাদের কিন্তু প্রচুর অবদান রয়েছে আমাদের জীবনের প্রতি, কিন্তু আমরা হয়তো জানতে দিই না, বা হয়তো তারা কখনো জানতে দেয় না তারা আমাদের জন্য কি করেছে। সব কিছুই আড়ালে আবডালে থাকে। রাধাকান্ত নন্দীর পরিচয় ঠিক তেমনভাবেই আর কি বলতে চাই। এমন তো বহু মানুষ আছেন যাদের অবদানের হয়তো আমরা সেভাবে স্বীকৃতি দিই না। কতজন বাঙালি আছেন বলুন তো যারা রাধাকান্ত নন্দীর পরিচয় সেভাবে জানেন বা মনে রাখেন? অনেকেই তো অনেক কিছু কাজ করেন এবং তার কৃতিত্বও পান।

কিন্তু আমরা কিন্তু অনেক এমন মানুষ রয়েছেন তাদের কাজের জন্য তাদেরকে আমরা মনে রাখি না, সৎকর্মের জন্য তাদেরকে আমরা মনে রাখি না, তাদের ভালো কাজের জন্য তাদেরকে আমরা মনে রাখি না। রাধাকান্ত নন্দীর পরিচয়টাও হয়তো খানিকটা সেরকমই, যেখানে আমরা দেখছি যে বহু বাঙালি হয়তো তাকে ভুলেই গেছেন।

নাকি ভাবছেন যে হয়তো তিনিও দানবীর কর্ণের মতো এক হাত দিয়ে দান করে গেছেন, অন্য হাতটিও পাননি। উনি সেই রঙ্গমঞ্চের আড়ালের একজন অতি মানব, একজন নাম না জানা শিল্পী, যিনি শিল্পী মানুষ অবশ্যই ছিলেন, বহু শিল্পীদের সঙ্গে বাজিয়েছেন। আমি সেই নামগুলো করব যখন, তখনই আপনারা বুঝতে পারবেন যে রাধাকান্ত নন্দী কত বড় মাপের শিল্পী ছিল এবং কত উঁচু দরের একজন শিল্পী উনি ছিলেন। কত হিট বাংলা আধুনিক ছায়াছবির গানে তার তবলা, এবং সেই তার তবলার বোল অদ্ভুত জাদু সৃষ্টি করত। সেই পণ্ডিত রাধাকান্ত নন্দী, তার কথায় তিনিই বলে গেছেন, যখনই কেউ অটোগ্রাফ নিতে আসতেন তাকে ছড়াটি লিখে পাঠাতেন, তিনি লিখতেন, তবলা আমায় বাজায় তাই তো আমি বাজি, তবলাকে মোর দুঃখ দিয়ে বাজাতে নই রাজি। এমন ছন্দময় একটি মানুষ, এমন রসিক শিল্পী মানুষের হয়তো আজ দেখা সেভাবে মেলে না, কিন্তু এমন ছন্দময় রসিক শিল্পী মানুষের কাছে এই ধরনের তালে তালে ছন্দে ছন্দে কথাটি হয়তো বিরাট বাড়তি পাওনা, কিন্তু এটা আমরা আশা করতেই পারি, কারণ তিনি ছন্দের মানুষ ছিলেন। আজ আমরা তাকে নিয়ে কথা বলছি প্রধানত একটি কারণের জন্যে, তিনি জন্মেছিলেন আজকের তারিখে অর্থাৎ 23শে মে অধুনা বাংলাদেশের বরিশাল জেলার বানরীপাড়া গ্রামে আজকের দিনে তার জন্ম, আর ঠিক সেই কারণেই জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমরা। রাধাকান্ত নন্দীকে উৎসর্গ করব অবশ্যই সেই গানটি দিয়ে, তবে সেটি একদম অনুষ্ঠানের শেষের জন্য তুলে রাখছি। হয় অনেক সময় এরকম, হয়তো আপনাদের জীবনেও এরকম হয়, সব থেকে ভালো জিনিসটা একটু পরের জন্য আমরা তুলে রাখি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, ভালো জিনিসের অপেক্ষা তো করতেই হয়। তাই আমরা ওই গানটি, যে গানটির কথা বলছিলাম একটু আগে, বান্নাদের গলায় নিশ্চয়ই শুনবো, যেখানে শশীকান্ত রাধাকান্ত হয়ে গিয়েছিল এবং রাধাকান্তকে চেঞ্জ করে আসলে শশীকান্ত করা হয়েছিল, আমরা সেটা ডেফিনেটলি শুনবো। কিন্তু তার আগে আরও একটি অন্য শিল্পীর গান এই মুহূর্তে আপনাদের কানে কানে রেখে যাচ্ছি, শিল্পী রঞ্জিনী মুখোপাধ্যায়।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

রাধাকান্ত নন্দীর জন্ম হয় ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের বরিশালের বানারীপাড়ায়। বাবা ছিলেন রোহিণীকান্ত নন্দী এবং তিনি ছিলেন সেই সময়কার নামী একজন তবলিয়া ও লয়দার শিল্পী। পিতামহ অর্থাৎ দাদু ছিলেন কালীচরণ, তিনি ছিলেন কীর্তনিয়া। পিতামহের সাথে ছোটবেলায় গ্রাম পরিক্রমায় নগর কীর্তনে শ্রীখোল বাজাতেন রাধাকান্ত নন্দী। ছ বছর বয়সে খোল বাজিয়ে পুরস্কারও লাভ করেন তিনি। শ্রীখোল বাজাতে বাজাতে তাঁর আগ্রহ আসে তিনি তবলা বাজাবেন এবং সেই তবলায় বাজানোর হাতেখড়ি হয় বাবার কাছে। কলকাতায় এসে আনোখিলাল মিশ্রা জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তালিমও নেন। তবলা পাখোয়াজ সহ নানা যন্ত্র বাজনার ক্ষেত্রে ধীরে ধীরে তারপর তিনি পারদর্শী হয়ে উঠলেন। সিনেমার গান, জলসার আসর, রেকর্ডের গানে বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পীর সাহচর্যে তখন ধীরে ধীরে সঙ্গত করতে করতে কিন্তু পণ্ডিত রাধাকান্ত নন্দী খ্যাতি অর্জন করলেন এবং দুহাত ভরে অনেক কিছু দিয়ে গেলেন মানুষকে, সৃষ্টি করে গেলেন কত তাল, কত বোল, কত ছন্দ। মান্নাদের অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। একবার মান্নাদে বাংলা গানে অবদান সম্পর্কে বলতে গিয়ে উল্লেখ করেন যে বাংলা গানে দুজনের অবদান ভীষণ রকমের। এক হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়, তাকে দিয়েছেন নানা বিষয় নানা বৃন্দ, আর মান্নাদে সুরের ছন্দের জাদুকর। তিনি বলতেন, রাধুবাবুর মতো ওই সুর তাল বাঁধবে কে, ও হচ্ছে ন্যাচুরাল জিনিয়াস। এবং শুধুমাত্র সোলো হোক তা নয়, যদি কোনো কোরাস পারফরমেন্সও হয়ে থাকতো সেখানেও যথেষ্ট নিপুণতার সঙ্গে নৈপুণ্যের সঙ্গে তিনি বাজাতেন। তবলা বাজাতে গিয়েই তো তার সেই ছন্দে ছন্দে অনুভূতি সৃষ্টি হয় যে তবলা আমায় বাজায় তাই তো আমি বাজি, তবলাকে মোর দুঃখ দিয়ে বাজাতে নয় রাজি। রাধাকান্ত নন্দীর গানের গলাও ভীষণ ভালো ছিল, অনেকেই হয়তো জানেন। অনামী শিল্পীদের সঙ্গে সঙ্গত করে তাদের উদ্বুদ্ধ করার একটা বিশেষ ক্ষমতা ছিল তার। আজকের দিনে তার জন্মদিন, তাই প্রভাত মিনা জুড়ে আজ শুধুমাত্রই শিল্পী রাধাকান্ত নন্দী। আমরা চলে যাচ্ছি পরের গানে, তারপর ফিরে এসে আবারও কথা হবে শিল্পী রাধাকান্ত নন্দীকে নিয়ে। আপনারা শুনছেন 100.1 FM গোল্ড কলকাতা, প্রভাত মিনা। আজ 23 মে 2026 শনিবারের সকালটায় রয়েছি আমি অম্বিকা, 7টা পর্যন্ত থাকবো। স্টুডিও ক্লকে এই মুহূর্তে 6টা বেজে 39 মিনিট হয়ে 8 সেকেন্ড।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: গান তো তার রক্তে ছিল, সঙ্গীত তাল যাই বলি না কেন তার রক্তে ছিল, এবং সেটিকেই ঠিক তালে চলা বলে সেভাবে দেখতে গেলে। এবং সমস্ত বাঙালি বাবাদের মতো একেবারে রক্তচক্ষু শাসন, পড়াশোনার বিরাট চাপ, কিন্তু তার মধ্যেও তার যে তবলা সাধনার ইচ্ছা কেউ দমাতে পারেনি। তিনি নাকি সেই সময়ে পাকিস্তানি সৈন্যবাহিনীর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন এমনটা শোনা যায়। মার্গ সঙ্গীতে সঙ্গত করছেন বাবা আলাউদ্দিন খান, যিনি ভারতরত্ন শ্রী পণ্ডিত রবিশঙ্করের মতো দিকপাল সঙ্গীতজ্ঞের সৃষ্টি করেছিলেন, আমির খান, নিখিল বন্দ্যোপাধ্যায়, তারাপদ চক্রবর্তী, মণিলাল নাগ প্রমুখ ওস্তাদ এবং পণ্ডিতদের সঙ্গে। নেপথ্য সঙ্গীতে ওস্তাদ আলী আকবর খাঁ,

সঙ্গত করেছেন এবং সব ধরনের তাল বাদ্যের পারকাশন ইনস্ট্রুমেন্টসের বিষয়ে ছিল তার অগাধ অপরিসীম জ্ঞান। যখন তিনি সঙ্গীত মহলে প্রশংসার ঊর্ধ্বে, তখন এমন কোনো দিন ছিল না যে রাধাকান্তর রেকর্ডিং থাকত না। এখন সবই মনে হয় ইতিহাসের ক্ষেত্রে ওই এলপি রেকর্ডে বন্দি, কিন্তু এলপি রেকর্ড সঙ্গীত জগতে প্রশংসিত তার হাতে বাজানো 10টি যন্ত্র। আমরা সেগুলো এলপি রেকর্ডসেই পাই, গ্রামোফোন রেকর্ডসেই পাই, সেই গোল চাকতিতে বন্দি কত স্মৃতি। সমস্ত পণ্ডিত বা ওস্তাদের একজন গুরু থাকেন, ওস্তাদ অনুকলাল এর কাছে যিনি তালিম নিয়ে পরিপক্ক তবলা বাদক হিসেবে পরিণত হয়েছিলেন, তিনি রাধাকান্ত নন্দী, যার আজ জন্মদিন। মুম্বাই থেকে কোনো আর্টিস্ট কলকাতায় শো করতে আসলে সবার প্রথম যেটা হতো, তবলা বাদক হিসেবে রাধাকান্ত নন্দীর নামটাই সবার আগে উচ্চারিত হতো, সেটা হোক লতা মঙ্গেশকর হোক আর ডি বর্মন। কিন্তু উঁচুতে উঠতে গেলে সিঁড়ি লাগে, যদিও ওঠার পর সেই সিঁড়িকে কেউ মনে রাখে না, রাধাকান্ত নন্দী হলেন সেই সিঁড়ি। আমরা বহু মানুষের অবদান ভুলে যাই নিজেরা যখন খুব সাকসেসফুল হয়ে যাই, কিন্তু সেই সিঁড়ি ছাড়া সেই সাকসেসের সেই পার্টিকুলার স্টেজে হয়তো পৌঁছানো যেত না, সেটা আমরা ভুলে যাই। আমাদের অহংকার আমাদের ভুলিয়ে দেয়, আমাদের ইগো আমাদেরকে ভুলিয়ে দেয়। সঙ্গীত জগতের বহু মানুষ নাম করেছেন, বহু মানুষ গভীর অতলে লুকিয়ে আছেন, আড়ালে রয়ে গেছেন। এখনো দেখা যায় বহু মানুষ যারা সাধনা, সত্যি সাধনায় মগ্ন, তারা হয়তো প্রচার প্রসারের অনেক দূরে নিভৃতে আড়ালে পড়ে আছে। রাধাকান্ত নন্দী কিন্তু তেমনই একজন শিল্পী ছিলেন, সঙ্গীত জগতের মানুষদেরকে উপরে তুলে দিয়ে, তাদের সঙ্গে বাজিয়ে তাদেরকে উপরে তুলে দিয়ে নিজে আড়ালে রয়ে গেলেন। আজ তার জন্মদিনে তাকে মনে করে নেওয়ার চেষ্টা, আবারও তিনি যেটুকু অবদান রেখে গেছেন সেটুকুকে মনে করার চেষ্টা করছি মাত্র। জানি না এইভাবেও একজন শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানানো যায় কিনা, তবে চেষ্টা মাত্র। চলে যাচ্ছি পরের গানে, শিল্পী জয়তী চক্রবর্তী। কানে কানে থাকুক, ফিরে আসছি ঠিক গানের এই ওপারে। সঙ্গে থাকুন অম্বিকার 100.1 FM গোল্ডে, শুনছেন প্রভাত বীণা।

0: 100.1 FM गोल्डे प्रभात बिना 100.1 FM गोल्डे
1: বহু ওস্তাদ এবং পণ্ডিতদের সঙ্গে বাজিয়েছেন রাধাকান্ত নন্দী। আমরা একটু আগেই শুনছিলাম সেই পণ্ডিত এবং ওস্তাদদের কথা, সেখানে আমির খান, নিখিল বন্দ্যোপাধ্যায়, তারাপদ চক্রবর্তী, মণিলাল নাগ, এমন বহু মানুষের কথা আমরা বলেছি। এইবার আসব শিল্পী মান্নাদের ছাড়াও তো আরও অনেক শিল্পীদের সঙ্গে রাধাকান্ত নন্দীর তবলা অঙ্গাঙ্গীভাবে জড়িত, তাদের কথায়। আধুনিক বাংলা গান হোক, সিনেমার গান হোক, মান্নাদের ছাড়াও যারা রাধাকান্ত নন্দীর তবলার সঙ্গে গান গেয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়। এবং প্রত্যেকের ভীষণ পছন্দের শিল্পী ছিল এই গায়ক গায়িকাদের। তারাও নিজেরা নিজেদের জায়গায় প্রখ্যাত ছিলেন ঠিকই, কিন্তু তারাও ভীষণ পছন্দ করতেন গাইতে রাধাকান্ত নন্দীর তবলার সঙ্গে। এটি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। আজকের দিনে আমরা সেই শিল্পীদেরকেও মনে করে নিলাম। আমরা গানটা শুনব ঠিক এই গানের ওপারে। সময় দ্রুত বেগে এগোতে শুরু করেছে এবং আমাদের প্রভাত বিনার সময় সংক্ষিপ্ত হয়ে উঠেছে, তবে সময় সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ঠিক যেমন বলেছিলাম, সারদা মায়ের একটি বাণী রয়েছে যেখানে তিনি বলেছেন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। তালের সঙ্গে তাল মিলিয়ে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা পরের গানে যাচ্ছি। ফিরে এসে তারপরে সেই গানের গল্প যেটা একদম শুরুতে বলেছিলাম, শশীকান্ত রাধাকান্ত একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। শশীকান্ত আসলে রাধাকান্ত ছিলেন এবং রাধাকান্ত নন্দী আসলে শশীকান্তই ছিলেন। মান্নাদের সেই অসম্ভব সুন্দর গান। তবে তার আগে দুর্নিবার সাহার একটি গান আমি রেখে গেলাম আপনাদের কানে।

যার জীবনে সাধনা ছিল মূল্য, সাধনার মূল্য এতটাই মুখ্য ছিল যে আমরা সকলে সেই তারে তাল মিলিয়ে চলেছি। সেই গানটি দিয়ে আজকে শেষ করব শিল্পী মান্নাদের কণ্ঠে, যেই গানের গল্প দিয়ে আজকে শিল্পী রাধাকান্ত নন্দীর জীবনের কথা শুরু করেছিলাম। এবং সেই গানটিতে কোথাও গিয়ে কাহার বা দাদরা শশীকান্ত রাধাকান্ত একে অঙ্গের সঙ্গে মিশে রয়েছে।

0: 1987-এর আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission. Information technology entry. Last date for submission is 1st June 2026. For more details visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat.

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ। মনের মেলোডি

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

100.1 FM গোল্ড কলকাতায় শুনছেন অম্বিকাকে। এই মুহূর্তে আমরা রয়েছি মনের মেলোডি জুড়ে। আজ যে শিল্পীর কথা আমরা সকলের সঙ্গে ভাগ করে নেব, তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। নিজের নামের থেকেও যেই নামে তিনি পরিচিত সেই নামটি প্রথমে বললাম। তিনি রণক্লান্ত একজন বিদ্রোহী, যার জন্ম হয়েছিল প্রত্যন্ত একটি গ্রামে অতি দরিদ্র একটি পরিবারে, যে পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না এটাও সত্যি, স্বল্প শিক্ষিতও ছিল সেটাও সত্যি। আর ঠিক এমন একটি পরিবেশে যেখানে দারিদ্র তাকে ছুঁয়ে দেখেছে, দারিদ্র তাকে জাপটে ধরেছে, সেই পরিবেশে জন্মগ্রহণ করে দারুণ দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে জীবনে অনেক লড়াইয়ের সম্মুখীন হয়ে তারপরও তিনি তার মাথা উঁচু করে বেঁচেছেন। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিকে তোয়াক্কা না করে, সুসময় দুঃসময় অগ্রাহ্য করে নিজের সৃষ্টির মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন সবসময়। কবিতা লিখে গেছেন, আজ এতদিন এত বছর পর যখন আবারও তার সৃষ্টির দিকে চোখ তুলে চাই, তখন মনে হয় তিনি কি করে হতে পারলেন বিদ্রোহী, যা তিনি হয়েছিলেন কি করে হতে পেরেছিলেন। তার জীবনের শুরুতে তিনি লেটোর দলে গান লিখতেন এবং সেই লেটোর গানে গানের লেখাটাই ছিল তার প্রথম হাতে খড়ি। সেখান থেকে তার যাত্রা শুরু এবং তারপর যাত্রা পথের আনন্দ গান বেয়ে আমরা দেখতে পাচ্ছি বেশি সংখ্যক অনেক অনেক গান রচনা করে গেছেন পরবর্তীকালে। এবং ভীষণ অবাক লাগে ভাবতে গিয়ে যে যেই শিল্পী মানুষের কলম দিয়ে ইসলামী গান বেরোচ্ছে, সেই শিল্পী মানুষের কলমের জোর এত সাংঘাতিক, সেই কলমেই কীর্তন তৈরি হচ্ছে, সেই কলমের জোরেই শ্যামা সঙ্গীত তৈরি হচ্ছে। তার সম্পর্কে বলতে শুরু করলে হয়তো কথাতেই শেষ করে দেওয়া যায়, গান আর শোনানো হবে না, ঠিক তা নয়। আমরা যে বিদ্রোহী কবির আজ কথা বলছি তার কারণটা এটাই, মে মাস জুড়ে তো আমরা ভীষণ গর্ববোধ করি যে রবীন্দ্রনাথ নজরুল সব একই সঙ্গে মিলেমিশে রয়েছেন, এ যেন গঙ্গা যমুনা সঙ্গম। আর ঠিক কটা দিন পরেই 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলাম অর্থাৎ বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন। ঠিক সেই জন্মদিন উপলক্ষে মনের মেলোডি জুড়ে আজ আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাব, তার জীবনের কাহিনী একটু দেখব, দেখার চেষ্টা করব তার জীবন যে ঢাকা পড়েছে কত কিছুর ধোঁয়াশায়। তিনি শুধুমাত্র নজরুল নন, তিনি একজন কিংবদন্তি। তার সত্যিকারের রূপ, তার সত্যিকারের সৃষ্টির কথা যা নানা পরিবর্তন বিবর্তনের মাঝে একই রকমভাবে প্রতিভাশীল হয়ে রয়েছে, তার জীবনকে আমরা নতুন আঙ্গিকে দেখার চেষ্টা করব। এবং আমরা বলেইছি রণক্লান্ত তিনি, তার জীবনে, তার রাজনৈতিক জীবনে, তার পারিবারিক জীবনে অনেক অনেক বিদ্রোহ, অনেক কঠিন সময় পার করতে হয়েছে তাকে। অসুস্থ হয়ে পড়েছিলেন শেষের দিকে এবং তার সবথেকে বড় স্পেশাল যে গিফটটা আকাশবাণীর পক্ষ থেকে, আজকে মনের মেলোডির পক্ষ থেকে অম্বিকা আপনাদের সকলকে দিতে পারে, তা হচ্ছে

0: জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি বলেই আর কি কাজী নজরুল ইসলামের, কাজী নজরুল সাহেবের গাওয়া কিছু গান আমরা আজকে শুনতে পাব শুধুমাত্র 100.1 এফএম গোল্ড কলকাতায়। আজ শুরু করছি তার গাওয়া একটি গান দিয়েই। সঙ্গে থাকুন অম্বিকার। এই মুহূর্তে স্টুডিও ক্লকে 8:40 হয়ে 52 সেকেন্ড। মনের মেলোডি জুড়ে আজ শুধুমাত্র কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলামের কথা এবং গান, তার সৃষ্ট কিছু অনবদ্য রচনার দিকে আমরা তাকাবো আজ, শুনবো অবশ্যই, এবং তার জীবন নিয়ে কিছু কথা থাকবে। 9903052992 এই নম্বরে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন, কেমন লেগেছে আজকে প্রভাত বীণা, কেমন লাগছে মনের মেলোডি, এবং তাছাড়াও কিভাবে আপনার জীবনে বিদ্রোহী কবি নজরুল ইসলাম এসে ধরা দিয়েছে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমরা চলে যাচ্ছি সরাসরি কাজী নজরুল ইসলামের গলায় এই গানটিতে।
1: বাগানের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, বাগানের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, বাগানের ভাঙালে ঘুম গলিয়া সুদের তুষার জিতনি ঝরবে যায়, গলিয়া সুদের তুষার জিতনি ঝরবে যায়, কে তুমি সোনারি ছোঁয়ায় পাশানের ভাঙালে।

কাশি পাখি মন যাচ্ছে যাচি বাবু মাধন কত জনমের কাতন ও পায়ে দুটাতে যায় ও পায়ে দুটাতে যায় কে তুমি সোনারি ছোমায়।

তবে তোমার চরণ ছন্দে মোর মুঞ্জরিল কানের মুকুর, তোমার প্রেমীর বন্ধে গো মরিতে চায় সুনারি গোকুল।

ওই হরি চোখের জামাই চমকে উঠে মোরে বাবু, ওই হরি চোখের জামাই পাশানির ভাঙা।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

কাজী নজরুল ইসলামের কণ্ঠে এই গানটি। বহু পুরনো একটি রেকর্ড শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে ভীষণ ভালোই যে কতদিন আগের পুরনো, তার কণ্ঠস্বর এখনও সেই একই রকম প্রাণবন্ত। বিদ্রোহী কবি কেউ আবার তাকে বলেছিলেন দুখু মিয়া। পাড়াগাঁয়ের ছেলে দুখু মিয়া ওরফে দুখু মিয়া কী করে নজরুল ইসলাম হয়ে উঠলেন সে এক অজানা রহস্য কিন্তু। আর সেই অজানা রহস্যকে আমরা আজকে উদ্ঘাটন করতে চলেছি আগামী দেড় ঘন্টার মধ্যে। চেষ্টা করব, সম্ভব হবে কিনা জানি না। নজরুল ইসলাম এবং তার সৃষ্টি একটা বিরাট রত্ন ভাণ্ডার এবং তা নিয়ে দীর্ঘদিন ধরে দীর্ঘ অনুষ্ঠান হতে পারে। দুখু মিয়ার জন্ম আসলে কলকাতার মতো শিক্ষার আলোকে উজ্জ্বল এবং ধন সম্পদে পরিপূর্ণ যে একটা নগরীতে নয় সেটা আমরা অনেকেই জানি। যারা চর্চা করি তারা জানি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার একটি অজ গ্রাম চুরুলিয়ায়। যে পরিবেশ এবং পরিবারে তার জন্ম সেখানে কিন্তু রূপোর চামচ মুখে নিয়ে কেউ জন্মান না। সত্যিকারের অর্থে তার বাবা মার পরিবার ছিল খুবই দরিদ্র, আমরা একটু আগেই সেটা বলছিলাম। এবং পরবর্তীকালে কবিকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজিত একটি তথ্যচিত্রে দেখা গেছে যে খড় দিয়ে ছাওয়া যে মাটির ঘরটি দেখা যায় সেই ছোট ঘরটিতে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বাস করতেন নজরুলের বাবা। কাজী নজরুলের পৈতৃক বাড়ির যে ছবিটি দেখা যায় সেখানে আপাত দৃষ্টিতে মনে হয় যে সেটি তার জন্মের কয়েক দশক পরে সে বাড়িতে দোতলাটি নির্মিত করা হয়, সম্ভবত তার দুই ভাই সাহেবজান আলী হোসেনের তৈরি করা। নজরুলের বাবা মাজার এবং মসজিদের কাজ থেকে যৎসামান্য আয় করতেন, খুব অল্পই ছিল। তাছাড়া তার আয়ের একটা অংশ আসত তার জমি জমা থেকে। তবে সহায় সম্পত্তি তার এতই কম ছিল যে তিনি মারা যাবার পর নদশ বছরের নজরুলকেও ওইটুকু বয়সে কিন্তু রোজগারের পথ বেছে নিতে হয়েছিল। কোথায় আছি আমরা, আজ কোন প্রজন্মে বাস করছি সেখানে আমরা জেন জি, জেন আলফা, জেন বিটা, জেন গামা কত কী বলি, তারা সব কিছু পেয়ে অভ্যস্ত, খুব সহজেই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে বিশ্বাসী। ফ্ল্যাশ ব্যাক টু 1899, যেই সালে নজরুলের জন্ম, 1899 সাল, কিভাবে তখনকার দিনে মানুষ তাদের জীবন যাপন করতেন, যার জন্যে নদশ বছর বয়সে একটি দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন বলেই তো নজরুল রোজগারের পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন অত অল্প বয়সে। তার সম্পর্কীয় একজন চাচা, নজরুলের বাবার চাচাতো ভাই বাজলে করিম, লেখাপড়া খানিকটা জানতেন। তার পরিবারের সবার শিক্ষা কতদূর ছিল সবারটা আমরা হয়তো ওইভাবে সঠিকভাবে বলতে পারবো না, তবে গবেষণার পত্র খুঁজলে পাওয়া যায় যে তার বাবা ফকির আহমেদ শাস্ত্রী ও আরবি ছাড়া অন্য লেখাপড়া কী জানতেন সে সম্পর্কে অনেকেই সন্দিহান। কিন্তু নজরুলের বড় ভাই সাহেব জান এবং ছোট ভাই আলী হোসেন ধর্মীয় শিক্ষা ছাড়াও লেখাপড়া কিন্তু সামান্য হলেও শিখেছিলেন। আর এই হেন পরিবারে জন্ম নিয়ে দুখু মিয়া 22-23 বছর বয়সে হঠাৎ বাংলা সাহিত্য সংস্কৃতির মধ্য গগনে সে ধূমকেতুর মতো তার আবির্ভাব, এবং সবার চোখ তিনি ধাঁধিয়ে দিলেন। তার মধ্যে হয়তো সেই প্রতিভা ছিল, এবং সেই প্রতিভা কিভাবে ধূমকেতুর মতো পরে দেখা গেল তার কিন্তু আপাত দৃষ্টিতে কোনো ব্যাখ্যা আমরা আগে থেকে পাইনি। বর্ধমান এমনিতে একটি হিন্দু প্রধান জেলা এবং সেখানে অজপাড়ায় একটা গ্রাম চুরুলিয়ায় তিনি জন্মগ্রহণ করছেন, যে গ্রামে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল। পরিবারের অংশ হিসেবে তাকে অনেক দায়ভার নিতে হয়, অনেক দায়িত্ব নিতে হয়। এবং যখন আমরা তার জীবন সম্পর্কে বিভিন্ন অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ বা বায়োগ্রাফিক্যাল স্কেচ বলা আরও ভালো জীবনী পড়ছি, তখন জানতে পারছি যে গ্রামের চেহারাটি কেমন ছিল। গ্রামের সবচেয়ে কাছে রেল স্টেশন, সেই শহরের নাম ছিল আসানসোল। গ্রামের আশেপাশে 14 কিলোমিটার দূরে সরল রেখার মাপে দেখা যাচ্ছে যে

রানীগঞ্জ রয়েছে এবং সেখানে শিল্প শহর সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে, কয়লা কাগজ তেলের কারখানা, এইরকম একটা পরিবেশ, আশেপাশের পরিবেশ, এখানে প্রচুর লোক বাস করত। চুরুলিয়ার তখনকার মহকুমা শহর ছিল আসলে আসানসোল, এবং এই গ্রামেই অজয় নদী। শহর থেকে দূরত্ব দিয়ে যদি চুরুলিয়া গ্রামকে আমরা বলি, তাহলে বোঝানো যায় যে সেখানে মাধ্যমিক স্কুল ছিল না, অনেক বছর পরে সেখানে মাধ্যমিক স্কুল এলো এবং সেটা রানীগঞ্জ এবং আসানসোলের দিকে। আমরা নজরুলের পূর্বপুরুষদের, কেউ আয়ামদার থাকুন আর নাই থাকুন, তাদের ব্যাপারে অনেক গুরুত্ব সহকারে জেনেছি যে স্বাচ্ছন্দ্যের সঙ্গে সংসার চালানোর মতো যথেষ্ট সহায় সম্পত্তি ফকির আহমেদের কিন্তু ছিল কিনা সেটা বেশ সন্দেহজনক, ছিল না সেটাই বলাই বাহুল্য। এবং বাল্যকালে দারিদ্রের সঙ্গে নজরুল যেরকম কঠোর লড়াই করেছেন, আমরা প্রথম থেকেই বারবার সেটাতে বলতেই থাকছি, একই কথা বলছি বারবার, যে যেই দারিদ্র, যেই কষ্ট তিনি পেয়েছেন, যার জন্য তাকে পরবর্তীকালে নিজেকেও চাকরিতে ঢুকতে হয়েছে এবং খুব অল্প মাইনেতে কাজে ঢুকতে হয়েছে, কারণ তার বাবাও সেই অর্থে সচ্ছল ছিলেন না। দরিদ্র হওয়া সত্ত্বেও তার বাবা বিয়ে করেছিলেন এবং তার সন্তান হল নজরুল ইসলাম এলেন। নজরুল ইসলামের জীবনটা ভারী অন্যরকম ছিল, তিনি অনেক কিছুর মধ্যে ছিলেন। আমরা নজরুলের আরও একটি গান এইবার শুনে নিয়ে তারপর ফিরে আসছি তার জীবনের কিছু কথা নিয়ে। এই মুহূর্তে যে গানটি আমার প্লেলিস্টে রয়েছে সেই গানটিও কিন্তু কাজী নজরুল ইসলামের গান। এবং এখানে আরও একটা কথা জানিয়ে রাখি, আমরা এরকম বহু মানুষের সংস্পর্শে আসি, বহু মানুষের সাহচর্যে নিজেদের জীবনযাপন করি, যারা আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয়, চেনা জিনিস, কিন্তু সেই চেনা জিনিসকে আবার নতুন করে চিনিয়ে দেয়, সেই চেনার চোখটি খুলিয়ে দেয়। এখানে আজকের গানের প্লেলিস্ট এত সুন্দরভাবে সাজানো, যেভাবে সাজিয়েছি সেভাবেই সকলকে শোনাবো। আপনাদের কেমন লাগছে মনের মেলারিতে এই গানগুলি অবশ্যই জানাবেন। আলাদা করে বলে রাখি, তিনি আমাদের একজন শ্রোতা বন্ধুও বটে, তিনি একজন কলেজের প্রফেসরও বটে, তিনি একজন নজরুলের গবেষক না হলেও ভীষণভাবে নজরুল ইসলামের গান ভালোবাসেন, তেমনই একজন মানুষের এবং আরও কিছু বন্ধু বান্ধব সকলের উৎসাহে, তাদের সাহায্যে কিন্তু এই সুন্দর গানের প্লেলিস্টটিকে আমরা তৈরি করতে পেরেছি। অনেক সময় অনেক গান বিস্তৃত হয়ে যায়, আমরা মনে রাখতে পারি না, কিন্তু তারপর যখন বন্ধু বান্ধব স্বজন আত্মীয় সকলে মিলে মনে করিয়ে দেয় যে হ্যাঁ এই গানটাও তো ছিল, এইভাবেই আর কি এইবারের আজকের এই এপিসোডের গানের প্লেলিস্ট তৈরি হয়েছে। আবারও বলি, তিনি একজন নজরুল অনুরাগী একজন মানুষ, নজরুলকে ভালোবেসেছেন, নজরুলের গান ভালোবেসেছেন, তার বেশ কিছুটা অবদান রয়েছে এই গানের প্লেলিস্ট তৈরি করার পিছনে। এবং এখানে এমন কিছু গান রয়েছে যেখানে অবশ্যই কোথাও গিয়ে আমার সঙ্গেও আমার পছন্দের সঙ্গে ভীষণভাবে মিলে যায়। এমন অনেক গান রয়েছে যেগুলো জানেন তো ছোটোবেলায় আমরাও গানের ক্লাসে শিখেছি, নজরুলের গান। বাঙালি পরিবারে এমন থেকেই থাকে যে রবীন্দ্র নজরুলের গান ছোটো থেকেই শেখানো হয়, বিভিন্ন গানের তালে তালে আমরা নেচেও উঠেছি বিভিন্ন পাড়ার অনুষ্ঠানে। এই প্লেলিস্টেও এমন কিছু গান রয়েছে যেগুলো হয়তো আমার ছোটোবেলায় শেখা, এবং সেই ছোটোবেলার স্মৃতি মাঝে মাঝেই মনে পড়ে যায়, বহু কিছু মনে পড়ে যায়। তেমনভাবে একটা প্লেলিস্ট তৈরি করা, আলাদা করে ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই সেই শ্রোতা বন্ধু এবং সেই স্বজনদের, সেই বন্ধু, সেই মানুষগুলিকে যারা এই প্লেলিস্ট এত সুন্দর করে সাজিয়ে দিতে পেরেছেন। এবং আমার মনে পড়ে গেছে যে এই গানগুলো সত্যি আজকের এই এপিসোডে অবশ্যই বাজানো উচিত, তাদের পছন্দের সঙ্গে আমাদের রুচি সবটা যখন মিলে যায় তখন এই ধরনের একটা প্লেলিস্ট তৈরি হয়। চলে যাচ্ছি, আর কথা বাড়াবো না, পরের গানটিতে যাচ্ছি। শিল্পী কাজী নজরুল ইসলাম নিজে গাইছেন এই গান।

গেরাতি সমাধিতে মোর দিতে গেলে ফুল হে পীর গেরাতি সমাধিতে মোর।

মরণ পারে ভেঙো না, ভেঙো না তাহারে ঘুম করিতে

ফুলছরে কত ফুল দিতেরি দহনে কেন সময় আসিলে ফিরে যাও মছু আসিল।

0: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।
1: কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি দুখু মিয়া, আমরা যাকে বলি, সেই দুখু মিয়া ছোট থেকে একদিন অনেক বড় হলো, অনেক বইপত্র লিখল, এক কথায় লোকে তাকে চিনল কাজী নজরুল ইসলাম হিসেবে। কিন্তু তার শৈশব, তার কৈশোরের স্মৃতি নিয়ে কটা মানুষ ভেবেছে, কি দারিদ্র, কি কষ্ট, কি কঠিন পথ তার ছিল, সংসার তো সচ্ছল ছিল না, তবুও বেঁচে পড়তে মাথা উঁচু করে তিনি বেঁচে থাকতে পারলেন। স্বপ্ন দেখা মানুষ ছাড়ে না, যতই কঠিন পথ হোক তবুও মানুষ স্বপ্ন দেখা ছাড়ে না। অনেক সময় হয় যে আমরা ভীষণ পজিটিভ ভাবতে ভাবতে, ম্যানিফেস্ট পজিটিভ আজকালকার দিনে ভীষণ চলে এই কথাটা, হয়তো তাই যে আমরা হয়তো পজিটিভ ভাবতে ভাবতে ম্যানিফেস্ট করতে করতে সেই পজিটিভটাই ঘটিয়ে ফেলতে পারি। ভরণ পোষণের যখন দায়িত্ব পালন তার বাবা করছিলেন, তখন তার জীবনটা অন্যরকম ছিল। কতদূর লেখাপড়া শিখেছিলেন নজরুলের বাবা বা পরিবার সেটা সত্যি সকলের কাছে অজানা হলেও দুখু মিয়া কিন্তু আস্তে আস্তে বড় হতে শুরু করলেন তেমনই একটি পরিবেশে, যেখানে সবাই স্বল্প শিক্ষিত। চুরুলিয়া যে বিরাট একটা বিত্তশালী গ্রাম ছিল তা তো নয়, কিন্তু তাও মার্জিত রুচি শিক্ষিত একটি ভদ্র সমাজ সেখানে ছিল, ছোট গ্রাম ছিল, উৎসব হতো, গায়ের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য সুশিক্ষিত মৌলবী ছিল, পড়ুয়াদের আনাগোনা চলছে, এমনভাবেই চলত। গ্রামে বজলে করিমের মতো লেখাপড়া জানা মানুষও ছিলেন, একেবারে মূর্খদের গ্রাম।

কোনোভাবেই বলা চলে না চুরুলিয়াকে। তবুও সেই গ্রামেও অন্ধকার ছিল, অন্ধকার একটু হলেও আচ্ছন্ন ছিল নজরুলের জীবনে। নিজের শিক্ষার আলোয়, নিজের রুচির আলোয় তিনি ধরে রাখতে চেয়েছিলেন তার ইচ্ছা শক্তিকে। দুঃখের সংসারে মানুষ হতে থাকলেও নজরুল কিন্তু কোথাও গিয়ে সেই আলোর একটা আভার মধ্যে বড় হয়ে উঠেছিলেন, যে অন্ধকার ফেটে আলো বেরোয়। আসলে দুখু মিয়ার সেই অর্থে শৈশবে প্রচুর সুখের স্মৃতি আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে না এই মুহূর্তে। দুঃখু মিয়াদের মতো সকলের, তাদের কি কোনো শৈশব থাকে? না, থাকে না। গরিব ছেলে দেশের দরিদ্র জনতার ভিড়ে হারিয়ে যায় তো, কে তার খোঁজ রাখে, কেন রাখবে? কোনোভাবে তারা পরিচিতও নয়, কোনো গুণও নেই, তাহলে মনে কেন রাখবে লোকে? আর যদি তারপরও লোক চেনে তাকে কদর করে তাহলে সেটা অন্য ব্যাপার। কিন্তু তার ফেলে আসা শৈশব তার ধীরে ধীরে হারিয়ে গেছে। গ্রামের ছেলে, খোলামেলা মুক্ত প্রকৃতির ভিতরে বেড়ে ওঠা, দুরন্ত হওয়াটাও তার জন্য স্বাভাবিক। আর গায়ের সব ছেলেই কি দুরন্ত, সেটাও একটা প্রশ্ন। রানীগঞ্জে পড়ছে দুঃখু মিয়া, এরই মধ্যে নজরুল হয়ে গেছে, তখন সে ডানপিটে বটে। এটা হচ্ছে তার কিশোর জীবনের আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি। 5 বছরের দুঃখু মিয়া, তখন কি সে খুব দুরন্ত? ছোট থেকে সে দুরন্ত বাল্যকালে? না, নজরুল কিন্তু শান্ত ছিলেন। তার ছেলেবেলার পরিবেশ তার হাতে খাড়ি হয়েছিল ঠিক বয়সে, এবং কে তাকে প্রথম অক্ষর পরিচয় করেছিলেন, সম্ভবত বাবার কাছেই তার প্রথম পাঠ শিক্ষা। লেখাপড়া জানা সব গৃহস্থ বাড়িতে যেমন এক্ষেত্রেও তেমনি হয়েছিল, যে বাবার থেকে হাতে খড়ি পেলেন তিনি। অক্ষর জ্ঞান হলো, 1-2 গুনতে শিখলেন, আর এবারে তাহলে স্কুলে যাওয়ার পালা। চুরুলিয়ায় তো কোনো স্কুল ছিল না, ছিল মক্তব। ছেলেকে মক্তবে পাঠিয়েছিলেন কাজী ফকির আহমেদ। আর তার ছেলের কিন্তু, অর্থাৎ কাজী নজরুল ইসলামের স্মৃতিশক্তি ছিল চমৎকার। মক্তবে মৌলভীর কাছে কোরআন পড়তে শেখার ফার্সি ভাষা শিক্ষার গোড়াপত্তন, কিন্তু বই মুখে নিয়ে বসে থাকলে সত্যি কি গরিবের চলে? চলে না, বাস্তব এটাই। বাড়ির টুকটাক এটা ওটা ফাইফর মাস খাটা আছে, বাবার পিছু পিছু মাজারে যাওয়া আছে, হয়তো মনের আনন্দে পিদিম হাতে নিয়ে শখ মেটানো আছে, না ডাকতেই নিজের খেয়াল খুশিতে অজুর পানির বদনে এগিয়ে দেওয়া, ঠিকঠাক অবিকল এরকমটাই যে ঘটত সেটা আমরা কিছুটা কল্পনা করছি, কিছুটা সত্য বটে। দুঃখ মিয়াদের সংসারে এমনটাই সাধারণত হয়, যেখানে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। প্রয়োজন থাকে, অভাবের চাপ থাকে, এবং এই প্রয়োজন আর অভাবের চাপ শিশু মনকে তৈরি করে দেয়, শিশুকে অনেক কিছু বুঝতে শেখায়, শিশু বাস্তববাদী হতে শেখে। নিজের ভেতরেও সেই বালকও কিন্তু তাই গোপন একটা দায়িত্ব বোধ নিয়ে বড় হচ্ছিল। সেই দায়িত্ববোধের তারা তার মধ্যে ছিল, তিনি এড়াতে পারেননি, যার জন্যে হঠাৎ যখন তার বাবা মারা গেলেন, দুঃখু মিয়ার বয়স তখন 8, তখন তার পরিস্থিতি ভেবে দেখুন একবার। আর 2 বছর পর 10ম বর্ষেও যে হবে, তাকে কতখানি দায়িত্ববান সদস্য হতে হবে। পরবর্তী জীবনের বেপরোয়া উদ্যম যে নজরুল, ডানপিটে হওয়ার কোনো অবকাশ পায়নি দুঃখুর বয়সে, এটাই ছিল ট্রানজিশন। 8 বছর 10 বছরের দুঃখু মিয়া আর পরবর্তীকালে বেপরোয়া একজন উদ্যম, যার মধ্যে ডানপিটে হওয়ার মধ্যে যে ছবি আমরা দেখতে পাই, আকাশ আর পাতাল পার্থক্য মনে হয়। মক্তবে পড়ানো হতো আরবি ফার্সি, তবে ভাষা শিক্ষা ততটা নয় যতটা ধর্ম শিক্ষা। মাতৃভাষা বাংলা অবশ্য বাদ পড়ত না। আর বাবার একজন চাচাতো ভাই ছিলেন কাজী বজলে করিম, যার কথা একটু আগে বলছিলাম, তিনি জানতেন দুটি ভাষা চমৎকার, ফার্সি আর উর্দু। বাংলাতেও তার ভালো দখল ছিল। চাচা ভাই পুরো সম্পর্ক বেশ মধুর ছিল, ব্যাস শিশুর মনে ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে দিলেন তিনি, এটাই তার কর্তব্য ছিল। এরপর যখন তার বাবা মারা গেলেন 7ই চৈত্র, সংসার চলে না, বাবা নেই, দারিদ্র বাড়ছে, 1 বছর পর মক্তব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন দুঃখু মিয়া। ব্যাস সঙ্গতি শেষ, লেখাপড়াও খতম, আর কিছুই করা হলো না। গরিবের ছেলের আর লেখাপড়া কি দরকার, এতটুকুই তো যথেষ্ট, ভাবেই তো ভাবি আমরা, তাই না?

এখন যা প্রয়োজন তা হচ্ছে পড়াশোনা না, উপার্জন, অর্থ উপার্জন করা। সেই পয়সাই হয়তো পরে আবার গিয়ে উপায় বার করবে অন্য কিছুর। যেখান থেকে দু চার পয়সা মেলে সেখানেই দৌড়ানো, কারণ সংসারকে দেখতে হবে তো, সংসারের ওটুকুই লাভ। 10 বছর বয়সে ধনীর দুলালেরা যখন পৃথিবী কাকে বলে জানে না, সেই বয়সে কিন্তু দুঃখমিয়া ঘরের ভাবনা ভাবতে শিখেছিল। সত্যি তো, যারা খুব সচ্ছল পরিবারের হয় তারা 10 বছর বয়সে অনেক খেলনার পাহাড়ে, অনেক আদর যত্নের পাহাড়ে বড় হয়। কিন্তু দুঃখমিয়া সেই 10 বছর বয়সে বাস্তব শিখেছিল, বাস্তব ভাবনা ভেবেছিল। ওই একরত্তি ছেলে ছোটাছুটি করেছিল প্রচুর, বাড়িতে নয়, চাকরির জন্য। আর সেই শূন্যস্থানকে পূরণ কখনো হয়? বাবা মা একবার হারিয়ে গেলে সেই বাবা মায়ের শূন্যস্থান পূরণ কেউ করতে পারে না। শূন্যস্থান পূরণ এক্ষেত্রে হয়েছিল মাজারের খাদেমগিরি আর মসজিদের ইমামতি। বাচ্চা মোল্লা হিসেবে দুঃখ মিয়া মানিয়ে গেল বেশ। মুক্তবে উপায় উপার্জন একটু আচ্ছু হতে লাগলো। সমস্ত ধর্মীয় রীতিনীতি, আচার আনুষ্ঠান, ধীরে ধীরে উৎসব, সব কিছু রপ্ত করতে করতে নিজেকে মানিয়ে নিল। নিজের সমাজের সঙ্গে দেখতে দেখতে, জানতে জানতে ছেলেটি বড় হয়ে গেল। আমরা এই মুহূর্তে যে গানটি শুনবো সেটি শিল্পী জগন্ময় মিত্রর, কাজী নজরুল ইসলামের লেখা অপূর্ব একটি গান। এই গানের সঙ্গে সত্যি আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে, গান আমার নিজের শেখা। আমরা এই গানটা শুনে তারপর ফিরে আসি। কোথাও গিয়ে বড় মন কেমন করে এই গানটি শুনলে, মন ভালো না থাকলে, যখন জীবনে অনেক লড়াই সামনে, মনে হয় যে লড়তে হবেই, কোনো উপায় নেই, যখন মন ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, হার মেনেও হার মানা যায় না, লড়াই করতে হয় এবং সেখানে শক্ত হতে হয়, শক্তি কোথাও থেকে অর্জন করতে হয়, হয়তো দুঃখমিয়া আমাদের সেই শক্তি অর্জন করতে সাহায্য করেন, তার জীবন সেই শক্তি আমাদের অর্জন করতে শেখায়। আমরা এই মুহূর্তে গানটি শুনে নেব জগন্ময় মিত্রের কণ্ঠে, তারপর ফিরে এসে আপনারা অনেকে অনেক মতামত জানিয়েছেন বিদ্রোহী কবিকে নিয়ে, আমরা সেগুলো নিশ্চয়ই পড়ব। আপনারা সঙ্গে থাকুন, এই মুহূর্তে অম্বিকার সঙ্গে 100.1 FM গোল্ড কলকাতায় চলছে মনের মেলোডি।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: ভীষণ মন কেমন করা একটি গান, কিন্তু কাজী নজরুল ইসলামের এমন গান আমরা বহু শুনেছি। কোথাও গিয়ে সে দুঃখের আধারে আমরাও হারিয়ে যাই, এবং আমাদের মাঝে মাঝে মনে হয় এমন সময় যে নিশ্চুপ হয়ে থাকি, কোনো কথা নয়, কিছু না, কিছু কিছু সময় অনেক কিছুই আর কি ভাষায় প্রকাশ করা যায় না, তখন মনে হয় নিশ্চুপ হয়ে থাকাটাই হয়তো একমাত্র উত্তর। যাই হোক, কাকার বাজলে করিমে মানসিকতা যা ছিল, তিনি নিজে ভীষণ রসিক ছিলেন এবং তিনি উর্দু ফার্সি ভীষণ ভালো জানতেন, যে তা নয়, কিন্তু তিনি কবিতা লেখার চেষ্টা করতেন ভীষণ রকমের, এবং ফার্সি বা উর্দুতে যে লিখতেন সবসময় তা নয়, মাতৃভাষা বাংলায় চেষ্টা করেছেন বহু সময়। তার একটি লেটর দল ছিল, সেজন্যই লেখা। আর এইসব গানের কবিতার ভাষা কি না, গায়ের লোকের কাছে বড় কদর এইসব রচনার। একজন ব্যক্তি বালক হঠাৎ করে এইভাবেই নিজের স্বপ্নের বীজ বুনে দিতে শুরু করলেন, এবং এই বীজ থেকেই কিন্তু যে একদিন মহিরুহ হবে সেই স্বপ্নটাও দেখা হলো। ফুলে ফুলে যে ভরে উঠবে এই মহিরুহ এবং তার শাখা প্রশাখা, তেমনটাও স্বপ্ন দেখা গেল। দুখুমিয়ার হাতে খড়ি ছিল এই কাকার হাত ধরে, শুরু হলো মুখে মুখে কবিতা বানানো। অদ্ভুত তার ভাষা, আরবি ফার্সি বাংলা ইংরেজি মিশিয়ে, যে বীজ বপন করে দিয়েছিলেন চাচা বজলে করিম। ভালো কথা, পুঁথি পড়েছ তোমরা, কিন্তু কিংবা সুরেলা গলায় যারা সুর শুনেছ তারাও বুঝবে যে পুঁথি পড়তে শুনেছ কখনো? পুঁথি আর গান কি এক হয়? মুসলিম সমাজে গ্রামে গঞ্জে শহরে হাট বাজারে পুঁথি পড়ার শোনার খুব প্রচলন ছিল সেকালে, আর আজকাল শহর থেকে সেই চল প্রায় উঠে গেছে, তাই জন্যই বললাম পুঁথি কি পড়া শুনেছ তোমরা। গ্রামগঞ্জ এখনো গেলে শুনতে পারা যায়, কিন্তু দিনের শেষে কাজকর্ম সব সারা, সন্ধে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যখন লোকগুলো এসে জড়ো হচ্ছে এক জায়গায় গোল হয়ে বসে সবাই, মধ্যিখানে জ্বলছে একটি হারিকেন, হারিকেনের আলোয় বটতলায় তখন একজন পুঁথি পড়ছে, সুর করে যাচ্ছে, সে এক অন্য দৃশ্য। আর সবাই শ্রোতা হয়ে সমবেতভাবে শুনছে, কিরকম না, যত দূর আছে তার কবিতার হার, দেখিয়া শুনিয়া লোকে হয় যারে যার, কেচ্ছার পহেলা আধা শুনিয়া আলম, আখেরি কেচ্ছার তরে করে বরাগম, না পারিনু এড়াইতে লোকের খাহেস, গাথিনু কবিতা আমি ভাবিয়া বিশেষ, বিদ্যা বুদ্ধিহীন আমি যাহা কিছু জানি, গাথিনু কবিতা আমি আখেরি কাহিনী। এই যে এটা হচ্ছে পুঁথির ভাষা, এবং সেখানে আরবি ফার্সি হিন্দি উর্দু তুর্কি কত রকম ভাষা মিলেমিশে এক হয়ে রয়েছে বাংলার সঙ্গে। দুখুমিয়া কি আর এসব পুঁথি কম শুনেছে? সারাক্ষণ কানে ছন্দ সুরের মাতন লেগে থাকতো, অজানা অচেনা নতুন নতুন শব্দ তাকে আকর্ষণ করত, সবই তো চাচা বজলে করিমের জন্য। কারণ চাচা বজলে করিমই এমন রসিক পাগল একটি মানুষ ছিলেন যার কবিতা আর গানের নেশা ভীষণভাবে পেত, এবং সেই পুঁথি পাথের সন্ধ্যা আসর জমজমাট হয়ে যেত যখন সেটা উঠোনে বসত। একদিন দুখুমিয়া এই পাগলামোর চোটে তার পিতা মতো, যিনি তাকে এত ভালোবাসতেন, তার প্রশ্রয় একদিন লিখেই ফেললেন, মেরা দিল বেতাব কিয়া তেরি আব্রু এ কামান, জলা যাতা হ্যায় ইশ্ক মে জান পেরেশান, হেরে তোমায় ধনী চন্দ্র কলঙ্কিনী, মরি কি যে বদনের শোভা মাতো আরা প্রাণ, বুলবুল করতে এসেছে তাই মধুপান। এটা কাজী নজরুলের লেখা, এবং এটা কিশোর জীবনের কথা আমি বলছি। এইভাবেই তো তার কবিতা পদ্ধতি।

সব কিছু নিয়ে তার এগিয়ে যাচ্ছিল জীবন। দুঃখ মিয়া ঈশ্বর গুপ্তের কবিতা পড়ত এবং সেকালে গ্রাম অঞ্চলে লোকে অবসর সময়ে কাটাত যাত্রা দেখে, পাঁচালি গান শুনে, কবি গান শুনে। জীবন তো আর এখনকার মতো অতটাও ব্যস্ত ছিল না যে আমি পাশের মানুষকেই আর সময় দিতে পারবো না। ক্ষেত খামারের কাজ করেও, ঘর গেরস্থালির ভাবনা ভাববার পরেও লোকের হাতে সময় জমা থাকতো, সে সময়টি আরেকটি মানুষ সত্যি পেত, তাকে দেওয়া হতো। এই অবসর সময় কিভাবে কাটানো হতো? এই অমুক গ্রাম যাত্রা, তমুক ঝুমুর নাচ, এইভাবেই সূর্যি দেওয়ার পরপরই খাওয়া দাওয়ার পাট চুকে গেল, ব্যাস গরমের দিনে তখন অন্য কিছু হই হই করে গান বাজনা আসর। সবাই মুখে মুখে ছড়া বানাচ্ছে, গান বাজছে, আর খুব কদর ছিল সেই গ্রামে। এই কবিদের পাঁচালি পালা কবিগানের দল সবসময় গলায় সুর থাকা চাই তাও নয়, হারমোনিয়াম বাজানো জানতে চাই তাও নয়, ঢোল তবলা জানি, খোলকর্তাল পারি তাও নয়, সবার যে সব দক্ষতা ছিল তা নয়, কিন্তু ওই আনন্দ, আনন্দের সুরে মুখে মুখে কথার পিঠে পিঠে কথা বসানো এবং ছন্দে ছন্দে সেগুলো গিয়ে বেড়ানো, এই ছিল লেটো গান। বালক দুখু মিয়া লেটো গান শুনেছে এবং লেটো গানের হাত ধরেই তো তার সব কিছু শুরু। অনেক রাতই হয়তো পার করে দিয়ে সে আসরে বসে আছে, আনন্দ ভরে যাচ্ছে তার গান, গান শুনে শুনে তার মনে হচ্ছে নাচ অভিনয়ও দেখতে ভালো লাগছে তার সব কিছু। পাড়াপড়শির চোখে তখন প্রশংসা ঝিকমিক করে ওঠে যে বা দুঃখ মিয়া দেখছি গান আর ছড়া বানাতে পারে। বজলে করিমের ভাইপো দুঃখ মিয়া রাতারাতি কিন্তু তখন খুদে কবি হয়ে গেছে। আসলে পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেকভাবে তৈরি করে। ছড়াই যখন কাটতে পারো বাছা, তাহলে লেটোর দলেই ঢুকে যাও, তখন এইরকম একটা কথা তাকে শুনতেই হলো। কেউ কি আর বলেনি, নিশ্চয়ই বলেছে, কিন্তু এটাও ঠিক, ঘরে ভাত কাপড়ের সমস্যা, খাদেনগিরি ইমতিতে কটা পয়সাই বার আসে, লেটের দলে ঢুকলে ওরাও কি আর দু চার ঘন্টা পয়সা না দেবে? যাই হোক, সেটাই তখন উপরি পাওয়া, উপরি পাওনা অর্জন, উপার্জন। তাই তাকে অনেক রকমভাবে বুঝিয়ে তার মধ্যে ঢোকানোর চেষ্টা, সেই লেটুর দলের মধ্যে বজলে করিমের সঙ্গে তার ঢুকে পড়া, পালা গান বিনি পয়সায় বা কখনো কিছু পয়সায় গান গাওয়া, নিমসা চুরুলিয়া রাখাখুড়ো, এই তিন গায়ের তিন লেটো দলই তখন দলে টানতে চায় দুঃখুকে। বিভিন্ন দল বিভিন্ন সময়ে দুঃখু মিয়াকে টানতে চাইছে, এত সুন্দর কিশোর কবি পাওয়া গেছে কেনই বা ছাড়বে। সেই দুঃখু মিয়ার তারপর ধীরে ধীরে জগতের প্রসারণ ঘটে, তার গানের জগৎ, তার লেখার জগৎ, কারণ তার তখন কত বন্ধু জুটছে, সব অলৌকিক মহিমা তাদের, আবার নিত্য নতুন মুসলমান হিন্দু কিছুরই বাজবিচার নেই, সবাই তার বন্ধু, সবাই আল্লাহর বান্দা, সবাই মায়ের সন্তান। মানুষের পরিচয় তো একটাই, সে তো মানুষ, কোনো জাতপাত, কোনো ছোঁয়াছুঁয়ি, মনুষ্যত্ব থাকলেই সে মানুষ, কোনো জাতের হলে সে মানুষ হয় না। ভালোবাসার কি কোনো জাত বিচার হয়? হয় না। যে দুঃখ মিয়া, সে দুঃখের সময় মানুষের বন্ধু হতে পারে, সকলের বন্ধু হতে পারে, জাত ধর্ম সম্প্রদায় কোনো কিচ্ছু তখন দেখে না। লেটোর দলে গান লেখে দুঃখ মিয়া বলে অন্য কোনো দলের সঙ্গে সে মিশতে পারবে না এমন তো নয়, তাই সে ঘুরতে ঘুরতে জানতে পারে কত মানুষজনের কত সুখ দুঃখের কথা, এবং সে বুঝতে চেষ্টা করে জটিল পৃথিবীর রহস্য। গ্রামীণ জীবন সরল জীবন যাপন আমরা সবসময় ভেবে নিই, কিন্তু জীবন যাপন করতে করতে সেই গ্রামীণ জীবনে সে জটিল পৃথিবীর দেখা পায়। ধনী দরিদ্র সমাজ কত তার নিয়ম কানুন, নিজে সে মুসলমান বটে, কিন্তু মুসলিম হওয়ার পরও হিন্দু বন্ধু তার কম নয়, তাদের ঘরেও তার নিত্য যাওয়া আসা, পালা পার্বণ পুজো উৎসব দেখতে দেখতে কি সুন্দর দিব্যি জীবন কাটছে। সেই ক্ষুদে কবির মধ্যে তখন এক ওস্তাদ হওয়ার ভীষণভাবে প্রবণতা, কারণ সে দুঃখ মিয়া হিসেবে সুনাম করে নিয়েছে, সে কবি হিসেবে সুনাম করে নিয়েছে, কম লেখা তো সে আর লেখেনি। চাষার সং, শকুনি বধ, মেঘনাদ বধ, দাতা কর্ণ সব পালা। একজন বিখ্যাত কবিয়াল যার নাম শেখ চকর, সবাই ডাকত গোদা কবি বলে, লেটোর দলে এই কিশোর কবির গুণে তিনি মুগ্ধ ছিলেন, আদরে কখনো তিনি বলতেন ব্যাঙাচি,

যায় একবার তিনি বলেছিলেন, এই ব্যাঙাচি বড় হয়ে না সাপ হবে দেখে নিস। মানে এখন যাকে নেহাত সাধারণ এবং সামান্য ক্ষুদে কবি মনে হচ্ছে তাকে তোমরা অবহেলা করছো ভাই, ভবিষ্যতে দেখবে এই উল্লেখযোগ্য অসামান্য অপ্রতিরোধ্য হয়ে উঠবে। সত্যি তাই, ভাগ্যলিপি যার যেরকম লেখা থাকে, একদিন দেশ বরেণ্য কবি হওয়া, শৈশব কৈশোর সব কষ্ট রণক্ষেত্র দুঃখ দারিদ্র জয় করে সিংহ দরজার পানে হাত বাড়িয়ে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কাজী নজরুল ইসলাম, চুরুলিয়ার দুঃখমিয়া। আমরা চলে যাব পরের গানে, সুপ্রভা সরকার গাইছেন পরের গানটি।

আমরা অনেকক্ষণ ধরে অনেক কথা নজরুলকে নিয়ে বলছি এবং সে বলা শেষ হবে না, অনেক গল্প তার জীবন জুড়ে। কিন্তু আমরা যেটা করিনি এখনো তার জন্য আগাম একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে অনেকে অনেক কিছু লিখেছেন, অনেকে আবার অভিমান করে সে লেখাগুলো মুছেও দিয়েছেন। আপনাদের সকলকে বলছি যারা মুছে ফেলেছেন আবারও লিখে পাঠান, আমি নিশ্চয়ই পড়ব। অপেক্ষার দাম নিশ্চয়ই থাকবে একটা, আশা করি আপনারা সকলে আমার সঙ্গে আছেন। এবং আমি সুমিতা রায় ঢাকুরিয়া থেকে উনি লিখছেন, ওনার মেসেজটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ডিলিটেড হয়ে গেছে, আশা করছি উনি আবারও লিখে পাঠাবেন। আচ্ছা, সৌভিক লিখেছে আমাদেরকে, আমাদের নিয়মিত শ্রোতা, শুনতে থাকেন উনি আমাদেরকে সবসময়। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছেন, একটু মেসেজগুলো দেখবো এবার। বিদ্রোহী

কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের দিগন্তে এক অনিবার্য মহাজাগতিক দীপ্তি, যাহার কাব্য সঙ্গীত যুগ যুগান্তরের নিপীড়িত মানব সমাজের অন্তর্লীন প্রতিবাদ ধ্বনিকে জাগ্রত করিয়াছে। তাহার রচনায় বিদ্রোহের অগ্নিশিখা যেমন প্রজ্বলিত, তেমনি প্রেম, সাম্য, মানবতা, আধ্যাত্মিক চেতনার অপূর্ব সমন্বয়ও সুস্পষ্টভাবে প্রতিভাত। বিদ্রোহী কাব্যের প্রতিটি পংক্তি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে দুর্বার বজ্র নিনাদের ন্যায় অনুরণিত হইয়া বাঙালির আত্মমর্যাদাবোধকে শানিত করিয়াছে। তাহার সৃষ্টি নজরুলগীতি বাংলা সঙ্গীত ভাণ্ডারকে এক অনন্য ব্যঞ্জনা দান করিয়াছে। শ্যামা সঙ্গীত, ইসলামী সঙ্গীত, প্রেমগীতি কিংবা দেশাত্মবোধক গানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানব মুক্তির চিরন্তন বাণী উচ্চারণ করেছেন। কাজী নজরুল ইসলামের সাহিত্য কীর্তি আজও বাঙালির চেতনায় প্রেরণায় অক্ষয় থাকবেন, অক্ষয় প্রদীপ স্বরূপ জ্বলিয়া রহিয়াছে। অসামান্য লেখাটি সৌভিক, অনেক ধন্যবাদ তোমাকে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছেন, ধন্যবাদ তাকে আবারও জানাই এত সুন্দর লেখা মেসেজটি। সুপ্রভাত অম্বিকা, কবির লেখা ফিরোজা বেগমের গান পারলে শুনিও। সোমা সেন বেহারা থেকে লিখছেন, উনি রিকোয়েস্ট করেছেন। আমাদের প্লেলিস্টে ফিরোজা বেগমের বেশ কিছু গান রয়েছে, আমরা নিশ্চয়ই এর পরের গানটি ফিরোজা বেগমের শোনাবো, এবং সেটি কিছুটা টেলিপ্যাথি অবশ্যই। আমার গানের প্লেলিস্টে এই মুহূর্তে ফিরোজা বেগম রয়েছে এবং এই রিকোয়েস্ট এসেছে যার থেকে, তিনি সোমা সেন বেহালা থেকে উনি লিখছেন আমাদেরকে, অনেক ধন্যবাদ। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে বলছেন, সুপ্রভাত দিদি, কাজী নজরুল ইসলাম তার গান কবিতা স্কুল কলেজ যে কোনো অনুষ্ঠানে আজও হচ্ছে পরেও হবে। রফিজি যিনি নজরুলের গান গেয়েছেন, কেউ বলবে না যে রফিজি অবাঙালি ছিলেন। নজরুল সাহেবকে আমার অনেক প্রণাম জানাই, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে দিদি। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, অনেক ধন্যবাদ আপনাকে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছেন, শুভ সকাল দিদি, খুব ভালো লাগছে গানগুলো, আকাশবাণী বলেই সম্ভব এমন সব গান শুনতে পাওয়া। অবশ্যই, কাজী নজরুল ইসলাম শুধুমাত্র বিদ্রোহী কবি নন, তিনি সাম্য, প্রেম, মানবতার কবি। গান কবিতা এখনও পড়লে বা শুনলে মনে হয় তিনি আমাদের সাথেই আছেন তার কর্মের মাধ্যমে। কারোর সামনে মাথা নত না করে বরং সত্যের দিকে মাথা উঁচু করে চলা শেখায় যিনি, তিনি কাজী নজরুল ইসলাম, একেবারেই তাই। থ্যাংক ইউ রজত, উনি বানপুর নদিয়া থেকে লিখছেন। পরের মেসেজটি লিখছেন ওর শুভ্রা ভট্টাচার্য বাজরণী থেকে। সুপ্রভাত অম্বিকা, কলকাতা 70 থেকে বাজরণী থেকে লিখছেন শুভ্রা ভট্টাচার্য। উনি লিখলেন যে কাজী নজরুল ইসলাম আমার কাছে শুধু বিদ্রোহী কবি নন, তিনি সাহসের অন্যতম নাম। যখনই জীবনে হেরে যাই তার বলবীর বল উন্নত মম শির লাইনটা মনে পড়ে যায়, আর মাথা উঁচু করে দাঁড়াতে ইচ্ছে করে। আবার যখন মন খারাপ হয় তখন তার গজল শুনি, বাগিচায় বুলবুলি তুই, শুনে মনটা নরম হয়ে যায়। আমার কাছে নজরুল মানে একই সাথে আগুন আর ফুল, বিদ্রোহের আগুন আবার প্রেমের ফুল। সকালটা যেন নজরুলময় হয়ে উঠেছে, খুব ভালো থাকবেন আপনি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে এই মেসেজটি পাঠানোর জন্য, আপনি আমাদের সঙ্গে থাকুন। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবে হয়তো আপনাদের লেখা পড়তে পড়তে আমারও কোনো কারণে যদি মনটা ভারাক্রান্ত হয়ে থাকে, ভীষণভাবে মনটা ভালো হয়ে যায়, কারণ আমরা সকলেই আজ এই মুহূর্তে দাঁড়িয়ে শিখছি অন্যতম একজন পুরোধার থেকে, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। মন ভালো না থাকলেও, খারাপ থাকলেও কীভাবে ভালো করে নেওয়া যায়, অশান্তির দিনে কীভাবে শান্তি খুঁজে পাওয়া যায়, সবটুকু তো উনিই দেখিয়ে গেছেন আমাদেরকে। সেই শক্তি খুঁজে পাই তার গানে। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে লিখছেন আমাদেরকে, সুপ্রভাত আর্য অম্বিকা, নমস্কার সহ প্রভাতি শুভেচ্ছা। মন ভরে যাচ্ছে ওর গান শুনে। নজরুল মানে আমাদের তারুণ্যের উন্মাদনা, ভালোবাসার ব্যাকুলতা এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অন্তহীন তেজ। নজরুল মানেই আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সাহস। যখনই সমাজে শোষণ, অত্যাচার বা কোনো বৈষম্য চোখ রাঙায়, তখনই কবির বিদ্রোহী কবিতা আমাদের ধমনীতে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। তিনি শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বলতে হয়, আমি আপনারে ছাড়া করিনি কাহারো কুর্নিশ। উনাকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা। আজ প্রভাত বিনায় আপনার অসাধারণ উপস্থাপনাতে, জন্মদিনে বিশিষ্ট তবলাবাদক শিল্পী শ্রদ্ধেয় পণ্ডিত রাধা, আপনি এখানে নামের স্পেলিংটা ভুল লিখেছেন, রাধাকান্ত নন্দী হবে, রাধাকান্ত নন্দীর জীবন কাহিনী, অনেক কথা

তার গ্রেফতার, তার কারাবরণ, শাসক গোষ্ঠী তার লেখনীকে কতটা ভয় পায় সেগুলো সবই আমরা দেখেছি। সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে চেতনা তিনি রেখে গেছেন তা আজও আমাদের অনুপ্রাণিত করে। আজকের প্রভাত বীণা খুব ভালো লেগেছে, কবি নজরুল ইসলামের কথা নিয়ে মনের মেলোডি অনুষ্ঠানটিও ভীষণ সুন্দর হচ্ছে, খুব সুন্দর সব গান, খুব ভালো থাকবেন সবসময় আপনি। অনেক ধন্যবাদ, এইভাবে আমাকে আশীর্বাদ করতে থাকুন, এই আশীর্বাদ আমার জীবনে চলার পথের পাথেয় হয়ে থাকবে সবসময়। অনেক ধন্যবাদ সীমা দাসকে। সুখেন্দু ঘোষ লিখছেন শান্তিনিকেতন থেকে, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, সুপ্রভাত। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে জানে যারা লড়তে তারাই সংগ্রাম গড়ে, সংগ্রাম শেখায় ধরতে জীবনের রাশ হাতে, শেষ হয় না জীবন আশিস থাকলে সাথে, তারাই আশিস পান যারা হন না শ্রান্ত, নামের অর্থকে বানান চিরকালীন এক ভ্রান্ত। দুখুমিয়া নজরুল তুমি উজ্জ্বল তারা, তোমার কাছেই শিখেছে প্রতিষ্ঠিত সংগ্রামী যারা, তোমার গানে কবিতায় মেলে প্রাণের শ্বাস, প্রণাম তোমার পদে তোমার পথেই বিশ্বাস। অনেক ধন্যবাদ সুখেন্দু ঘোষ, আপনি লিখছেন আমাদেরকে শান্তিনিকেতন থেকে, আমাদেরকে শুনছেন শান্তিনিকেতন থেকে। আপনার সকাল শুভ হোক, ভীষণ ভালো থাকবেন সবসময় আপনি। অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখছেন, সুপ্রভাত দিদিভাই, আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন নয়, এটা একটু আপনাদের জানিয়ে রাখি, আজ তার জন্মদিন নয়, 11ই জ্যৈষ্ঠ তার জন্মদিন, কিন্তু মে 25-26 এলেই কিন্তু তার আগে থেকে আমরা ভীষণভাবে অ্যালার্ট হয়ে যাই যে একজনের জন্মদিন আসছে। তাকে তো একদিনের সীমা পরিসীমায় সময়ের পরিসরে বাধা যায় না, তিনি 365 দিনের আমাদের আমাদের রত্ন ভাণ্ডার থেকে এত গান, এত কথা তার জীবনের, সব কিছু কি কাহিনী হয়ে একদিনে বলা যায়, তাই জন্যই তো বলছি তিনি আমাদের কবি, তিনি আমাদের দুঃখ মিয়া, তিনি আমাদের 365 দিনের এক রত্ন, যা আমরা সযতনে মনের মধ্যে এঁকে রাখি। তাই আজ বলে নয়, আগামী 2-3 দিন ধরেই হয়তো নজরুলকে আমরা মনে করব এবং আমরা 365 দিন তাকে মনে রাখি, জন্মদিনের সময়টা আরেকটু স্পেশাল করে হয়তো তাকে নিয়ে ভাবার চেষ্টা করি। অনেক কিছু অজানা তথ্য আপনার পরিবেশনার মাধ্যমে আজ জানছি, তার লেখা কবিতা গান আমরা জানি, তবে দুঃখ মিয়া থেকে কাজী সাহেব হয়ে ওঠার যে তত্ত্ব অনেকের অজানা এবং বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে অজানা। আমি প্রবাসী ছিলাম, সত্যি কথা বলছি ওখানে এইসব চর্চা হতো না। পরিবেশনা ও পরিচালনার এই দুটি ক্ষমতা থাকলে, ক্ষমতা সকলের থাকে না, কিন্তু যেটা আপনার অন্তরে আছে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের এই শব্দগুলো আমার মনের মধ্যে প্রতিধ্বনিত হোক সবসময় এবং তা যেন আমাকে অনেক কঠিন সময় পার করে দিতে সাহায্য করে, সেই শক্তি যেন আমি সঞ্চয় করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আবারও জানাই। অমিতাভ হোর গলফ গার্ডেন থেকে লিখেছেন, আমরা তখন হোয়াটসঅ্যাপে ছিলাম, এবার একটু চট করে টেক্সট মেসেজ দেখে নেব। তিনি লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে লিখছেন, আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে। আশিস দত্ত সল্টলেক থেকে বলছেন, আজ কোনো মন্তব্য করব না, শুধু তার পুত্র কাজী সব্যসাচীর কণ্ঠে বিদ্রোহী এবং আমার গান শুনতে চাই, আমার কথাগুলো শুনতে চাই। আচ্ছা, আমরা চেষ্টা করব সবার গানের রিকোয়েস্ট, ওইভাবে এটা তো রিকোয়েস্টের অনুষ্ঠান নয়, আমরা আমাদের প্লেলিস্টে বেশ কিছু গান সাজিয়েছি, আপনাদের সকলের ভালো লাগবে আমি নিশ্চিতভাবে জানি। একজন উদার মুসলমান হয়ে শক্ত ও শৈব ধারণার মেলবন্ধন ঘটিয়ে, শাক্ত ও শৈব আপনি শব্দটা হয়তো এইভাবেই লিখতে চেয়েছেন, একজন উদার মুসলমান হয়ে শাক্ত এবং শৈব ধারণার মেলবন্ধন ঘটিয়েছিলেন এই গানটিতে, শ্যামামায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। আমরা চেষ্টা করছি আজকে, আমার ভীষণ ইচ্ছা আছে শ্যামামায়ের একটি গান শোনানোর, দেখা যাক আমরা পারি কতদূর। ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখছেন, হুগলি দাদপুর থেকে অপর্ণা ভট্টাচার্য বলছেন, কাজী সাহেব যে কত কবি তা, কত বড় মাপের কবি তা মাপা মেপে মনে হয় বলা যাবে না, কারোর পক্ষে বলা সহজ নয়। উনি মুসলিম হয়েও সমাজে সাংঘাতিকভাবে লিখে গেছেন এবং তার তুলনা হয় না। অনেক মেসেজে আমরা না ভীষণ স্পেলিং মিস্টেক্স পাই, আমাদের তাড়াতাড়ি তাড়াহুড়ো করে পড়তে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, সেটাও একটা ব্যাপার। শিপ্রা কারার মালিকপাড়া লেন থেকে বলছেন, প্রভাত বীণার গানগুলো দারুণ ছিল, থ্যাংকস আপনাকে এইরকম গান শোনানোর জন্য। এবার বলি কবির কথা, ফার্স্ট জানাই কবিকে ভক্তিপূর্ণ প্রণাম,

0: তার জীবন সম্পর্কে আমরা যা যা জানি, আপনার কাছ থেকে যা যা শুনছি, তারপর আর কোনো ভাষা নেই কবিকে নিয়ে কিছু বলার। একটা কথাই মনে হচ্ছে, ঈশ্বরের আশীর্বাদ। এত কিছু কবির উপর দিয়ে গেছে, এত কষ্ট, তারপরও কবি কিন্তু খাঁটি সোনা হয়ে রয়ে গেছেন। খুব ভালো লাগছে আজকের প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ। শিপ্রা কারার লিখছেন আমাদেরকে, গুড মর্নিং দিদি ভাই, আমি সুতপা বসু দমদম পার্ক থেকে বলছি। কাজী নজরুল ইসলামকে আমাদের অন্তরে শ্রদ্ধার্ঘ্য প্রণাম জানাই। ওনার মতো কবি প্রতিভা খুব অসামান্য ছিল এবং সেটি কবিগুরু রবীন্দ্রনাথও বারে বারে উল্লেখ করে গেছেন, এটি বলছেন। ধন্যবাদ। শুভ সকাল। বিদ্রোহের আগুন জ্বালিয়েছে যিনি, সেই হৃদয় জুড়ে প্রতিবাদের ভাষা শিখিয়েছেন যিনি, তার সুরে প্রাণে আলো জ্বালিয়ে দিয়েছে, আধার কাটিয়ে দিয়েছে আমাদের জীবনের গানে গানে আলো। সে প্রাণের আলো নিয়ে আলোর পথ দেখায়, সে কাটিয়ে সকল ভুল, প্রাণের ফুল ফুটিয়েছে। সব রাগ যেন গলে জল হয়ে যায়, সব কষ্ট যেন মনে হয় সুখের দেখা পাচ্ছে, সেই তো নজরুল। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে বলছেন, সত্যি কিছু কিছু আপনাদের কথা না আমাদের ভীষণ ভাবায়, আমাদের মনকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে যায়, আমাদেরকে ভাবায়। আমরা এইভাবে হয়তো আগে কখনো ভাবি না। রমা রায় দাসনগর হাওড়া থেকে বলছেন, নমস্কার দিদি ভাই, সুপ্রভাত আপনাকে। সুপ্রভাত আপনাকেও জানাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরণে প্রণাম। তার কথা তো সত্যি বললে শেষ হবে না, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, তার গান কবিতা আমাদের হৃদয়ে বিরাজমান। FM গোল্ডকে ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি সবসময়, অনেক ধন্যবাদ আপনাকে। রমা রায়কেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে পড়ছে না আমি আগে আপনার কখনো মেসেজ পড়েছি কি না। এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমরা আরও মেসেজ জমা করছি, একটু গানের দিকে ফিরতে হবে। বলেছিলাম ফিরোজা বেগমের একটি গান শোনাবো, কোন গানটি ছেড়ে কোন গানটি শোনাবো। ফিরোজা বেগমের গলায়ও এমন কিছু অনবদ্য গান রয়েছে যে গান মনের মধ্যে মনে হয় যে কুড়ে কুড়ে খায়। মাঝে মাঝে যখন ভীষণ মন খারাপ করে, সে গানের কথা ভীষণভাবে প্রতিধ্বনিত করে। আপাতত একটি ছোট্ট ব্রেকে যাচ্ছি, কমার্শিয়াল ব্রেকের পর সরাসরি গানে।
1: আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
0: শিল্পী ফিরোজা বেগমকে রেখে গেলাম পরের

0: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আমরা আবারও ফিরে এলাম। আজ কাজী নজরুল সাহেবকে নিয়ে আমরা কথায় রয়েছি এবং তার রচিত বেশ কিছু গানের আলোকে নিজেদের আলোকিত করার চেষ্টা করছি মাত্র। জানি দেড় ঘন্টার এই সময়ের পরিসর হয়তো এমন একজন শিল্পীকে নিয়ে করা সম্ভব নয় যেখানে এত অসংখ্য সৃষ্টি তার এবং তার জীবন কাহিনী বলে শেষ করা যাবে না এত অল্প সময়ে। তবু আমরা চেষ্টা করছি এবং সেখানে আপনাদের অজস্র মেসেজ এবং ভালোবাসা, সেটার জন্য আবারও একবার ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণা ঘোষ, হাওড়া জগাছা থেকে। উনি লিখছেন, উনি বলছেন যে শুভ সকাল অম্বিকা, শুভ সকাল, তোমাকে এক আকাশ ভালোবাসা জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব মনোজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, নজরুল ইসলামকে সহস্র কোটি প্রণাম জানাই। জীবনের সর্বক্ষেত্রে কাজী নজরুল ইসলাম বিরাজ করেন, অসাধারণ তার সৃষ্টি, তার রচনা আমাদের জীবনে চলার পথের পাথেয়। দুঃখমিয়ে অনেক কষ্ট করে আজ বিদ্রোহী কবি হয়ে উঠেছেন, পৃথিবীতে বিখ্যাত হয়েছেন। তোমার থেকে অনেক অজানা তথ্য জানতে পারছি, গানগুলি খুব সুন্দর হচ্ছে। ফুলের জলসায় নীরব কেন কবি, এই গানটি যদি শোনাও খুব ভালো হয়।

অবশ্য যদি সম্ভব হয়। ধন্যবাদ অম্বিকা, এই প্রচন্ড গরমে সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি এইভাবে আমাদের সঙ্গে রয়েছেন এবং থ্যাংক ইউ ফর টেকিং কেয়ার। আপনিও ভীষণ সুস্থ থাকুন, গরমটা সত্যি ভীষণভাবে পড়েছে এবং আমরা নাজেহাল হয়ে যাচ্ছি, আমাদেরকে সুস্থ থাকতেই হচ্ছে। আপনাদের ভালো থাকলে, আপনাদের ভালো থাকাই আসলে আমাদের ভালো থাকা, সেক্ষেত্রে আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি আর কি। থ্যাংক ইউ পূর্ণা ঘোষকে। আরও একজন মেসেজ করেছেন, একটু দেখে নিই, সময় আসলে এত দেরি। নামটি উনি বলছেন, আচ্ছা, মনিকা মাইতি নামখানা থেকে। শুভ সকাল দিদি ভাই, আজ এই অনুষ্ঠানটা আমি বলবো সব ইয়াং জেনারেশনকে শুনতে, কেন যদি বলো তাহলে বলবো আমাদের অনেক কিছু শুনতে জানতে পারি। সবাই তো বলে জানার কোনো শেষ নাই, জানি না কতজন এই অনুষ্ঠানটা শুনছে, আমার খুব ভালো লাগে, ইয়াং জেনারেশনদের শোনা উচিত। ধন্যবাদ আপনাকে। আজ কাজী সাহেবের কথা বলতে বলতে মাঝে মাঝে গলাটা কেমন যেন ধরে আসছে, কারণ তার জীবনের কষ্টের কথা নিজেও বহু জীবনী ঘেঁটে পড়ে দেখছি, আর তখন মনটা কেমন করে উঠছে মাঝে মাঝে। তার জীবনের স্ট্রাগল নেহাত কিছু কম ছিল না। লেটো দলে তিনি নাম লেখালেন, লেটো গানের দলে নাম লেখালেন এবং লেটো গানের সেই দলের সঙ্গে প্রচুর পার্টিসিপেশন, অনেক কিছু হলো, অনেক সৃষ্টি হলো। তারপর সেই লেটো দল কিন্তু, তিনি জানি না, আপনারা জানেন নিশ্চয়ই যারা তার সম্পর্কে পড়েছেন, তিনি কিন্তু একটা বুদ্ধিতে সেই লেটোর দল ছেড়ে দিলেন। তার কারণটা কিছুটা হলেও বোঝা যায় যে মেধাবী ছেলে, পড়াশোনার ঝোঁকও আছে, শেখার বয়স ছিল, কিন্তু অবস্থা তো তাকে বিপাকে ফেলল, তার হবে কি করে লেখাপড়া। যে দুঃখ মিয়ার জন্য আমরা আজ গর্ব করি, তার জীবনে শুধু দুঃখ মিশেছিল। কাজী ফকিরদের কোনো ছেলে লেখাপড়ার সুযোগ পায় নাকি? গ্রামে শুভানুধ্যায়রা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন যে সত্যি তো পড়াশোনা করে কি হবে এমন দরিদ্র ঘরের একটি ছেলের, তার তো পয়সা কামানোর চিন্তা করা উচিত। কত রকমের চিন্তা ভাবনা মানুষকে করে যেতে হয়, এবং সেখানে তার একমাত্র তাগিদ ছিল যে তাকে একটা চাকরি পেতে হবে, তাকে রোজগার করতে হবে, তাকে উঠে দাঁড়াতে হবে, তাকে গোটা পথ, অনেক অনেক অজানা পথ চলে যেতে হবে, একা একা চলতে হবে, কেউ থাকবে না তার পাশে। মাত্রুন স্কুল ছাড়ার পর কি করে তার চাকরি জুটেছিল সেই গল্পটাও একটা গল্প। ব্রাঞ্চ লাইনের গার্ড সাহেব গাড়ি নিয়ে ডিউটিতে বেরিয়েছেন, শীতকালের রাত, গাড়ি দাঁড়ালো গিয়ে একটা স্টেশনে, কয়লাকুঠির দেশ, ব্যাস লাইনের ধারে অনেকখানি জায়গা জুড়ে একটি আম কাঁঠালের বাগান, সেখানে লণ্ঠন জ্বলছে টিমটিম করে, দুদিকে কাঁচা কয়লার গাদায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ছেলেটি উঠে দাঁড়ালো, মাথায় ছোট ছোট চুল, গায়ে একটা হাত কাটা জামা, পরনে খাটো ধুতি, হাসি যেন মুখে তার লেগেই আছে। দুটো গান শেষ হলো, ছেলেটি উঠে দাঁড়ালো, বললে চললাম। সবাই তাকে ধরে বসলো, আর একটু থাকো, ছেলেটি থাকলো না, পেরিয়ে যাচ্ছিল গার্ড সাহেবের পাশ দিয়ে। যদিও গার্ড সাহেবের গায়ের রং দেখলে সাহেব সাহেব মনে হয় না, পাড়া গায়ের ছেলে, সাহেব ভীতি থাকা তখনকার দিনে স্বাভাবিক, মুখ দিয়ে তার কথা বেরোচ্ছে না, বড় ঢলঢলে চোখ, চওড়া বুকের ছাতি। সাহেব বললেন, তুমি এ দলের নও তাহলে? না। কি নাম তোমার? দুঃখ মিয়া, ভালো নাম নজরুল ইসলাম। মুসলমান? আগে হ্যাঁ। সাহেব তার বুকে একটা থাপ্পড় মেরে বললেন, বাহ। বাসুদেব হারমোনিয়াম বাজাচ্ছিল, ঘাড় ফিরিয়ে দেখেছে ব্যাপারটা, দুঃখুকে সাহেব ধরেছে। মানুষকে বাঘে ধরলেও মানুষ বোধহয় এত বিচলিত হয় না। ধর্মর করে আসর ছেড়ে ছুটে এলো বুড়ো বাসুদেব, সাহেবের কাছে এসে হাত জোর করে বলল, দল আমার হুজুর, ও শুধু গান লেখে, পালা লেখে আর সুর দিয়ে দেয়, যা বলতে হয় আমাকে বলুন, আমরা তো রেলের বাউন্ডারি ছেড়ে দূরে বসেছি হুজুর। এইটুকু গল্পের এইটুকু থেকেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কি ধরনের বিরোধিতা, কি ধরনের ধর্ম নিয়ে ভেদাভেদ ছিল সেই সময়, এবং আজও আছে হয়তো। আমরা সেই ধর্মের ঊর্ধ্বে উঠতে পারি না, মনুষ্যত্ব যে মানুষের একমাত্র ধর্ম হতে পারে সেটা আমরা মানতে পারি না। পরের গানে চলে যাই, পরের গানটি ভীষণ প্রিয় একটি গান।

শিপ্রাকার বলছেন, আপনি কেন অনেকদিন পর পর আসেন বলুন তো, একটু তাড়াতাড়ি আসা যাবে না? আপনি খুব ভালো ভালোবাসা নেবেন আমার, অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে যে আমরা তো আকাশবাণীতেও একটা গোটা পরিবার, পরিবারের বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দায়িত্ব থাকে বিভিন্ন কাজের, ঠিক এই পরিবারের মধ্যে আমি সদস্য হিসেবে যেদিন আমার দায়িত্ব থাকে আমি সেদিনই এসে হাজির হই আর কি, বাকি দিনগুলো একটু বিরতি আর কিছুই না, তবে চেষ্টা করব খুব ঘন ঘন আসার। আপনিও ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন 100.1 FM গোল্ডকে সবসময়।

দীর্ঘ লড়াইয়ের পথ, আর সে দীর্ঘ পথের একটা দীর্ঘ কাহিনী, যে কাহিনী একদিনে শেষ হওয়ার নয়। এবং যাকে নিয়ে এত কথা, এত গান সাজানো ছিল, গানের পশরা সাজিয়েছিলাম, তিনি কাজী নজরুল ইসলাম। সেই রণক্লান্ত বিদ্রোহী কবিকে নিয়ে আরো দীর্ঘ অনুষ্ঠান আমরা করতেই থাকব। 11ই জ্যৈষ্ঠ, যার জন্মদিন আসছে আবারও, সকলে সঙ্গে থাকবেন। আকাশবাণীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আপাতত লড়াইয়ের যে যাত্রাটা আমরা শুরু করেছিলাম, তার জীবন নিয়ে যে যাত্রাটা এবং সেই লড়াইয়ের প্রশস্ত পথ আমরা অনেক অতিক্রম করেছি, অনেকটা পথ এখনো চলা বাকি কাজী নজরুল ইসলামের হাত ধরে। সময় লাগবে তার জন্য, আজকে তো সময় এখানেই শেষ করতে হচ্ছে, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সকলে ভীষণ ভালো থাকবেন, 100.1 FM গোল্ড কলকাতা শুনতে থাকবেন, অম্বিকার সঙ্গে থাকবেন, আর সঙ্গে রাখবেন 9903055992। আজকের মতো এখানে শেষ করছি, তবে কথা দিচ্ছি কাজী নজরুল ইসলামের জীবন আবারও ফিরে আসবে, ফিরে আসবে তার লেখা কিছু গান আপনাদের সকলের জন্য খুব শিগগিরই। আবারও আজকে এখানেই শেষ করছি।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করবে। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজই তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশে পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 29তম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন।
1: আজ 51,000 সে জাদা ইউওঁ কো সরকারি নৌকরি কা নিযুক্তি পত্র মিলা হ্যায়। আজ আপ সভি দেশ কি বিকাশ যাত্রা মে अहम भागीदार बन रहे हैं, जिम्मेवार भागीदार बन रहे हैं। रेलवे, बैंकिंग, डिफेंस, हेल्थ, एजुकेशन, आप सभी नई जिम्मेदारियां संभालने जा रहे हैं। आने वाले वर्षों में विकसित भारत के संकल्प को सिद्ध करने में आप सभी महत्वपूर्ण भूमिका निभाने वाले हैं।
0: দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি। কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শিলিগুড়িতে আর এক অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেন নবনিযুক্তদের হাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করবে। কলকাতার শিয়ালদায় আজ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নবনিযুক্তদের নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে রাজ্য সরকারের চাকরির জন্য সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ওয়েমারশিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এর ফলে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। রাজ্য সরকার খুব শীঘ্রই এ সংক্রান্ত একটি নীতি ঘোষণা করবে।
2: আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার।

0: সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবে তাদের দেব, সে প্রভিশন আছে। আমরা রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইবাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে, ইটস নট গুড, ভাইবাতে মিনিমাম নাম্বার রাখা উচিত।
1: মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে যাদের সাংবিধানিক নিয়ম মেনে সংরক্ষণের সুবিধা দেওয়া হয় তা নিশ্চিত করা দরকার। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, আগামী 5 বছরে সে রাজ্যে 1 লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষা দপ্তরের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের প্রতি বছর অন্তত 20,000 শিক্ষক নিয়োগ করার নির্দেশ দেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে এখন থেকে প্রতি বছর জুলাই মাসে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ও বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র আয়ুষ্মান মন্দির প্রকল্প নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স শীর্ষ সম্মেলনে নারী ও শিশু বিকাশ মন্ত্রক ব্রিক্স উইমেন্স ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় প্রস্তুতিমূলক বৈঠক করেছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সচিব অনিল মালিক গতকাল ভার্চুয়ালি এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রী মালিক সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রে স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজ সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন তিনি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তাকে স্বাগত জানান। সেখান থেকে তারা মিশনারিজ অফ চ্যারিটিতে মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থল ঘুরে দেখেন, পরিদর্শন করেন দুস্থ শিশুদের জন্য তৈরি চিলড্রেন্স হোম। সমাজ মাধ্যমের এক বার্তায় গোর জানিয়েছেন, আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেবাতীর্থে দুপুর 1টা নাগাদ ওই বৈঠক হওয়ার কথা। সফরকালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। মার্কিন বিদেশ সচিব ছাড়াও ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এই বৈঠকে অংশগ্রহণ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে জন্য কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে বর্তমান উদ্যোগগুলি অগ্রগতি পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 9 দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই এ সিদ্ধান্ত। বর্ধিত দামের উপর কর আরোপ করে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। 1 লিটার পেট্রোলের নতুন দাম হচ্ছে 110.64 টাকা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম হবে 99.91 টাকা এবং ডিজেলের দাম হবে লিটার প্রতি 92.49 টাকা। অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 টাকা। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড ও সিএনজির দাম কিলোগ্রাম প্রতি 1 টাকা করে বাড়িয়েছে। এর ফলে জাতীয় রাজধানী অঞ্চলে 1 কিলোগ্রাম সিএনজির দাম হবে 81.09 টাকা। তামিলনাড়ুর তিরুপুরের একটি বিশেষ আদালত ভারতে অবৈধভাবে থাকার দায়ে 25 জন বাংলাদেশি শ্রমিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। শ্রমিকরা তিরুপুর জেলার পাল্লাডামের একটি কাপড়ের সংস্থায় বৈধ কাগজ

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।
4: স্টুডিওর ঘড়ি বলছে একটা বেজে বারো মিনিট হয়ে ১৩ সেকেন্ড, আর এই সময়টা আপনাদের অনুরোধ করা গানের ডালি দিয়ে সাজানো তোমায় গান শোনাবো।
5: তোমায় গান শোনাবো প্রতিদিন যেরকম থাকে দুপুর ১টা ১০ থেকে ২টো পর্যন্ত, ঠিক সেরকমই আছে। অপেক্ষা করে আছেন আপনারা 100.1 FM2 FM1 কান পেতে। আর গানের রিকোয়েস্ট আমাদের কাছে আছে, সেই সাথে আমরা স্টুডিওতে আছি অনুপূর্বা,
4: এমিলিয়া,
5: যারা আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold এই ফেসবুক পেজে যারা গানের রিকোয়েস্ট করে পাঠিয়েছেন নিশ্চয়ই তাদের গান শোনাবো। তাছাড়াও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903050992 এই নাম্বারে।

0: যারা পছন্দের গান অনুরোধ করতে পারেন। তাহলে অ্যামেলিয়া, আমরা রিকোয়েস্টের ঝুড়ি খুলি তাহলে।
1: একদম, মান্নাদের কণ্ঠে গান শুনতে চেয়েছেন এসএম ছবেদ আলী, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রতু মুখোপাধ্যায়ের সুরে শিল্পী মান্না দে।

পরের গান বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে শুনতে চেয়েছেন, শুনতে চেয়েছেন মেদিনীপুর থেকে, মানে পূর্ব মেদিনীপুর থেকে শ্রীরূপ দে, কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে শ্রীরূপদের অনুরোধে বনশ্রী সেনগুপ্ত, প্রবোধ ঘোষের কথায় প্রবীণ মজুমদারের সুরে শিল্পী বনশ্রী।

তোমায় গান শোনাবো। পরবর্তী বন্ধু রিকোয়েস্ট কে করেছেন? অসীমা সেন, নাকতলা, কলকাতা 47 থেকে। ভূপেন হাজারিকার কণ্ঠে আমি এক যাযাবর এই গানটির জন্য। শোনাই তাহলে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, শিল্পীর নিজের সুরে, আমি এক যাযাবর।

0: পান বাড়িয়ে তাকে ধরে ফেললাম চললাম আমি সময়কে সাথী করে নিলাম।
1: শলিল চৌধুরীর কথায় সুরে কবিতা ছবি থেকে শুনতে চেয়েছেন গান হাওড়া থেকে অসিত হাইত, শিল্পী লতা মঙ্গেশকর।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.
1: তোমায় গান শোনাবো স্টুডিও প্রান্তে আমরা দুজন, এমিলিয়া এবং অনুপূর্বা। বন্ধুরা রিকোয়েস্ট করছেন, আমরা চেষ্টা করছি তাদের খুশি করার, তাদের পছন্দের গান শুনিয়ে। নির্মল পাল কাঁচড়াপাড়া থেকে অনুরোধ করেছেন, কিশোর কুমারের কণ্ঠে কি উপহার সাজিয়ে দেব গানটির জন্য। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, অজয় দাসের সুরে, জীবন মরণ ছবি থেকে এই গানটি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

নজরুলগীতি শুনছিলাম ইন্দ্রাণী সেনের কণ্ঠে। তবে এই গানটির জন্য আপনারা অনুরোধ করেছিলেন ফিরোজা বেগমের কণ্ঠে গান, আশা করি ভালোই লেগেছে। ইন্দ্রাণী সেনের কণ্ঠে শুনছিলাম নজরুলগীতি, শুনতে চেয়েছিলেন রমা রায়, দাসনগর, হাওড়া পাঁচ থেকে। আরেকটি নজরুলগীতির অনুরোধ রয়েছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, যে কোনো একটি নজরুলগীতি, মানে পছন্দটা আমাদের উপর ছেড়েছেন। অমিতাভ হোর, সুমিতা হোর শুনতে চেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি। আপনাদের অনুরোধে রাখলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের নজরুলগীতি।

পরের গান শোনানোর আগে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে করিয়ে দেওয়ার পালা। 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা জানাতে পারেন আপনাদের রিকোয়েস্ট। গরিবের মেয়ে ছবি থেকে গান শুনতে চেয়েছেন মায়া রায় সুতপুর থেকে, বিমল ঘোষের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম, শুনতে চেয়েছিলেন বিশ্বরূপ হাজরা গড়িয়া থেকে। অজয় ভট্টাচার্যের কথায় প্রবীর মজুমদারের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম গান।
1: তোমায় গান শোনাব এই অনুষ্ঠানে, আপনাদের পছন্দের গান রিকোয়েস্ট শোনাতে শোনাতে এসে পৌঁছেছে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। হাতে মাত্র 4 মিনিট সময় আছে, কিন্তু তারই মধ্যে গান শোনাব। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে অনুরোধ করেছিলেন মান্নাদের কণ্ঠে একটি গান শোনানোর জন্য, যে গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার শিল্পী নিজেই। এই গান শোনাতে শোনাতেই কিন্তু অ্যামিলিয়া আমাদের চলে যেতে হবে সংবাদের বিরতিতে, কারণ হাতে যেরকম সময় আছে
0: একটাই গান শোনাতে পারবো,
1: একটাই গান শোনাতে পারবো।
0: তবে আমরা সুরেলা সফর নিয়ে 2:30 ফিরবো।
1: শ্রোতা বন্ধুর পছন্দ মতো, তার রিকোয়েস্ট মতো এই গানটা শুনি আমরা, চলে যাই আপাতত সংবাদের বিরতিতে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্যঘর।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
5: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold। সুরেলা সফর।

0: সুরিলা সফর। সুরিলা সফরে শনিবার মানেই কিন্তু আট আর নয়ের দশক, এইটিজ আর নাইনটিজের পছন্দের গান, পছন্দের সিনেমা, সেখান থেকেই নানা রকমের কথা, কখনো গানের সূত্র ধরে, কখনো সিনেমার সূত্র ধরে। এই নিয়ে কিন্তু সুরেলা সফরে আট আর নয়ের দশকের ছায়াছবি নিয়ে আপনাদের সাথে স্টুডিও প্রান্তে আমরা দুজন, অনুপূর্বা,
1: এমিলিয়া। আর এই যে গানটা শুনছিলাম আজ ছবি থেকে, এই গানটাতে দুজনকে আমরা পাচ্ছি, অর্থাৎ কুমার গৌরব অক্ষয় এবং স্মিতা পাটিল, কবিতা তার নাম ছিল, ক্যারেক্টার রোল ছিল এখানে। অ্যাকচুয়ালি যে তিনটে নারী, তিনটে নারীরই কোথাও গিয়ে একটা কারোর কাছে অস্তিত্ব রক্ষার লড়াই, কারোর কাছে অন্যায়ের প্রতিবাদ, কারোর কাছে প্রতিবাদের ভাষা হারিয়ে নির্বাক হয়ে যাওয়া। এই কথাগুলো কেন আসছে না আজ আশি থেকে নব্বইয়ে, আমরা এমন কিছু ছবির কথা ভেবেছি যে ছবিগুলো প্রথা ভেঙেছে কোনো না কোনোভাবে, কখনো সেটা প্রতিবাদ হয়ে উঠেছে, যে নারীদের সেইভাবে প্রতিবাদী রূপে সিনেমায় আমরা খুব বেশি পাই না, সেই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ এইটিজের ছবিতে একটা এইরকম প্রতিবাদী নারী যে কিনা, মানে ছবিটার শুরুই হচ্ছে আমরা অনামিকা পালকে পেয়েছিলাম, অনামিকা পালকে আমরা পরে আসি
0: অঞ্জলি বক্সির চরিত্রে পেয়েছিলাম,
1: একদম পরে আর সেইভাবে তেমন কোনো ছবিতে পাই না। তো এই ছবিটা শুরুই হচ্ছে যে মেয়েটা ক্যারাটে বক্সিং প্র্যাকটিস করছে, আমরা দেখতেই পাচ্ছি সে ক্যারাটে প্র্যাকটিস করছে এবং বারবার সে আক্রান্ত হয়েছে। একটা ছবি যেটা এইটিজের ছবি, একটা মেয়ে বারবার আক্রান্ত হচ্ছে, সেখানে সে ডিস্ট্রেস ইন ডামসেল কখনোই নয়, সে ওই ক্যারাটের পাশে ঘায়াল করে ফেলছে অনেকগুলো ছেলেকে। এইটা একটা ছবিতে, এইটিজের ছবিতে দেখা, এইটি সেভেনের একটি ছবিতে দেখাটা না মানে ভীষণ ইন্সপায়ারিং, ভীষণ ভালো লাগা তৈরি করে। আর অন্যদিকে তার আগের প্রজন্ম, মানে তার মায়ের ভূমিকায় যাকে আমরা পেয়েছিলাম, ইলা অরুণ ছিল, ভারতী বক্সি, তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। আর আরেকটি মেয়ে কবিতা, স্মিতা পাটিল, অসাধারণ অভিনয় স্মিতা পাটিলের, বলাই বাহুল্য। পুরো ছবিটা জুড়ে সে প্যারালাইজড এবং তাকে সন্ধান করা হয়, সন্ধান পাওয়া হয়। এই যে মেয়েটি, অর্থাৎ এই অঞ্জলি, অনামিকা পালকে যে চরিত্রে পেয়েছিলাম, এই মেয়েটি জানতে পারে আসলে তার এই যে বাবা, যার সঙ্গে তার ভীষণ ভালো একটা সম্পর্ক, ভীষণ স্নেহ শ্রদ্ধার একটা সম্পর্ক, সেটা এক ধাক্কায় ভেঙে চুরে যায় যখন সে জানতে পারে কবিতার এই পরিণতির জন্য একমাত্র তার বাবা দায়ী এবং যাকে সে বিয়ে করতে চলেছে সেই যে ছেলেটি, তার বাবা, সেই যে ডাক্তারটি এই মেয়েটি

রাজীবের বাবার ভীষণ বন্ধু, বোজম ফ্রেন্ড, তার অন্যায়ের মানে কবিতাকে চুপ করিয়ে দেওয়ার জন্য ইনজেক্ট করে প্যারালাইজড করে দেওয়া হয়, কারণ তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, এবং সেইটাকে চাপা দেওয়ার জন্য এইটা দুটি মানুষ, মানে তার হবু শ্বশুরমশাই যার বাগদত্তা সে, সেই ছেলেটির বাবা, এবং এই যে নিজের বাবা, জীবনের সবথেকে কাছের তিনটে পুরুষের মধ্যে দুটো পুরুষ দায়ী কিনা একটি মেয়ের জীবন শেষ করে দেওয়ার, একটা একটা প্রতিভাময়ী, একটা ট্যালেন্টেড একটা মেয়ের জীবন শেষ করে দেওয়ার জন্য। এবং আমরা ছবির শেষে দেখতে পাই অঞ্জলি সব কিছু ছেড়ে বেরিয়ে আসে, সে তার যে বিয়ে সেইটাকে ছেড়ে আসে, তার সে বলে যে না, এ বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। এই যে সব কিছু থেকে বেরিয়ে চলে এসে একা স্বাধীনভাবে এক সাংবাদিকের জীবন যাপন করা 87-এর একটা ছবির জন্য সত্যি আমার অসাধারণ লেগেছিল। এবং অনামিকা পালের যে ক্যারাটে মুভগুলো, বক্সিং মুভগুলো অসাধারণ লেগেছে। আমরা এরকমই আরও কিছু ছবির সেই অংশগুলোয় যাব যেখানে সেই ছবিগুলো প্রথা ভেঙেছে, এবং সেই প্রথা ভাঙার কাজটা করেছে নারী চরিত্ররা।

0: সুরেলা সফর আশি থেকে নব্বই। আজকে কিন্তু সেই সব ছবিগুলোকেই আমরা বেছেছি যে ছবি সনাতন একটা ধারণা থেকে বেরিয়ে আসছে, একটা কনভেনশনাল ধারণা থেকে বেরিয়ে আসছে কোনো একটা মহিলা চরিত্র। আজ দিয়ে শুরু করেছিলাম অ্যামেলিয়া, এবার আমরা ইজাজার ছবিতে চলে যাই। ইজাজার ছবির গান শোনাচ্ছিলাম, অসাধারণ সেই গান আশা ভোসলের কণ্ঠে। 1987 সালের ছবি, গুলজার পরিচালনা করেছিলেন, নাসিরুদ্দিন শাহ, রেখা এবং অনুরাধা প্যাটেল ছিলেন চরিত্রে। এবং অনুরাধা প্যাটেলের যেই চরিত্রটা মায়া, যে পুরো গল্পের মোড়ক থেকে দুজন দম্পতি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তারপর রেল স্টেশনের ওয়েটিং রুমে তাদের আবার দেখা হচ্ছে, কিন্তু এখানে মায়া ক্যাটালিস্টের কাজ করছে কিভাবে?
1: আসলে মায়ার চরিত্রটা ভীষণ প্রথা ভাঙা, কারণ মায়ার সঙ্গে আমরা জানি মহেন্দ্র সম্পর্ক, ভীষণ বন্ধুত্বের ভীষণ উচ্ছল একটা সম্পর্ক, কিন্তু সে বিয়ে করতে রাজি হয় না। এবং এই যে বিয়ে করতে রাজি না হওয়ার পিছনেও ওই যে ব্রোকেন হোম, সেটা বোধহয় কোনো একটা কারণ অবশ্যই, কিন্তু সে বিয়ে করতে রাজি হয় না, অথচ মহেন্দ্রকে অসম্ভব ভালোবাসে। এবং এই গানটা সেই গান যেটা কিনা ওই সেই তুমি বললে যে ক্যাটালিস্টিকের যে ব্যাপার, মানে
0: অনুঘটকের কাজ করছে,
1: এই গানটাই সেই গানটা যেটাই সুধার মনে সেই প্রশ্নগুলো, মানে এর প্রত্যেকটা যে প্রশ্ন সুধার মনে, এগুলো প্রশ্নচিহ্ন রেখে যায়। এবং তারপরে আস্তে আস্তে সে বুঝতে পারে যে মায়ার জায়গাটা মহেন্দ্র জীবনে কোথায়। এই যে মায়া, আমরা দেখেছি সে বাইক চালিয়ে যাচ্ছে, ইটস বাইক, নট স্কুটি অর স্কুটার, ইটস বাইক, ও চালিয়ে যাচ্ছে এবং দুর্ঘটনাটা সেই বাইকেই ঘটে, ওড়নাটা বাইকের চাকায় জড়িয়ে যায়। এইরকম এইটিজের একটা ছবিতে প্রচণ্ড স্পিডে

0: গ্রামে গাড়ি চালিয়ে যাচ্ছে এই ব্যাপারটা, মানে বাইক চালিয়ে যাচ্ছে এই ব্যাপারটা আমার সত্যি অসাধারণ লেগেছিল। আর এবারে যে ছবিতে যাব অনুরাধা প্যাটেলকে ধরেই, উৎসব ছবিতে যাব,
1: ঠিকই তাই, আর সেখানেও কিন্তু আমরা রেখাকে পাচ্ছি, যাতে যেরকম পাচ্ছি রেখা বাসান সেনার ভূমিকায় সেখানে অভিনয় করেছেন। আমরা গানটা কি শুনিয়ে নেব?
0: গানটা অবশ্যই শুনবো। আর এখানে দেখো দুটি নারী, রেখা যেখানে রেখাকে সাজাচ্ছে অনুরাধা প্যাটেল, হ্যাঁ, তার স্বামীর কাছে পাঠাচ্ছে এবং নিজে হাতে সাজিয়ে দিয়ে অভিসারে পাঠাচ্ছে, এটা এইটিজের ছবিটার জন্য অনেকটা সময়ের চেয়ে
1: এগিয়ে। অবশ্যই সেই ছবিগুলোকে নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলছি। ওই যে আমরা কথা হলো মায়া সে বাইক চালিয়ে যাচ্ছে, তো সবগুলো যে এরকমই তা নয়, কিংবা তার আগের ছবিতে আমরা দেখেছি যে ক্যারাটে করা, সেখান থেকে একটা অন্য জায়গাতে চলে যাওয়া, তো প্রত্যেকটা ছবি আমরা আজকে ভেবেছি এইভাবে, যেখানে কনভেনশনাল চরিত্র কিন্তু কোনো মহিলা চরিত্রকে তুলে ধরা হয়নি, একটু অন্য ধরনের, অন্য ছাঁচে
0: ফেলা চরিত্র। এবং এই যে গানটা শুনলাম আমরা, মেরা কুছ সামা, এই গানটাও কিন্তু প্রথা ভাঙা গান, কারণ এই গানটা মানে পড়ে যখন আর ডি বর্মন পড়লেন, পড়ে বলছেন যে এটা একটা নিউজ পেপারের একটা আর্টিকেলের মতন, এবং সেইটা যখন এই রকম গান হয়ে ওঠে এবং সেটা আমাদের হৃদয় পুরস্কার সবকিছুতে একেবারে ভাসিয়ে দেয়, এটাও কিন্তু প্রথা ভাঙা। এই গানটাতেও সেই প্রথা ভাঙা।
1: এবং আরেকটা কথা এখানে বলা হয়নি, ইজাজত ছবি বলতে গেলে সুবোধ ঘোষের আসল লেখা গল্প যতুগৃহ, সেই যতুগৃহের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল 1964 সালে। এই একই নামে কিন্তু বাংলাতে সিনেমা তৈরি হয়েছিল,
0: সেটাও কিন্তু প্রথা ভাঙা গল্প।
1: অবশ্যই প্রথা ভাঙা গল্প, মানে এবং সেই গল্পকে বেস করেই তো ইজাজতের স্ক্রিপ্ট লিখেছেন গুলজার।
0: অরুন্ধতী দেবী ছিলেন আর উত্তম কুমার ছিলেন, সেটা সিক্সটিজের ছবি বলে আমরা সেই ছবিতে আর যেতে পারবো না,
1: এইটা ওখান থেকে ডিরাইভ করা হয়েছে।
0: আমরা এখানেও প্রথা ভাঙা উৎসবের এই গানটার মধ্যে এবং লতা মঙ্গেশকর আশা ভোঁসলে
1: দুজন একই সঙ্গে গাইছেন, পাওয়া যায় না সহজে,
0: সহজে পাওয়া যায় না, সেই দিক দিয়েও কিন্তু একটু প্রথা ভাঙা বলাই যেতে পারে।
2: সুরেলা সফরে আজ 80 থেকে 90

0: আমরা সেই সব ছবিগুলোতেই রয়েছি যে ছবিতে নায়িকা চরিত্র একটু অন্য ধরনের, কনভেনশনাল। আর এসব কিছু নিয়ে কিন্তু 100.1 FM গোল্ডের সুরেলা সফর 80-90 স্টুডিও প্রান্তে আপনাদের সাথে অ্যামেলিয়া অনুপূর্বা। অ্যামেলিয়া, আমরা এবার একটু অন্য ধারার ছবিতে যাই, যে ছবিটা কিন্তু 80-90 আমরা জাম্প করব কিংবা লিঙ্ক করব।
1: একদম, আমরা শিফট করে যাব 80-90। ভেবে দেখো, একই বছরে দুটো ছবি রিলিজ করছে, একটিতে রাখিজি মানে রাখি গুলজার অমিতাভ বচ্চনের মা এবং আরেকটিতে অমিতাভ বচ্চনের প্রেমিকা।
0: আমরা রাখি গুলজারকে পাচ্ছি অমিতাভ বচ্চনের মায়ের ভূমিকা।
1: এবং এটা ভেবে দেখো, একই বছর দুটো ছবিরতে মানে একই নায়কের মা এবং একই মানে একই বছরে দুটো ছবি, একটাতে নায়িকার ভূমিকায় মানে নায়কের নায়িকা অর্থাৎ প্রেমিকা, আরেকটিতে মা। এটা কিন্তু একটা দুঃসাহসিক স্টেপ কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে।
0: এবং ওই একই বছরের ছবি বেমিসাল, যেটা ওই বাংলাতে তৈরি হওয়া ছবি আমি সেও সখা, এই ছবির হিন্দিতে তৈরি হয়েছিল বেমিসাল। এবং বেমিসাল ছবি এতটাই হিট হয়েছিল গুলজারের এক মানে আডিবান মানে সুরের সেই গান এরি পাবান, যেখানে অসাধারণ দৃশ্যে কাশ্মীরে শ্যুট করা হয়েছিল, রাখি গুলজার এবং অমিতাভ বচ্চনকে আমরা পাচ্ছি, আমার তো চোখের সামনেই প্রায় ভেসে উঠছে, একটা হলুদ রঙের সিল্ক শাড়ি পরে রাখি গুলজার গাইছেন এই গানটা এরি পাবান। এবং ওই বছরেরই একটা

0: ছবি যখন কিনা দুজন নায়ক নায়িকা তারা ওই বয়সে তো মায়ের ক্যারেক্টারে অভিনয় করার
1: এবং রাখিজিকে কিন্তু অনেকে এটাও বলেছিলেন
0: বারণ করেছিলেন,
1: হ্যাঁ মানে ক্যারিয়ারে কিন্তু ছাপ
0: বলেছিলেন যে ক্যারিয়ারে ছাপ পড়তে পারে, একটা হয়ই না এরকম ধরনের যে নায়িকা হচ্ছে সে নায়কের মা হচ্ছে, তো এই ধরনের একটা আনকনভেনশনাল ব্যাপার কিন্তু তৈরি হয়েছিল।
1: আমরা ব্যাক টু ব্যাক ওই দুটো ছবি মানে যেখানে
0: মানে শক্তি এবং বেমিসাল,
1: হ্যাঁ দুটোরই গান শুনি এবং তারপরে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবারও সুরেলা সফর নিয়ে ফিরছি।

0: আমরা 80s থেকে কিন্তু 90s এ এবার শিফট করব,
1: একদমই তাই। 90s এ যদি চলে যাই তাহলে এই মুহূর্তে মানে আমরা যে ধরনের বিষয় নিয়ে আজকে কথা বলছি সেখানে কিন্তু ডার ছবিটার কথা আমার মনে পড়ছে। 1993 সালেই চলে যাই, একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম পরিচালনা করেছিলেন যশ চোপড়া। এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে অ্যামেলিয়া, যশ চোপড়ার ছবির মানেই কিন্তু সেই ছবিতে কিছু টুইস্ট আছে
0: অবশ্যই।
1: এবং এই ছবিটাও যেখানে শাহরুখ খান মানে সে প্রেমিক এবং জুহি চাওলা কিরণ আওয়াস্তি ইতিমধ্যে কিন্তু সে বিয়ে করেছে সুনীল মালহোত্রা, মানে ক্যারেক্টারের নাম সানি দেওয়ালে সেখানে পাচ্ছি, সুখী জীবনযাপন করছে। এই দ্বিতীয় চরিত্রে কিন্তু আমরা এখানে খলচর মানে শাহরুখ খান এবং তাকে একটা খলনায়কের চরিত্র পাচ্ছি, মেল অবসেসড।
0: এবং যশ চোপড়ার ছবিতে খান কোলাবোরেশন আমরা বারবার এরপরে পাবো, কিন্তু এটা প্রথম
1: অবশ্যই।
0: এবং এই যে ছবিটায় একটা অবসেসিভ লাভার, যেটা শাহরুখ খানের চরিত্র তুমি যেটা বললে, যে তার তাকে প্রতিরোধ না করতে পারি কিন্তু প্রতিহত করার যে সাহস সেইটা কিন্তু দেখিয়েছে কিরণ। এবং কিরণের এই সাহসিকতা, হ্যাঁ অবশ্যই সেখানে সে এখানে আমরা সানি দেওয়ালকে পেয়েছিলাম নায়কের ভূমিকায়, লেফটেন্যান্ট সুনীল মালহোত্রা, সে তো ঠিক আছে, সে সাহায্য করেছে, সে সবসময় পাশে থেকেছে, কিন্তু এই যে অল অ্যালং পুরো ছবিটা জুড়ে একটা অবসেসিভ লাভারকে সাবসাইড করে দেওয়া, প্রতিহত করা, এই যে একটা সাহসিক দুঃসাহসিক কাজ, সেইটা কিন্তু কিরণ করেছে।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
3: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ 80 থেকে 90।

0: 1994 সালে তৈরি হওয়া ছবি আঞ্জাম, সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার মুভি। অবশ্যই যে ছবিতে আমরা শাহরুখ খানকে তো পেয়েছি, কিন্তু পাশাপাশি বলতে হয় অসাধারণ চরিত্রে অভিনয় মাধুরী দীক্ষিতের।
1: একদম, এবং মাধুরী দীক্ষিতের অনেকগুলো শেড ছিল এই ছবিটার মধ্যে। আমরা যখন এই গানটাতে মাধুরী দীক্ষিতকে দেখছি, তখন সে প্রাণোচ্ছল, ভীষণ সুখী তার একটা জীবন। সে এয়ার হোস্টেস, খুব সাকসেসফুল এয়ার হোস্টেস, এবং সে এখানে গেস্ট অ্যাপিয়ারেন্সে পেয়েছিলাম মাধুরী দীক্ষিতের স্বামীর ভূমিকায়, দীপক তিজোরিকে, অশোক নাম ছিল।
0: শিবা চোপড়া, শিবানী চোপড়া, শিবা বলে ডাকান হচ্ছিল।
1: হ্যাঁ, শিবানী চোপড়ার স্বামীর ভূমিকায় আমরা দীপক তিজোরিকে পেয়েছিলাম, অশোক চোপড়া ওর নাম ছিল। তো এইটা যখন দেখছি, তখন কিন্তু সে খুব হাসি খুশি একটি মেয়ে, এবং এই গানটাতেই সেই যে অবসেসড লাভার, আবারও শাহরুখ খান এখানে মারাত্মক অভিনয় করেছিলেন ভিলেনের ভূমিকায়, পুরস্কারও পেয়েছিলেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো সেই যে দেখছে দুটো চোখ, সেই ভয়ঙ্কর একটা অবসেশন নিয়ে, এবং এই অবসেশনটা একদম শুরুর থেকে, মানে ছবির শুরুতে যখন এয়ার হোস্টেস শিবানীকে আমরা দেখি, তখন থেকে শুরু হয়ে বছরের পর বছর ধরে তার প্রতি অবসেস থাকছে, এবং একটার পর একটা জীবন থেকে প্রিয় মানুষগুলোকে সরিয়ে দিচ্ছে, এবং তারই প্রিয় মানুষগুলো সরিয়ে দেওয়া হচ্ছে, তারই জেল হচ্ছে, যার প্রিয় মানুষ যে হারাচ্ছে সেই কিনা অ্যাকিউজড হচ্ছে সেই ক্রাইমটার জন্য।
0: ঠিকই,
1: এবং শেষে আমরা প্রতিহিংসা পরায়ণের ভূমিকায় আমরা শেষ পর্যন্ত, সেই জন্যেই নাম আঞ্জাম, সেই আঞ্জাম যে প্রতিশোধ নেওয়ার ভূমিকায় আমরা মাধুরী দীক্ষিতকে
0: পাই। প্রোটাগনিস্টের চরিত্র অভিনয় করেছে মাধুরী দীক্ষিত।
1: হ্যাঁ, মানে এতগুলো শেড সেখানে পাই, এবং এই যে আঞ্জাম, এই যে পরিণতিতে আবার দেখো নার্স হয়ে ফিরে আসে, তখন অলরেডি সে তোমার হুইল চেয়ার কনফাইন্ড অ্যাক্সিডেন্টে, এবং সেখানে কিন্তু নার্সের ভূমিকায় মানে সে আসে যাতে একে এইবার শেষ করে দেওয়া যায়, কারণ তার জীবনে আর বেঁচে থাকার জন্য কোনো প্রিয় মানুষ নেই, এবার তার প্রতিশোধ নেওয়ার পালা। সেই ছবিরই গান শুনছিলাম। এবার কিন্তু আমরা এরকম অবসেসিভ লাভার শুধু ছেলেরা কেন হবে, কোনো একজন মহিলা,
0: ঠিকই তাই,
1: অবসেসড লাভার, সেই রকম একটা ছবিতে যাব। আর সেই ছবির নাম অবশ্যই গুপ্ত, দ্য হিডেন ট্রুথ, এবং এখানে আমরা কাজলকে পাচ্ছি সেই অবসেসড লাভারের ভূমিকায়। কাজল আর মনীষা কৈরালা দুজন ছিলেন দুদিকে, আর মাঝখানে ববি দেওয়াল, অর্থাৎ ববি দেওয়াল বা শাহিলকে ভালোবাসে শীতল এবং ঈশা। শীতলকে খুব মিষ্টি একটা মেয়ে আমরা দেখতে পাচ্ছি মনীষা কৈরালা, কিন্তু কাজল মানে ঈশা, সে একেবারে সেই ছোট্টবেলায় স্কুলে পড়ার সময় থেকে অবসেসড উইথ শাহিল, এবং এই শাহিলের প্রতি অবসেশনের জন্যই ওকে বিদেশে পাঠানো হয়, বাইরে পড়াশোনা করে ফিরে এসেও সেই অবসেশন। এবং আমরা ছবির একদম শেষের দিকে গিয়ে জানতে পারি যে পরপর যে ক্রাইমগুলো হচ্ছে, এই খুনের যে মেন যে মানে যে ক্রাইমটা করছে সে হচ্ছে এই অবসেসড লাভার ঈশা, এবং শুধুমাত্র তার অভীষ্ট সিদ্ধি মানে ববি দেওয়াল অর্থাৎ শাহিলকে পাওয়ার জন্য। আমরা এই গানটা শুনবো কারণ এই গানটার মধ্যে কাজল এবং মনীষা কৈরালা দুজনকেই দেখতে পাচ্ছি, এবং এই গানটা না খুব সুন্দর করে একবার একে ফোকাস করা হয়েছে, তো আরেকবার ওকে ফোকাস করা হয়েছে। দুটি নারী ভিন্ন চরিত্র, কিন্তু একজন অবসেসড লাভারের চরিত্রে একজন মহিলা এরকম একটা অসাধারণ অভিনয় করেছিলেন কাজল, সেটার জন্য অবশ্যই এটাকে ব্যতিক্রমী বলাই যায়।

0: এই গানটা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল যে আমির খানকে একটা গানের সিকোয়েন্সের জন্য ক্যামিও রোলে পাওয়া এটাও একটা প্রথা ভাঙা বলাই যেতে পারে ছোট্ট করে। তবে এই ছবিটা সমস্ত দিক দিয়ে প্রথা ভাঙা একটা ছবি, কারণ এই ছবির নাম দামিনী। এবং যেরকম তার নামে দামিনী চরিত্রে অভিনয় করেছিলেন মীনাক্ষী শেষাদ্রি, প্রথম থেকেই দামিনীকে অনেকগুলো শেড, মানে এই গানটা যখন সে গাইছে
1: প্রতিবাদী চরিত্র
0: এই নাচটা যখন সে নাচছে এই গানের সাথে, তখন তার হবু স্বামী, তখন তাদের বিয়ে হয়নি, ঋষি কাপুর মানে শেখর গুপ্তা, সে দেখবার খুব একটা ইচ্ছে নেই, তার খুব একটা আগ্রহ নেই এরকম গান নাচের একটা অনুষ্ঠান। সেই সময় গানটা শুরু হচ্ছে এবং তিনি অ্যাট্রাক্টেড হচ্ছেন, গিয়ে বসছেন দর্শক আসনে এবং মুগ্ধ হয়ে যাচ্ছেন। তারপর তাদের বিয়ে হচ্ছে, কিন্তু দামিনী প্রথম থেকেই তার ভিতরে একটা প্রতিবাদ, মানে অন্যায় হলে সেটার প্রতিবাদ সে করবেই, এইরকম একটা প্রতিবাদের আগুন কিন্তু প্রথম থেকেই তার মধ্যে আমরা পাই।

0: এবং যখন এই বাড়ির মধ্যেই একটা রেপের মতন ভয়ঙ্কর ঘটনা ঘটে, যেখানে তার পরিবারই যুক্ত থাকে, তার দেওর যুক্ত থাকে, সেখানে সে কিন্তু প্রতিবাদ করতে ছাড়ে না, এবং সেই প্রতিবাদ করার জন্য তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো থেকে শুরু করে যত রকমভাবে প্রতিবাদ কে বন্ধ করা যায়, প্রতিরোধ করা যায় প্রতিবাদকে, তার পরিবার করে, তার শ্বশুরবাড়ি করে, কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত প্রতিরোধকে প্রতিহত করে যখন সে মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে যায়, এবং সেই যে সেই বিখ্যাত ডায়ালগ সেখানে যে আমাদের এরকম বিচার ব্যবস্থায় যেখানে তারিখের পর তারিখ দেওয়া হয় কিন্তু বিচার পাওয়া হয় না, আমরা শেষ পর্যন্ত দেখি যে হ্যাঁ, বিচার হচ্ছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করছে, এবং দামিনী তার যে প্রতিবাদ, যে অন্যায়টার বিরুদ্ধে, সেই প্রতিবাদের যে ফলস্বরূপ সেখানে কিন্তু ন্যায় বিচার পাচ্ছে সেই মেয়েটি, এবং শাস্তি হচ্ছে যে অন্যায় করেছে। এইরকম একটা ছবি, অবশ্যই সময়ের থেকে এগিয়ে, এবং দামিনী চরিত্রে মীনাক্ষী শেষাদ্রি অসাধারণ, এবং এই দামিনীর মতন চরিত্রদের আমরা এখনও প্রত্যাশা করি।
1: এই দামিনী চরিত্র কিংবা দামিনী সিনেমাটার কথা বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে কিন্তু এই নয় দশকেরই আরেকটা বাংলা ছবির কথা, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি, তোমার মনে আছে দহন? সুচিত্রা ভট্টাচার্যের নিজস্ব একটা উপন্যাস আছে, এই এই উপন্যাসকে অবলম্বন করেই এই ছবিটা তৈরি হয়েছিল। এই ছবিতে আমরা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিষেক চট্টোপাধ্যায়কে পেয়েছিলাম, এবং বিশেষ চরিত্র অভিনয় করেছে কিন্তু ঝিলিক, ইন্দ্রাণী হালদার, ঝিনুক, ঝিলিক না, ঝিনুক। এই ঘটনাটা ছিল এরকম যে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিষেক চট্টোপাধ্যায়, মানে চরিত্র রমিতা আর তার স্বামী, তারা ফিরছিল একটা মানে সিনেমা দেখে, উইকেন্ডের একটা অনুষ্ঠানে দুজনে ঘুরে, পলাশ নবদম্পতি তখন মেট্রো স্টেশনে আক্রান্ত হয়, গুন্ডারা তাকে শারীরিকভাবে নিগৃহ করে, সেটা দেখতে পেয়েছিল স্কুল শিক্ষিকা ঝিনুক, যে চরিত্র অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার। সে ঘটনাস্থলে একদম দৌড়ে যায়, সাংঘাতিকভাবে প্রতিরোধ করে, পুলিশ আসে, অপরাধীদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, শাস্তি দেওয়ার অনেক কিছু পর্যন্ত মানে ঘটনার জল গড়ায়। সে বাড়িতে এসে বলতে সকলকে বলে যে কীরকম ধরনের ঘটনাটা ঘটেছিল, এবং এই ঝিনুকের ঠাকুমা বা ঠাম্মির চরিত্রে আমরা পেয়েছিলাম কিংবদন্তী সুচিত্রা মিত্রকে, তাছাড়া মমতা শঙ্কর ছিলেন, ইন্দ্রাণী হালদার ছিলেন। যে বিষয়টা বলার, আমরা যেটা দেখছি যে এ ধরনের ছবিতে বা সমাজেও ঝিনুককে যে একটা ভীষণ প্রতিবাদী চরিত্র, একদম মানে আনকনভেনশনাল একটা চরিত্রে ফুটিয়ে তুলেছিল ঋতুপর্ণ ঘোষ তার নিজস্ব স্ক্রিপ্টে, কিন্তু যাদের জন্য সে প্রতিবাদ করলো, সেই দম্পতি যারা আক্রান্ত হয়েছিল সোসাইটিতে এরকম ঘটনা যাতে না ঘটে, তারা কিন্তু কোনো মামলা মকদ্দমায় জড়াতে চাইলো না পুলিশ কেস এড়ানোর জন্য, তারা নিজেরা ওই ঘটনাটা থেকে পিছিয়ে এলো। ঝিনুক ভীষণভাবে হতাশ হলো। তো এই যে দামিনীর চরিত্রটা আমরা দেখছিলাম, এই প্রতিবাদী একেবারে অন্যরকম, কনভেনশনাল নয় যেটা, সেরকম ধরনের প্রচুর ক্যারেক্টার আমরা হিন্দি এবং বাংলা ছবিতে পেয়েছি, সেগুলোই টুকরো টুকরো তুলে এনে আজকের এই 80 থেকে 90 দশকের ছবি নিয়ে সুরেলা সফর। কিন্তু দেখো অ্যামেলিয়া, এরকমই কিন্তু আমরা দেখেছি যে এই ছবিতে শেষ পর্যন্ত পিছু হটতে হলো।
0: এবং এই যে তুমি ঝিনুকের কথা বলছিলে, ঝিনুকের কিন্তু মানে ঝিনুকের প্রতিবাদে যখন সে আশাহত হচ্ছে, যখন সে ভীষণভাবে একা হয়ে যাচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যে মানুষটা তার পাশে থেকেছে সে হচ্ছে তার ঠাম্মি। আমার কিন্তু ঠাম্মিকে কোথাও গিয়ে মনে হয়নি যে ঝিনুকের সমান সে প্রতিবাদী, কারণ ঝিনুকের এই প্রতিবাদের আগুনটা বারবার যখন সেটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখন ঠাম্মির সাহচর্য কিন্তু সে পেয়েছে, এবং শেষ পর্যন্ত ঠাম্মির সেই যে মানে সস্নেহে মাথায় হাত বুলিয়ে দেওয়াটা, সেটা কিন্তু আর কেউ পারেনি।
1: এবং বাড়িতে ঝিনুক যখন এই প্রতিবাদ করেছে, এতটা দূর এগিয়েছে এই দম্পতির এই হেনস্থা হওয়ার জন্য রাস্তায়, বা তারা মোলেস্ট হয়েছে এটা জানার পরে, বাড়িতে যখন ফিরে এসে মাকে বলছে, অন্য কাকু কাকিমাদের বলছে, পরিবারের যখন সবাইকে বলছে, তারা কিন্তু কেউ রাজি হচ্ছে না। তারা কিন্তু বেঁকে বসছে যে কেন এরকম না করলে তো হতো, তোর ওপরে আবার কিসে আক্রমণ হবে, মমতা শঙ্কর শকুন্তলা বড়ুয়া এদের আমরা পেয়েছি। তার ঠাম্মি বা ঠাকুমা, সে কিন্তু তার প্রজন্মের অনেক আগের মানুষ, কিন্তু সে কতটা এগিয়ে, ও কিন্তু সাপোর্ট করে যাচ্ছে ঝিনুককে, তুই যেটা করেছিস কর, তুই এই লড়াইটা প্রতিবাদটা কর। তো এইরকম প্রথা ভাঙা চরিত্রগুলোই কিন্তু আজকে আমরা তুলে আনার চেষ্টা করেছি।
0: আর আরেকটা উল্লেখ করে যাই ছোট্ট করে, যে ইন্দ্রাণী হালদার এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনেই কিন্তু জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন একটা ছবির জন্য। আমরা এবারে
1: সুচিত্রা মিত্র বারবার করে বলতে হয়, মানে একটি ঋতুপর্ণ ঘোষ, এরকম অনেক, যেমন গৌরী ঘোষকে আমরা একটা ছবিতে অসুখে পেয়েছি, অসাধারণ অভিনয়, দেবশ্রী রায়ের মা হয়েছিলেন সেখানে, এরকম সুচিত্রা মিত্র। সবসময় তো ঋতুপর্ণ ঘোষ নিজেও তো কনভেনশনাল পথে হাঁটতেন না, সেটা ভেঙে বেরোনোর চেষ্টা করতেন, যাই হোক সেটা অন্য বিষয়।
0: এবারে এমন একটা ছবির গানে যাব, মানে গানটা শুনলেই আমরা কেয়ার ফ্রি মিলিকে বুঝতে পারবো, সেই জন্যই এই গানটা শোনানো।
1: রঙ্গিলার কথা বলছি
0: এবং রঙ্গিলা ভীষণ কেয়ার ফ্রি, সে ভীষণভাবে স্বাধীন চেতা এবং ইন্ডিপেন্ডেন্ট, সে একটা ভালো চাকরি করে, সে নিজের মতো থাকে, কে কি বললো তাতে তার কিছু এসে যায় না, সে নিজের মতো করে। এই যে লিভিং অন ইওর ওন টার্মস, যেটা আমরা এখন খুব সহজেই ভাবতেই পারি, কিন্তু সেই সময় মানে 95-এর একটা ছবি হিসেবে উর্মিলা মাতন্ডকরকে পেয়েছিলাম আমরা এই মিলির চরিত্রে, মানে রঙ্গিলা, সেই গানটা শুনি এবং তার যে কেয়ার ফ্রি ভাইবস সেটাকে একটু নেওয়ার চেষ্টা করি।

একদম শেষ প্রান্তে এসে যে দুটো ছবির কথা না বললেই নয়, যেহেতু 80 থেকে 90, আমরা 90s একদম শেষে, মানে 99 মানে 99 তো একটা মাইল স্টোন, সেইটাকে অবশ্যই ছুতে হবে। এবং সেটা ছুতে গিয়ে আমার সংঘর্ষের কথা মনে পড়েছে, সেখানে আমরা প্রীতি জিন্টাকে সিবিআই অফিসারের চরিত্রে পেয়েছিলাম। আমার খুব অন্যরকম লেগেছিল, কারণ প্রীতি জিন্টার মতন ওই গালে ঢোল ফেলে হাসি, সেই মিষ্টি নায়িকা যখন টাইট কপ একজন সিবিআই অফিসারের ভূমিকায় অভিনয় করছেন এবং খুব সুন্দর করে সেই চরিত্রের অভিনয়টা একদম ফুটিয়ে তুলেছিলেন একজন সিবিআই অফিসারের ভূমিকায়, তো সেই ছবিটার কথা অবশ্যই উল্লেখ করব আমরা। এবং সেই গানটা আমরা শুনব যেখানে সিবিআই অফিসারদের তো অনেক সময় বেশভূষা মানে ছদ্মবেশ ধারণ করতে হয় ক্রিমিনালকে ধরার জন্য, সেই রকমই একটা কাজ করছেন সিবিআই অফিসার প্রীতি জিন্টা। ওখানে তার নাম ছিল কি রীত ওবেরায়, সুতরাং সেই রকম একটা গান শুনবো যেখানে রীত এসেছেন ক্রিমিনাল খুঁজতে।

0: শেষ প্রান্তে একেবারে যাওয়ার বেলায় যে ছবির কথা না বললে নয় সেই ছবি হচ্ছে অস্তিত্ব।
1: হ্যাঁ, তবে এখানে একটু ছোট্ট করে বলে রাখি, আমাদের অনুষ্ঠান যেহেতু মানে 80 থেকে 90, কিন্তু এটা 90 পেরিয়ে ওই 2000-এর এতে এসছে, কিন্তু
0: সন্ধিক্ষণ
1: হিসেবে ধরে নিতে পারি। এবং যেহেতু ক্যারেক্টারটা এত প্রতিবাদী, মানে এটা না বললেই তুমি যেটা বললে যে অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যাবে,
0: একদম। এবং এখানে দুটি নারী প্রতিবাদী আমরা টাবুকে পেয়েছিলাম অদিতির ভূমিকায়, এবং রেভতীকে ছোট্ট চরিত্রে পেয়েছিলাম নম্রতা শিরোদকার,
1: অভিনেত্রী।
0: হ্যাঁ, এবং টাবু অদিতির ভূমিকায়, নম্রতা শিরোদকার রেভতীর ভূমিকায়, দুজনেই কিন্তু প্রতিবাদী, কারণ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো খুব সেন্সিটিভ একটা জায়গা, বিশেষ করে আমাদের মতন একটা প্রথা ভালোবাসা দেশে, সেখানে গিয়ে সেইটাকে প্রশ্ন করা অবশ্যই প্রথা ভাঙা এবং সময়ের থেকে এগিয়ে, আর সেই কাজটা, এটা ডিরেকশন ছিল মহেশ মাঞ্জারেকারের। তাবুর যে চরিত্রটা সেটা ভীষণভাবে প্রথা ভাঙা একটি চরিত্র, এবং অবশ্যই রেভতী, যার নাম ছিল নম্রতা শিরোদকার, সেও যখন তার এই যার সঙ্গে তার মানে রেভতীর সরি তাবু মানে অদিতির ছেলের সঙ্গে তার এনগেজমেন্টটা যখন সে ভাঙে এই কারণে যে তার মায়ের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা, সেটার কারণটা না বুঝে, মাকে না বুঝতে পারার জন্য ভীষণ হৃদয়হত হয় এবং সে এনগেজমেন্টটা ভাঙে। দুটো নারী কিন্তু প্রতিবাদী তাদের নিজেদের মতন করে। আর যেতে যেতে সেই গান শুনতে শুনতে টাটা বাই বাই করতে হবে আমাদের,
1: অবশ্যই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission. Information technology entry. Last date for submission is 1st June 2026. For more details visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a viksit samriddh Bharat.
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন।

টেলিলয় ন্যায়বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: রাজ্যের মানুষ পেতে শুরু করবেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। স্বাস্থ্যসাথীর উপভোক্তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি আগামী 30শে মে শুরু হবে। বকরি ঈদ উপলক্ষে দুদিনের পরিবর্তে আগামী 28শে মে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা রাষ্ট্রসংঘে ফের ভেস্তে গেছে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা এরাজ্যের মানুষ পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠকে যিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসাথীর 6 কোটিরও বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার কথাও ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য 2,103 কোটি টাকা এবং আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। ইতোমধ্যেই 500 কোটি টাকা রাজ্যের অ্যাকাউন্টে এসেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, দীর্ঘদিন কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবের দরুন স্বাস্থ্য পরিষেবায় প্রভাব পড়ত। সেই পরিস্থিতি বদলাতেই এবার যৌথ উদ্যোগে একাধিক স্বাস্থ্য প্রকল্প চালু করা হচ্ছে। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
1: আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব।
0: স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে সরকার। বর্তমানে রাজ্যে 117টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালু রয়েছে, তা বাড়িয়ে 469টি করার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছে। এদিন শ্রী অধিকারী আরও বলেন, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং আসানসোলে মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হবে। উত্তরবঙ্গে এইমস তৈরির প্রস্তাবও কেন্দ্রের কাছে পাঠানোর কথা বলেন তিনি। বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে অনুমোদিত পদের তুলনায় নিয়োগ মাত্র 53% হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামী 3 মাসে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর আশ্বাস দেন তিনি। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি এরাজ্যে 30শে মে থেকে শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন তিনি। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা এখনও শুরু হয়নি। এইচপিভি ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকারের এ ব্যাপারে গাফিলতি ছিল বলে মন্তব্য করেন শ্রী অধিকারী।
1: সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026 মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30শে মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন।
0: দুর্নীতি ও স্বজন পোষণ রুখে মেধাবী চাকরি প্রার্থীদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার এখন থেকে ওয়েমার্কশিটের কার্বন কপি দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। শিয়ালদহে আজ রোজগার মেলায় অংশ নিয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষায় একটি ন্যূনতম নম্বর রাখা হবে। রাজ্যে নতুন নিয়োগ নীতি চালু করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিয়ালদায় বিধানচন্দ্র রায় অডিটোরিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক তাপস রায় ও রিতেশ তিওয়ারি উপস্থিত ছিলেন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় সরকারের 19তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। খড়গপুরের এই কেন্দ্র থেকে ভারতীয় রেল, ডাক বিভাগ এবং বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রে একাধিক চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বিশিষ্ট আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বকরি ঈদ উপলক্ষে দুদিনের পরিবর্তে একদিন ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 26 ও 27 মের পরিবর্তে শুধুমাত্র ঈদ উজ্জোহার দিন 28 মে ছুটি থাকছে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে রাজ্য সরকারের তরফে 26 ও 27 মে ঈদের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু ঈদ পালনের দিন বদলে যাওয়ায় ছুটির দিনও পরিবর্তন করা হল বলে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবং ওই দুই দিন মঙ্গল ও বুধবার সব

অফিস খোলা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রী 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষারও ব্যবস্থা করা হবে। এসওপিতে স্পষ্ট বলা হয়েছে, ইবোলা রোগীদের চিকিৎসায় ফুল পিপিই, N95 মাস্ক, ডাবল গ্লাভস ও কড়া সংক্রমণ নিয়ন্ত্রণ বিধি মানা বাধ্যতামূলক। কেন্দ্র জানিয়েছে, বর্তমানে বান্ডিভুগীয় স্ট্রেনের ইবোলার জন্য কোনো অনুমোদিত ভ্যাকসিন বা মনোক্লোনাল অ্যান্টিবডি না থাকায় দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন, কন্ট্যাক্ট ট্রেসিং ও সহায়ক চিকিৎসার উপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামজি আইন 2025 খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবেন। উল্লেখ্য, এই আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা এমজি নারেগাকে প্রতিস্থাপিত করে। নতুন এই আইনের লক্ষ্য হল একটি অর্থবছরে বিধিবদ্ধ কর্মসংস্থানের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই আইন কার্যকর হতে চলেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত তার শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রেখেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের শ্রী গোয়েল বলেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচ থেকে কৃষকদের স্বস্তি দিতে সরকার সারের বর্ধিত মূল্যের বোঝা বহন করেছে। মন্ত্রী আরও বলেন, দেশের স্বাক্ষরিত 9টি মুক্ত বাণিজ্য চুক্তি এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক 5 দেশ সফরে দেশের আত্মনির্ভরশীলতা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন যাত্রা প্রতিফলিত হয়েছে। ওড়িশার চাঁদিপুর থেকে অগ্নি 1 ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO দেশজ উপাদানে এই ক্ষেপণাস্ত্রটি নির্মাণ করেছে। এর ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সামরিক প্রযুক্তিতে অগ্রগতি সম্ভব হবে। স্বল্প দূরত্বের এই ক্ষেপণাস্ত্রটির টেকনিক্যাল এবং কার্যক্ষমতার সমস্ত ক্ষেত্রেই সাফল্য পাওয়া গেছে বলে DRDO সূত্রে জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ বাংলাদেশে মহিলা ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে সেদেশের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সুবিচারের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ইউনিসেফ। গতকাল বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে সেদেশে শিশুদের বিরুদ্ধে যৌন হিংসা এবং হত্যার ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতমানের সেমিকন্ডাক্টর চোরাচালান প্রতিরোধে মার্কিন সেনেট একটি বিল পাশ করেছে। ওয়াশিংটনের আশঙ্কা, তাদের দেশে নির্মিত চিপগুলি চীনের সামরিক এবং কৃত্রিম মেধা কর্মসূচিতে ব্যবহৃত হতে পারে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি প্রতিরোধ সংক্রান্ত পর্যালোচনা সম্মেলন ফের রাষ্ট্রসংঘে ভেস্তে গেছে। এদিকে তেহরান আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ এনেছে। রাষ্ট্রসংঘে ইরানের স্থায়ী মিশন সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বাধা দেওয়ার ফলে এই সম্মেলন টানা তৃতীয়বারের জন্য ব্যর্থ হল। IPL ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। খুব শীঘ্রই আয়ুষ্মান ভারতসহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা এরাজ্যের মানুষ পেতে শুরু করবেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। স্বাস্থ্যসাথীর উপভোক্তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি আগামী 30 মে শুরু হবে। বকরি ঈদ উপলক্ষে দুদিনের পরিবর্তে আগামী 28 মে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। খবর শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ 6:35।

संजू, ए बिच्चू, ए मुन्नी, तुम भी गाओ। ऐसे नहीं, बोलो मैं गाओ।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড আগামী জুলাই মাস থেকেই রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30শে মে থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের SOP প্রকাশ। আরজিকর কাণ্ডে সাসপেন্ড হওয়া ট্রেনি চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় 51,000-এর বেশি মানুষের হাতে ভার্চুয়াল মাধ্যমে নিয়োগপত্র তুলে দিয়েছেন। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন আইন আনা হবে। রাস্তা জবরদখল মুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে রাজ্য সরকার সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বকরি ঈদ উপলক্ষে রাজ্য সরকার 28শে মে একদিনের ছুটি ঘোষণা করেছে। রাজ্যে আরও 4 দিন এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড রাজ্যের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন।
1: আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন

0: ছকোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্য সাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
1: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র ইতোমধ্যেই বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত থেকেছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলেও তিনি জানান। এরাজ্যে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের সংখ্যা 117 থেকে বাড়িয়ে 469 করার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছে। এতে ওষুধ কেনার খরচ প্রায় 10 গুণ কমে যেতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের শিশু মৃত্যুর হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শ্রী অধিকারী। স্বাস্থ্যক্ষেত্রে আগামী 3 মাসে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর আশ্বাস দেন তিনি। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং আসানসোলে মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হবে। উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য পদক্ষেপ করা হবে বলেও জানান শ্রী অধিকারী। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই দিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনও তা শুরু হয়নি। HPV ভ্যাকসিন আগেই রাজ্যে পাঠানো হলেও তৃণমূল কংগ্রেস সরকারের গাফিলতির কারণেই টিকাকরণ শুরু করা যায়নি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
0: পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে।
1: ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষা হবে। আরজিকর কাণ্ডে সাসপেন্ড হওয়া পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যভবনের তরফে আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে সার্ভিস কোটা ব্যবহার করে কিভাবে তিনি স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন তা খতিয়ে দেখতে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 2024-এর 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে SSKM হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের স্নাতকোত্তর ট্রেনি অভিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই তাকে সাসপেন্ড করা হয়। আরজিকরের ঘটনার পর রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে, এতেও নাম জড়ায় অভিকের। এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এক বিবৃতিতে এই ঘটনায় জড়িত সকল দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 19তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এর বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে কলকাতার বিধানচন্দ্র রায় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ সংক্রান্ত নতুন আইন আনা হবে। স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, একাডেমিকের মূল্যায়ন, মৌখিক পরীক্ষার নম্বর কম করে আগামী দিনে নিয়োগের ব্যবস্থা করা হবে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে 142 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান। রাজ্যে জমিজটের কারণে রেলের যে সমস্ত প্রকল্প আটকে ছিল সেগুলি পুনরায় চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ 19তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর

0: সাংবাদিকদের তিনি বলেন, এ রাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমিজটের কারণে আটকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী রেলের সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজারের সঙ্গে আলোচনা শুরু করেছেন। রাস্তা বা ফুটপাথ জবরদখল মুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে সেদিকে রাজ্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। দপ্তরের আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, 10-15 বছর বা তার বেশি সময় ধরে যারা ফুটপাথে ব্যবসা করছেন তাদের বিকল্প কোনো জায়গায় যাতে পুনর্বাসন দেওয়া যায় সে ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে।
1: এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই যে এনক্রোচমেন্ট কী হিসেবে হয়েছে, কীভাবে হয়েছে। তাতে দেখুন, সাধারণ মানুষ, আপনি আমি সাধারণ মানুষ, আমাদের চলতে ফিরতে ঘুরতে ফুটপাথ পার্ক সরকারি জায়গা সব কিছু দখল হয়ে গেছে। বাট এটা নিয়ে একটা ডিসিশন নেওয়া দরকার। কিন্তু আবার মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট আমাদের প্রথম দিনে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে কারোর পেটে লাঠি না পড়ে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তাই জন্য দেখুন, একদিকে আমাকে এনক্রোচমেন্টের বিষয়টাও যেমন দেখতে হবে, আমাকে তেমনভাবে দেখতে হবে যে 20-30 বছর আজকে যারা দোকান করে বসে রয়েছে তাদেরকে আমি যেন একটা রিলোকেট করার জায়গা পাই, মানে দিতে পারি।
0: এদিকে হকার উচ্ছেদের প্রতিবাদে আজ পার্ক সার্কাসে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। ধর্নায় অংশ নেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং স্বচ্ছ পরিষেবা প্রদান সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলিতে শূন্যপদের তালিকা তৈরি করে আগামী 3 জুনের মধ্যে সংশ্লিষ্ট নোডাল অফিসারের কাছে ইমেল মারফত তা পাঠাতে হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিআইপি গেটের সামনে থেকে বিতর্কিত ফুটবলারের মূর্তিটি সরানো হয়েছে। এর আগে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ওই মূর্তিটি ভেঙে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। বকরি ঈদ উপলক্ষে দুদিনের পরিবর্তে একদিন ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 26 ও 27 মে পরিবর্তে শুধুমাত্র ঈদুল জোহার দিন 28 মে ছুটি থাকছে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে রাজ্য সরকারের তরফে 26 ও 27 মে ঈদের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু ঈদ পালনের দিন বদলে যাওয়ায় ছুটির দিনও পরিবর্তন করা হল বলে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও 4 দিন একইভাবে বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা, তবে আগামী সপ্তাহে 27 তারিখ থেকে কয়েকদিন সর্বত্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তাপমাত্রা ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা। আবহবিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, বিহারের ওপরে অবস্থানরত ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ও তরাই অঞ্চলের জেলাগুলিতে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড আগামী জুলাই মাস থেকেই রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30 মে থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খেলার খবর 8:10।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold। আপনার কথা 100.1 FM Gold।
3: এখন আপনার কথা, আর আপনার কথা মানে আপনাদের অংশগ্রহণে এই অনুষ্ঠান হয়ে ওঠে একেবারেই আপনাদের। আজকের আপনার কথার বিষয়, প্রকৃতির কাছে মানুষ দিন দিন বেশি অসহায় হয়ে পড়ছে। আপনার কথা স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা আর বিশ্বজিৎ। আর আপনারা, আপনারা থাকছেন যেভাবে, যেমন থাকেন প্রতিদিন, টেলিফোনে থাকছেন 2248-8085 এই নম্বরে, 9903055922 আপনারা থাকছেন হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা এমনিও টেক্সট মেসেজ করতেই পারেন এই নাম্বারে। আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold কলকাতাতে যে আজকের আপনার কথার পোস্টার প্রকৃতির কাছে মানুষ দিন দিন বেশি অসহায় হয়ে পড়ছে, তার নিচের কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু মতামত জানাতে পারেন। অলরেডি বেশ কিছু কমেন্ট এসে গেছে আমাদের ফেসবুক পেজে, আমাদের হোয়াটসঅ্যাপে, সেই সমস্ত দিয়েই কিন্তু শুরু করব।

0: আপনার কথা নিয়ে রয়েছে, আর আপনার কথাতে তো আপনারাই বলবেন, কিন্তু এই মুহূর্তে অনেকে আমাদের লিখেছেন, সেই লেখাগুলো যেমন পাঠাবো। তার শুরুতেই চলে যাই একটা ফোনে। হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার,
2: দেহন আছে কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। এটা ঠিকই, আজও মানুষ প্রকৃতির কাছে অসহায়। আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিকে সভ্যতার মূল মন্ত্র করে এগিয়ে চলেছি, কিন্তু প্রকৃতির উপর আমরা যথেষ্টভাবে অত্যাচার করি। নির্বিচারে গাছ কাটি, ভূগর্ভস্থ জল অপচয় করি। কথায় বলে ওয়েস্ট নট ওয়ান্ট নট, কিন্তু আমরা এই বেদ বাক্যকে সম্পূর্ণ শিখিয়ে তুলে রেখে ইচ্ছা মতো প্রকৃতির জলের অপচয় করি। সাধারণভাবে যদি দেখি রাস্তার কলগুলো ঘন্টার পর ঘন্টা খোলা থাকে, এতে করে ভূগর্ভস্থ জল নষ্ট হয় এবং নির্বিচারে গাছ কাটার ফলে ক্রমাগত পরিবেশের দূষণ বাড়ে, ফলে প্রকৃতির কাছে আমরা অসহায়তা আরো বেশি লাভ করতে থাকি। আসলে যতদিন না আমরা বিজ্ঞান প্রযুক্তির সঠিক ব্যবহার শিখব এবং পরিবেশকে রক্ষা করে সুস্থায়ী উন্নয়ন করতে পারব, ততদিন আমরা প্রকৃতির কাছে অসহায় হয়েই থাকব। নমস্কার,
0: ধন্যবাদ, এত সুন্দর করে বললেন আমাদেরকে। আমাদের বন্ধুরা তো আমাদের লিখেছেই এবং আরও অনেকে আসছেন 2248808 নাম্বারে। যারা এখনও 2248808 নাম্বারে আসেননি, তারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903052 এই নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে, ইতিমধ্যে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন।
3: প্রথমেই পড়ি, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, প্রকৃতির কাছে মানুষের অসহায়তা এক চিরন্তন সত্য। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি সত্ত্বেও বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগগুলোর সামনে মানুষ প্রায়শই অসহায় হয়ে পড়ে। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট করার ফলে এই অসহায়ত্ব দিন দিন আরও তীব্র হচ্ছে। নির্বিচারে বনভূমি ধ্বংস ও দূষণের ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং বৈরী আবহাওয়া সৃষ্টি হচ্ছে, যার ফলে মানুষ ঘন ঘন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। পরিশেষে বলা যায়, প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার নয়, বরং তার সাথে ভারসাম্য বজায় রেখেই মানুষের টিকে থাকা সম্ভব। প্রকৃতির এই রুদ্র রোষ থেকে বাঁচতে হলে আমাদের উন্নয়নের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়।
4: প্রকৃতির সচেতন আবার প্রকৃতি প্রেমিক যারা মানুষ আছে তারা প্রকৃতি প্রেমিক হলেও পরিকল্পনার অভাবে অটকারিতার জন্য অনেক সময় অনেক বিপদ ডেকে আনছে মানুষ। প্রকৃতির কাছে আমরা সত্যি অসহায়, এটাকে দমন করা আমাদের পক্ষে সম্ভব না। এই পর্যন্ত বলে আমার বক্তব্য রাখলাম,
0: ধন্যবাদ। বন্ধুরা এসে আমাদেরকে বলছেন তাদের সুচিন্তিত মতামতের কথা, আবার অনেকেই আমাদের লিখেছেন, আমাদের ফেসবুক পেজে লিখেছেন, কিন্তু এই মুহূর্তে আরও একজন ফোন করেছেন, সরাসরি যাব লিসনারের কাছে। হ্যালো,
3: বলুন। ভীষণ ফিডব্যাক আসছে।
0: হ্যাঁ বলুন।
5: বলছি প্রকৃতি নষ্ট হচ্ছে, এখন মানুষ যা কষ্ট আছে, এই যা ঝড় বৃষ্টিতে, তারপর ঝড় বৃষ্টি, তারপরে এই এতেই আরো মানে আরো প্রকৃতি যেন আরো যেন নষ্ট হয়ে যাচ্ছে। এটুকু বললাম, নমস্কার।
3: কে বললেন, কে বললেন সেটা বলুন না।
5: বেলগড় থেকে লক্ষ্মীমঞ্জন।

0: বলছি।
1: ধন্যবাদ লক্ষ্মীদি। কে বলছেন, কোথা থেকে বলছেন বলে নিলেই ভালো হয়।
2: আমাদের যারা হোয়াটসঅ্যাপ করেছে, যারা ফেসবুকে এসছে, তাদের কথা তো আমরা শুনবই। তার আগে আরও একবার লিসনার রয়েছেন, তিনি এসছেন। হ্যালো।
3: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, পায়েল ব্যানার্জি বলছি, বেলকড়িয়া থেকে।
2: হ্যাঁ পায়েল।
3: হ্যাঁ দেখুন দাদা, আমার মনে হয় যেটা, প্রকৃতির কাছে আমরা অসহায় ঠিক আছে, কিন্তু তার জন্য আমরাই দায়ী, প্রকৃতি কখনোই দায়ী নয়। আমরা নিজেরাই প্রকৃতিকে ধ্বংস করছি। আমরা মানে যেটা বলে, বড় বড় বিল্ডিং তৈরি করতে গিয়ে কংক্রিটের জঙ্গল যেটা বলে, আজকাল একটা টার্মস হয়ে গেছে, তো কিছু করার নেই, টার্মসটা চলে এসছে অলরেডি। আমরা যা দেখছি, মানে এখন গাছ বলতে খুবই অল্প আমরা এখন দেখতে পাই, কিছু জায়গায় হয়তো জঙ্গল রয়েছে, সেটা দেখি, বন রয়েছে, তো সেগুলো দেখে আমাদের ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ এখন বন জিনিসটাই উঠে গেছে, এখন সব কংক্রিটের জঙ্গল যেটা তৈরি হচ্ছে, তার মানে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। এর জন্য ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, সমস্ত কিছুর জন্য কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমরাই দায়ী। তো অটোমেটিক্যালি আমরা প্রকৃতির কাছে এর জন্যই অসহায় হচ্ছি। তো আমাদের এই জায়গাটাকে ঠিক করতে হবে। আমরা যদি নিজেরা গাছ লাগাতে পারি, তারপরে একটু যদি নিজেরা কিছুটা স্যাক্রিফাইস করে একটু এসির ব্যবহার কম করতে পারি কিছু কিছু ক্ষেত্রে, প্রাকৃতিক হাওয়াটাও তো কত সুন্দর, সেটার কাছে তো এসি বড় হতে পারে না। তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে মনে হয় আবার সব ঠিকঠাক হয়ে যাবে আর আমাদের এই অসহায়তাটা থাকবে না।
1: ধন্যবাদ, ধন্যবাদ।
2: আমরা বারবার চেষ্টা করছি যে ফেসবুকে কি লিখেছে সেটা পড়ার জন্য, এবং আপনারা আসছেন খুব সুন্দরভাবে বলছেন 2248080 85। আরও একবার আমাদের কাছে সময় আছে, আমরা চলে যাই।
1: নমস্কার।
2: না, তারা আসছেন কারণ তাদের সুচিন্তিত মতামত নিয়ে আমরা আসছি।
1: আরেক লিসনার রয়েছে।
2: হ্যালো। প্রাকৃতিক দুর্যোগ মানুষকে সাহসী আর পরিশ্রমী করে তুলেছে, অসহায় হওয়ার প্রশ্ন আসে না। অনেক কিছু আবিষ্কার হয়েছে, কাঁচা রাস্তা পাকা হয়েছে, জমি চাষ করা, জল সেচ করাও এখন যন্ত্রের সাহায্যে হচ্ছে, আবহাওয়ার বার্তা ছড়িয়ে পড়েছে সমগ্র পৃথিবীতে কয়েক মুহূর্তে, উচ্চ ফলনশীল বীজ আবিষ্কার হয়েছে। শুধু কি তাই, পশুপালন, মাছ চাষে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। একটা জমিতে তিনটি ফসল ফলছে এখন, একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মানুষের দুটি হাত। এ কথাই বলছে মানুষ অসহায় নয়, এখন শুধু তার এগিয়ে চলা। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন।
1: দেখে নিয়ে আমাদের সঙ্গে কোন লিসেনার আছেন। নমস্কার।
2: হ্যালো।
4: হ্যালো নমস্কার,
1: বলুন।
2: বলুন।
4: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
2: বলুন।
4: তো সত্যি কিন্তু আমরা প্রকৃতির কাছে সত্যি অসহায়, কিন্তু আমরা সেই অসহায়ের দায়ী হচ্ছে আমরাই। কারণ আমরা যদি নিজেরা যদি ঠিক মতন প্রতিশ্রুতি নিই যে একটা গাছ কাটবো, দশটা গাছ বসাবো, আর এই প্রাকৃতিক আছে যে প্রাকৃতিক যে হাওয়া, এই যে যা দূষণ চলছে, যা গরম, মানুষ অস্বস্তির মধ্যে আছে, কিন্তু আপনি ঘরে এসির হাওয়া, ঘরে পাকার হাওয়া আপনি অনুভব করছেন, মানে কি বলবো, মরে না যে একটা জীবিত থাকার মতো আমরা সেই জিনিস ব্যবহার করছি, কিন্তু প্রাকৃতিকের যে হাওয়া আর আপনার ঘরের বিদ্যুতের পাকার হাওয়া, এটা কতটা তফাৎ আমরা নিজেরাই আমরা বুঝতে পারছি। তো আমরা শুধু মুখে বললে হবে না, সেটা আমাদের কার্যতে পরিণত করতে হবে, যে আমরা প্রতিশ্রুতি নেব এই সম্মুখে বর্ষা আসছে, যে মানুষের জনসংখ্যা কি হারে বাড়ছে, তো তার পরিপ্রেক্ষিতে আমরা যদি সকলে মিলে প্রতিশ্রুতি নিই যে একটা গাছের বদলে আমরা দশটা গাছ বসিয়ে আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে সবুজ থেকে সবুজতর করে তুলব, আমরা এই মানে কি বলবো, উদ্ভিদ গাছ বসিয়ে আমাদের এই দেশটাকে আরো সবুজ থেকে সবুজতর করে তুলবো, এটা যদি আমরা সকলে মিলে মনস্থ করি, তাহলে কিন্তু আমাদের এই এত বিপদের সম্মুখীন হতে হয় না। নমস্কার।
1: ধন্যবাদ। চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপের এক বন্ধুর মেসেজে। যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা দুই আরজে বিশ্বজিৎ দাদাভাই ও আরজে সুস্মিতা ভাই, নমস্কার জানাই। খুব সত্যি কথা, প্রকৃতির কাছে মানুষ দিন দিন বেশি অসহায় হয়ে পড়েছে। গাছ লাগানোর পরিবর্তে গাছ কাটা, কৃষি সেচের জন্য মাটির নিচ থেকে স্যালু অথবা গভীর নলকূপের মাধ্যমে জল তুলে নেওয়া, অতিরিক্ত এসি ব্যবহার, প্লাস্টিক ব্যবহার ইত্যাদি কারণেই বিশ্ব

0: উষ্ণায়নও জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধি তার জন্য আমরা নিজেরাই দায়ী। তাই অবিলম্বে আমাদের সবাইকে খুবই সচেতন হতে হবে।
1: এই মুহূর্তে আরো একজন লিসনার রয়েছেন, সরাসরি যাবো তার কাছে। হ্যাঁ বলুন।
2: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই।
1: নমস্কার,
2: আমি শ্যাওলাপুরি থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন অশোক বাবু।
2: হ্যাঁ, আমরা প্রকৃতির কাছে অসহায় সত্যি, কেন না এই যখন দেখুন বৃষ্টি হচ্ছে, যখন খুব বৃষ্টি হচ্ছে আবার এই গরম, এখন সহ্য করা যাচ্ছে না, এর জন্য দায়ী তো আমরাই। এত পুকুর ছিল, সে পুকুর গুলো বুঝিয়ে বিল্ডিং তৈরি হয়ে গেছে বড় বড়, এবং গাছ প্রচুর কেটেছে। যদি সবাই যত বাড়ি আছে, ধরুন দু কাঠা করে জায়গা আছে, কি তিন কাঠা কি দেড় কাঠা, একটা গাছ বাড়িতে কোণে লাগানো যায়, সে রাস্তার ধারে আমার বাড়িতেও আছে, প্রচুর গাছ আছে। তা যদি গাছ লাগানো যায়, এবং আমরা যে জল নষ্ট হয় রাস্তায় যেতে গিয়ে দেখি কেউ কল খুঁড়ে রেখেই চলে গেছে, সেটা বন্ধ করে না। এবং প্লাস্টিক, প্লাস্টিক আমি এক জায়গায় বৈদ্যবাটি গিয়েছিলাম তিন দিন আগে, এত ওইসব জঞ্জাল গুলো, সেটা পুকুর, পুকুরের এক সাইড থেকে আমি জানলাম যে এত হাফ ভর্তি হয়ে গেছে, কেউ সেটা গ্রাহ্য করে না। যে পাড়ায় থাকে, যদি আমরা যে জেনারেল আমার পাড়ায় যদি হয় আমরা মানা করব, যে পাড়ায় জেনারেল থাকবেন সেগুলো যদি মানা করে এখানে ফেলবে না, তাহলে পুকুরটা ভরাট হয় না, আর সেখানে দুদিন পরে দেখা যাবে বাড়ি তৈরি আছে। নমস্কার দাদা ভাই,
0: ধন্যবাদ বন্ধু।
1: আমাদের কাছে বন্ধুরা লিখছেন, আমরা বারবার বলছি সেই কথা। এবারে চলে যাই কল্যাণ কুমার সান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান কলকাতা অনুসার থেকে লিখছেন, গত পরশু আপনার কথার বিষয় ছিল উন্নয়নের ফলে পরিবেশ ধ্বংস হয়, আজ বিষয় প্রকৃতির কাছে মানুষ দিন দিন অসহায় হয়ে পড়ছে। অসহায় তো হচ্ছে, এখানে বিতর্ক কোথায়? প্রশ্ন ওঠে কেন হচ্ছে? ব্যক্ত দুটি বিষয়ের মধ্যে একটি যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে না। মানুষ আগে না প্রকৃতি আগে? পরিবেশ ধ্বংস হওয়া মানে প্রকৃতি ধ্বংসের দিকে। একটা পিঁপড়ের গায়ে পা পড়লে সে হুল ফোটায়, সে নিজেকে বাঁচাতে চায়। বিজ্ঞানী প্রমাণ করেছেন প্রকৃতির প্রাণ আছে, প্রকৃতির প্রাণ আছে তাই প্রাণীকুল বেঁচে আছে। সেই প্রকৃতির গায়ে হাত পড়লে সে শুধু সহ্য করে যাবে, এমন হয় নাকি? এল নিনো মহাকাশের রক্ষাস্তর ফুটো হয়ে অতি বেগুনি রশ্মির প্রবেশাধিকার কাদের জন্য হয়েছে? মানুষ সেই প্রকৃতির গায়ে হাত দেওয়া শুরু করেছে, প্রকৃতি তার তুনে রাখা একটি অস্ত্র দিয়ে আক্রমণ শুরু করেছে। যে প্রকৃতি আকারে আয়তনে বয়সে মানুষের চেয়ে বড়, তাকে মানুষ আঘাত করলে পাল্টা আঘাতে মানুষ দিনে দিনে অসহায় বোধ করবে, সেটাই স্বাভাবিক। এরপর মানুষ মৃত্যুর মুখে পড়বে, তখন বসে থাকতে হবে ঘরে। 2020 কোভিডের মতো অন্য কিছুর আক্রমণে সময় থাকতে আমরা সবাই চিন্তা করি ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, ওরা ভালোভাবে বেঁচে থাকে যেন। ধন্যবাদ আপনাদের, আমার কথা আপনাদের মুখে সবার কানে পৌঁছে যাওয়ার জন্যে।
0: 2-2-4-8-8-0-8-5 এর সঙ্গে রয়েছেন লিসেনার।
3: হ্যালো।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ হ্যালো দাদা ভাই, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
3: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার থেকে প্রবীর কুমার মন্ডল। দাদা ভাই
1: বলুন।
3: দাদা ভাই, এই প্রকৃতিকে আমরা নিজেরাই নষ্ট করছি, কারণ দেখুন আমার বাড়ির পাশে আমার নিজের পুকুর, আমরা বোর্ডে লিখে দিয়েছি কেউ নোংরা ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না। ও বাবা, ওই বোর্ডটা লেখাই আছে দাদা ভাই, মানে সে মাছ ভেসে উঠছে, প্লাস্টিক আর ফুল বেলপাতা এই নিয়ে পুরো ভর্তি, বড় বড় ঠাকুর বিসর্জন করে দিচ্ছে ওই পুকুরে। হ্যাঁ, এবারে মানে মাছ ছাড়া আছে, সেই মাছ লাফিয়ে মারা যাচ্ছে, বুঝলেন? তাহলে আমরা নিজেকেই নিজেরা দোষী বলছি, কিন্তু আমরা নিজেরা কিন্তু সচেতন হচ্ছি না। আজকে গাছ আমার বাড়িতে গাঁদা গাছ, কিন্তু সেই গাছ রয়েছে, কিন্তু অন্য লোক সব কেটে কুটে সব জমি বিক্রি করে বাড়ি তৈরি হচ্ছে, অট্টালিকা হচ্ছে। তাহলে
1: ধন্যবাদ বললেন এবং কেটে গেল শেষে ফোনটা। এবারে যাব শুভ্রা ভট্টাচার্যর কাছে। তিনি বলছেন, আগে ঝড় বৃষ্টি এলে মা বলতো প্রকৃতি রাগ করেছে, এখন বুঝি রাগটা আমরাই ডেকে এনেছি। গাছ কাটছি, নদী বোজাচ্ছি, আর একটু বৃষ্টি হলেই শহর ডুবে যায়। প্রকৃতি কিন্তু বদলায়নি, আমরা বদলে গেছি, তাই দিন দিন অসহায় লাগছে। ধন্যবাদ শুভ্রা ভট্টাচার্য, বাসরণী কলকাতা 70 থেকে।
0: সাধনা মজুমদার বড়ানগর ডানলপ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, লিখছেন, আধুনিক সভ্যতার অতি উন্নয়ন ও পরিবেশগত

0: সম্মহীনতার কারণে খরা, বন্যা, বজ্রপাত, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, সুনামি, দাবানল, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বহুগুণ বেড়ে গেছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষ দিন দিন বেশি অসহায় হয়ে পড়ছে, এ কথা সত্য। তাই প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে উন্নয়ন প্রয়োজন। বিশ্বজুড়ে প্রকৃতির তাণ্ডব লীলা থেকে বাঁচতে সবসময় আমাদের প্রকৃতির যত্ন নিতে হবে। প্রকৃতির ক্ষতি হয় এমন কার্যকলাপ থেকে আমাদের সর্বদা বিরত থাকতে হবে। পরিবেশ সংরক্ষণে মনোযোগ বাড়াতে হবে। প্রকৃতি আমাদের কাছে গর্ভধারিণী মায়ের মতোই। প্রকৃতিই আমাদের বাঁচার নানান উপকরণ যোগায়, তাই প্রকৃতির কোলেই আমরা বাঁচি। সন্তান অন্যায় করলে মা যেমন রেগে যান, তেমনই প্রকৃতির মাও আমাদের অকৃতজ্ঞ কার্যকলাপের প্রতি রুষ্ট হয়ে শাস্তি দিয়ে আমাদের অসহায়ত্ব বাড়িয়ে দেয়। তাই প্রকৃতিকে আমরা যেন সম্মান করি। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মাঝে আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আপনিও ভালো থাকুন।
1: লিস্টার আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো,
2: নমস্কার। নমস্কার, আমি সঞ্জীব কুমার মন্ডল কথা বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: বলুন।
2: দক্ষিণ চব্বিশ পরগনা মল্লিকাটা থেকে।
0: বলুন বলুন।
2: সত্যি সত্যি তো আমরা নিজেরাই প্রকৃতিকে নষ্ট করছি। আজকাল আজকে এই যে প্রকৃতির খামখেয়ালিপনা, আজকে আমাদের গ্রামের দিকে ফাল্গুন চৈত্র বৈশাখ মাসের দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, বৃষ্টি হয়েছে এবং ঝড়ও হয়েছে, এবং এর সাথে সাথে আমাদের যে অনেক গাছপালা রয়েছে গাছপালা ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। প্রচুর আম গাছ ছিল, কমপক্ষে 30-35টা আম গাছ, সেই আম গাছ ঝড়ে পড়ে গেল এবং বর্তমানে এই মুহূর্তে আম বলতে একদমই নেই। তো যাই হোক, এইভাবেই তো আমরা প্রকৃতিকে নষ্ট করছি আমাদের নিজের দোষে। হ্যাঁ, আর আমি বলবো যে প্রকৃতিকে রক্ষা করতে হবে, আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে, গাছ লাগাতে হবে। আর যখন তখন আমরা একটা জিনিস করছি যে কারেন্টের মোটর আর কি ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, অকারণে জল নষ্ট করছি, এগুলো যাতে না হয়। আমরা তো সবাই সচেতন, কতটা সচেতন সেটা তো বলা মুশকিল। এইটুকুই বললাম, ধন্যবাদ।
1: ভালো, ধন্যবাদ।
0: আসলে মুখে সচেতন অবশ্যই আমরা, কিন্তু কাজে কতটা সচেতন হতে পারছি সেটা তো দেখাই যাচ্ছে। প্রত্যেক কাজেরই একটা বিপরীত মানে প্রতিক্রিয়া তো থাকে, সেটাই হয়তো হচ্ছে আমাদের সঙ্গে।
1: প্রকৃতির কাছে আমরা এখন অসহায় বটে, আসলে আমাদের নিজেদের ভুল কপালে দুর্ভোগ জোটে। কখনো অতিবৃষ্টিতে আকাশ বন্যায় ভেসে, কখনো বা অনাবৃষ্টিতে খরা বা গরমের দাবানলে। প্লাস্টিক এবং কলকারখানার বর্জ্য যানবাহনের ধোয়া থাকে, দূষণ ছড়ায় পরিবেশে, অকারণ জল অপচয়, কেউ বা আবার গাছ কাটে, এসব থেকেই বিপদ ঘটে। বছর বছর ঘূর্ণিঝড়ে আরও আছে, যখন তখন ভূমিকম্প, পাহাড় থেকে ভূমি ধসে। এস এন মন্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে লিখছেন।
0: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে হোয়াটসঅ্যাপ করছেন, আমরা সকলেই প্রকৃতির সন্তান, কেউ বুঝে আবার কেউ না বুঝে আমরা প্রকৃতির ক্ষয় সাধন ও ক্ষতি সাধন করে আমাদের নিরাপদ আশ্রয়স্থল প্রকৃতিকে অসহায় করে তুলেছি। প্রতিক্রিয়ায় প্রকৃতির রোশানালের কবলে পড়ে আমরাও অসহায় অবস্থায় কালাতিপাত করতে বাধ্য হচ্ছি। তাই প্রকৃতিকে সুস্থ রেখে বাঁচিয়ে রাখতে পারলেই আমরাও সুস্থভাবে বেঁচে থাকতে পারব।
1: কে আছেন আমাদের সঙ্গে? না, এক মুহূর্তে ছিলেন, আবার
0: আবার এসে গেছেন একজন।
1: হ্যালো, হ্যালো, বলুন।
3: আমি হরিণগুলি জেলা সমীর দাস বলছি।
1: বলুন।
3: বলছি, রেখেছেন যে প্রকৃতির কাছে মানুষ অসহায় হয়ে। আমার মনে হচ্ছে যে প্রকৃতির কাছে আমরা যে পড়েছি এটা যেরকম ঠিকই, কিন্তু মানুষের কাছেই তো প্রকৃতি অসহায় হয়ে পড়েছে। কেন প্রকৃতিকে তো তাদের নিজের ইচ্ছে মতো চলতে দিচ্ছি না। যে গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, হাওয়া দেয়, বাতাস দেয়, রোদের হাত থেকে বাঁচায়, সেই গাছকে আমরা কত সুন্দর ভাবে কেটে ফেলছি রাস্তা তৈরি করার জন্য, কিন্তু গাছ তো সে নিজে গাছ রক্ষা করতে পারছে না। তাদের যন্ত্রণা হচ্ছে, তবু সে মুখে বলতে পারছে না যে আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি, কেন তুমি আমাকে এইভাবে কেটে ফেলছো। আজকে পুকুর, খাল, বিল, আমরা তাকে বুঝিয়ে ফেলে বিল্ডিং করছি, সে তো বাধা দিতে পারছে না যে আমার অপরাধটা কি, আমি তোমার ক্ষতিটা করেছি। আমার মনে হচ্ছে যে প্রকৃতি তো অসহায় হয়ে পড়েছে, সে নিজে আত্মরক্ষা করতে পারছে না মানুষের কাছে। তাই আজকে দেখুন, এই প্রকৃতিকে আমরা যেভাবে হত্যা করছি তার প্রতিশোধ তো প্রকৃতি নেবেই। কারণ একটা কুকুর যদি রাস্তায় নিজের মতো

0: চুপচাপ শুয়ে থাকে, সেই কুকুরটাকে যদি দিনের পর দিন কেউ যদি আঘাত করে তখন সে যেরকম কামড় দিতে যাবে, এখন প্রকৃতিও আমাদেরকে সেইভাবে কামড় দিচ্ছে। যার জন্য আমার মনে হচ্ছে যে প্রকৃতি যে অসহায় হয়ে পড়েছে, প্রকৃতিকে স্বাধীনতা দিতে হবে যে তুমি তোমার মতন তুমি স্বাধীনভাবে চলো। যদি প্রকৃতি তার নিজের স্বাধীনভাবে চলতে পারে তাহলে আমরাও মানুষরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবো। একটু
1: আমরাও আসলে প্রকৃতির পায়ে পা মিলিয়ে চলবো, তার পথ অনুসরণ করে।
2: আমার মতে নিজেদের অপরিণামদর্শিতার ফল ভোগ করছি, বিজ্ঞানকে বাদ দিয়ে প্রযুক্তির পথে হাঁটার খেসারত দিয়ে চলছি, লিখছেন সুবেশ্বর পাল।
1: ছোট্ট করে লিখেছেন সোনারপুর মালির বাগান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শ্রীমতী বাণী চ্যাটার্জি। বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির অনেক উন্নতি হলেও মানুষ প্রকৃতির কাছে এখনও অসহায়। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও খরার মতো দুর্যোগ মানুষের জীবন বিপর্যস্ত করে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে, মানুষ বনধ্বংস না করে আরও বেশি গাছ লাগাতেই হবে।
2: এই মুহূর্তে কে আছেন? 2488085। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার, তপতি ঘোষকে বলছি দুর্গানগর থেকে।
2: বলুন।
3: খুব ইচ্ছে হচ্ছে ঝগড়া করতে প্রকৃতির সাথে, কিন্তু অনুন্মুখ বলে দুর্ভিযোগটা কাজ কাছে করবো, তাই আপনাদের কাছে এলাম, নাহলে আমি করতাম না। এই গরমে কি ইচ্ছে হচ্ছে যে একটু ঝগড়া করি, কিন্তু কি করে করবো, ছায়া তো ছায়ার সঙ্গে কি আর যুদ্ধ করা যায়। কানের কাছে একবার এসে বলল যে কি রে পারলি না তো, তবে একদিন ধরবো বাচ্চাদানকে, একদিন ধরবো, ধরে ওর ওস্তাদি বার করবো। আগে চুপচাপ গুছিয়ে নিই আমরা সবাই মিলে, নিয়ে বাচ্চাদানকে একদিন ধরবো। নমস্কার,
1: ধন্যবাদ।
2: ঝড় উঠেছে, বৃষ্টি প্রবল, ঘটলো হঠাৎ কি, টিনের চাল উড়ে গিয়েছে আকাশখানা দেখি, কালকে নদীর হাঁটু জল আজকে ছাপায় দুই কোল, মেঘ ফেটে ওই বৃষ্টি এলো, ভেসে গেল নদীর পুল, গাছ কেটেছি যখন তখন দিইনি কথায় কান, ভাসিয়ে দিল দুকুল তার নদে এলো বান, যা খুশি ভাই তাই করেছি, ময়লা হিমেল চুড়ে নানা রকম প্লাস্টিক কৌটো দিয়েছি সেথায় ছুঁড়ে, প্রকৃতিকে অবহেলা বাড়ছে উষ্ণায়ন, যখন তখন কালবৈশাখীর এটাই কারণ, মাটির নিচের থেকে জল তুলে নিচ্ছে ভৌম জল, বাষ্প হয়ে আকাশ থেকে ঝরছে অনর্গল, নষ্ট হচ্ছে অনেক কিছুই, প্রকৃতির ভারসাম্য, সময় থাকতে সচেতন হব এটাই এখন কাম্য। প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন সহ শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন।
1: ভারী সুন্দর লিখেছেন। এবার রমা রায় ভিড় দাসনগর হাওড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন কত আয়োজন, কত দামি গাড়ি, পাকা বাড়ি আর বিজ্ঞানের দম্ভ, প্রকৃতির এক ফুঁয়ে সব হলো যেন নিমেষেই স্তব্ধ। মাটির বুকে পা রেখে যে মানুষ এককালে চলত নির্ভয়, আজ শুধু প্রকৃতির রোষানলেশে হয়ে পড়েছে বড়ই অসহায়। এক চিলতে রোদ্দুর কি একটুখানি মেঘের গর্জন, বাতাসে যখন ছড়ায় হঠাৎ মৃত্যুর হিমেল শীতল দর্শন, কৃত্রিম তার চাদর তখন খসে পড়ে সব অহংকার, প্রকৃতির বিশালতার মাঝে মানুষ বড়ই দিশেহারা। আর গাছের সবুজ ডাল আর কোকিলের সেই পুরনো ডাক, নদীর কুলকুল শব্দে ডানা ঝাপটায় শুধু কোনো পাখি বা কাক, এসবের মাঝেও আজ আমরা বড্ড একা ও অচেনা, প্রকৃতির এই সহজ পাঠ আর আমাদের মনে থাকে না। প্রকৃতি তার নিজের নিয়মে বয়ে চলে আপন বেগে, শহরের ইট পাথরের বন্দি মানুষ নিজের ছায়া দেখে নিজেই জাগে, তবুও প্রকৃতির অমোচনীয় টানে বুক ভরে আসে নিঃশ্বাসে, প্রকৃতি পরম আশ্রয় এই সত্যিটা দিন শেষে প্রতিটি মানুষই আসে।
2: লিসনার হয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
4: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
4: আমি গোপা বসু, নমস্কার, আমি গোপা বসু বলছি,
2: তাহলে
4: মানে যেটা আমি একটু মাঝখানে খুলেছি তাতে আমরা দেখছি উই আর অলসো, মানে মানুষরা উই আর অলসো দ্য প্রোডাক্ট অফ নেচার, তার ফলে প্রকৃতি ভীষণ একগুঁয়ে, ভীষণ একলোকা, ভীষণ দেবী, সে কোনো কিছু মানে না, সে তার মতো চলে, তার সঙ্গে

0: সায়েন্স ঢুকে গিয়ে নেচার ভার্সেস সায়েন্সে একটা ক্ল্যাশ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কারণ কি এই আশিতলা আমার উঠে গেল ওই ওখান দিয়ে সেটা এটা মানে রোদ ঢুকতে পারছে না বাড়িতে, তারপরে ধরুন অনেক কিছুই হচ্ছে একটা একটা করে আর কি বলবো, সবগুলোই সায়েন্সের অগ্রগতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সায়েন্সের অগ্রগতি হবেও। চাঁদে মানুষ পাঠানো হচ্ছে, চাঁদে চাঁদকে নিয়ে বাবাও তো ঝামেলা করার কি দরকার, সে তো যেখানে আছে থাকুক না, কিন্তু করছে মানুষ করছে, এগুলো সায়েন্সের এক্সপেরিমেন্ট আর কি। যার ফলে ভূমিকম্প খুব বেশি রকম বেড়ে গেছে, মানে এই সায়েন্সে এত উৎপাত আর লোকজন পপুলেশন এত বেড়ে গেছে, এত উৎপাতটা বোধ হয় প্রকৃতি সহ্য করতে পারছে না বলেই বোধ হয় রিয়্যাক্ট করছে।
1: ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে বলছিলেন। এবারে আমরা যেখানে যাব, অনেকে তো লিখছেন, প্রচুর রয়েছে, হোয়াটসঅ্যাপও রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, পরপর দু তিনটে আমরা পড়ে নিই। শুধুমাত্র এই কদিনের তীব্র গরম নয়, সে আদিম যুগ থেকে শুরু করে মানুষ প্রকৃতির কাছে চির অসহায়, যুদ্ধ নির্ধয় চিন্তাভাবনা দিন দিন প্রকৃতির কাছে মানুষকে অসহায় করে তুলছে। অনুপ কুমার রায় চন্দননগর হুগলি থেকে লিখছেন, আর সাহিব আলী বিশ্বাস, মোহাম্মদ সাইফ আলী বিশ্বাস লিখেছেন, প্রকৃতির কাছে মানুষ দিন দিন বেশি অসহায় পড়ছে, শুধু এই কথাটাই তিনি লিখেছেন।
2: পশ্চিম বর্ধমান থেকে সুচেতা হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন, যত দিন এগোচ্ছে বিজ্ঞান উন্নত হচ্ছে, আর এই উন্নতি মাঝে মাঝে প্রকৃতির ক্ষতিও করেছে, আর এই ক্ষতির রোষ তো সেই আমাদেরই সহ্য করতে হবে, মানবজাতি একটু সচেতনতা বৃদ্ধি করলে এই ক্ষতির সম্মুখীন হতে হতো না। সবশেষে বলবে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মধ্যে যেমন আনন্দ আছে, তেমনই তার ভয়ঙ্কর রূপটাও আতঙ্ক তৈরি করে। সত্যি দিন দিন মানুষ প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়ছে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903050592 তে এবং 100.1 FM গোল্ড কলকাতা আমাদের ফেসবুক পেজে আজকের আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনে গিয়েও আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। সেই সঙ্গে রয়েছে 2248085।
1: হ্যালো হ্যালো
3: হ্যালো
2: বলুন।
3: হ্যাঁ, আমি শেখ মোহাম্মদ মহসিন বলছি, আরামবাগ হুগলি থেকে। দেখুন, আমি একটু অন্য বিষয়ে বলছি। আমি আরবের আমাদের হযরত মুহাম্মদ ছিলেন, উনি বলে গিয়েছিলেন যে 1400 হিজরির পরে মানুষ, দুনিয়ার মানুষ যে কত দুর্ভোগে পড়বে এটা মধ্যে উনি বলে গেছিলেন, আর হাদিসেও আছে, এটা হাদিসেও লিখা আছে।
1: হ্যাঁ, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, মানুষ অসহায় কতটা সেইটা নিয়ে আপনার মতামত আমরা শুনলাম, বন্ধুরাও শুনলেন, ভালো থাকবেন।
2: আবার চলে যাই আমরা বন্ধুদের লেখায়।
1: ঠিক, বর্তমান যুগে বিজ্ঞান এবং প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি সত্ত্বেও মানুষ প্রকৃতির কাছে ক্রমশ অসহায় হয়ে পড়ছে। মানুষ ভেবেছিল প্রযুক্তির সাহায্যে প্রকৃতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা, খরা, অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ এবং মুহূর্তের মধ্যে মানুষের জীবন ও সম্পদ ধ্বংস করে দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং এর প্রভাব আরও ভয়াবহ উঠেছে। মানুষের অতিরিক্ত বননিধন, দূষণ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। মানুষকে প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, বরং সহাবস্থানের পথ বেছে দিতে হবে। পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মানুষ ভবিষ্যৎ বিপদের হাত থেকে কিছুটা রক্ষা পেতে পারে। লিখছেন কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালী থেকে।
2: পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখছেন, প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে করতে মানুষ আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রকৃতির সামান্য রুদ্র রূপও তাকে অসহায় করে তোলে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ অনেক শক্তিশালী হয়েছে ঠিকই, কিন্তু বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি কিংবা তীব্র গরমের মতো প্রাকৃতিক দুর্যোগের সামনে আজও মানুষ অসহায়। আগে মানুষ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলত, এখন মানুষ প্রকৃতিকে নিজের সুবিধা মতো বদলে দিতে চাইছে। বন কেটে ফেলা, নদী দখল, অতিরিক্ত দূষণ, এসবের ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, তার ফলেই জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং প্রাকৃতিক বিপর্যয় আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। মানুষ যত উন্নত হচ্ছে ততই প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি হচ্ছে। করোনা মহামারীও মানুষকে বুঝিয়ে দিয়েছে প্রকৃতির সামনে মানুষের ক্ষমতা কত।

0: সীমিত। একটি অদৃশ্য ভাইরাস গোটা পৃথিবীকে থামিয়ে দিয়েছিল, তাই প্রকৃতিকে জয় করার বদলে তাকে সম্মান করে তার সঙ্গে সহাবস্থান করাই মানুষের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত। একেবারেই ঠিক।
1: এই মুহূর্তে 2248 0085 আছেন লিসনার, আমরা সরাসরি যাব। হ্যালো,
2: হ্যালো,
1: বলুন। না ছিলেন এতক্ষণ। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন, প্রকৃতির রুদ্র রোষে আমরা অসহায়, প্রকৃতিকে আমরাই দূষণ দুশ্মনে জেরবার করছি। আগামী 5ই জুন হবে বিশ্ব পরিবেশ দিবস, কিশোর কবির অঙ্গীকারী এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব তা রাখতে পারিনি। প্লাস্টিক ব্যবহারে বিশ্ব উষ্ণায়ন এনেছি, গাছ কেটে কসমেটিক ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল স্টিক নানা কাজে ব্যবহার করে মৃত্তিকা বায়ু জল ভূগর্ভ সব কিছুই দূষিত করেছি। পৃথিবীতে 15টি দূষিত শহরের মধ্যে ভারতই 14টি। তাই প্রকৃতি বদলা নিচ্ছে, ভূমিকম্প জলোচ্ছ্বাস বন্যা উত্তাপ বৃদ্ধি জনজীবনকে ধ্বংসের মুখে এনেছে। জলের অভাবে মানুষকে জীবকুলকে মরতে হবেই, আমরা নিজ দায়িত্ব পালন করিনি। নমস্কার শ্রবণ সঙ্গীদের।
0: কিশোর বালি হাওড়া থেকে লিখছেন হোয়াটসঅ্যাপে, প্রকৃতির কাছে মানুষের এখন অসহায় মনে হচ্ছে, এর জন্য তো দায়ী আমরা। গাছ কেটে ফেলা হচ্ছে, পুকুর ভরাট করে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তাঘাটে শুধু গাড়ি ধোঁয়া ধুলে পলিউশন বাড়ছে, এর ফলে গরম বাড়ছে, হাত পা জ্বালা জ্বালা করছে, পলিথিন পেপার মানুষজন নর্দমায় জল সরবরাহ ঠিকঠাক হচ্ছে না, মশার উপদ্রব বাড়ছে, ওখান থেকে বিষাক্ত মশা জন্ম নিচ্ছে, বর্ষাকালে রাস্তাঘাট ডুবে যাচ্ছে যেহেতু নর্দমা জ্যাম হয়ে আছে। আমরা মুখে বলছি পরিবেশ বাঁচাও, কাজে উল্টোটা করছি। বছরে একদিন পরিবেশ দিবস, সেদিনকেই মনে পড়ে গাছ বাঁচাও গাছ লাগাও। কিছু মানুষ আছেন যারা গাছ লাগাচ্ছেন ওই দিবসের দিন, কিন্তু গাছের যত্ন করছেন, গাছ একটু বড় হতে হতেই গরু ছাগলে খেয়ে নিয়ে চলে যায়। এইরকম গাছ লাগিয়ে চলে কি, লাভ কি? তাকে যদি সুরক্ষা না দিতে পারি, লাগানো আর না লাগানো দুটোই সমান হয়ে গেল। যারা রাস্তাঘাটে গাছ লাগাচ্ছে তাদের কাছে অনুরোধ রইল, আমার এটা খুব ভালো কাজ করছেন আপনারা, কিন্তু গাছটা যাতে মাথা তুলে দাঁড়াতে পারে চতুর্দিক যদি ঘেরে দেওয়া হয় তাহলে ভালো হয়। মাঝে মধ্যে গাছের ট্রিটমেন্ট করতে হবে, তাহলেই গাছ বাঁচবে, গরু ছাগল খেতেও পারবে না।
1: হ্যাঁ, আমরা শুনবো আপনাদের কথা, তবে তার আগে একটা ছোট্ট গানের বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: আপনার কথা নিয়ে বিশ্বজিৎ আর সুস্মিতা আপনাদের সঙ্গে রয়েছে। অনেকে লিখছেন, বড় বড় হোয়াটসঅ্যাপ লিখেছেন আমাদেরকে, এবং অনেকে আবার ফেসবুক পেজের নিচে লিখেছেন। শেখ জাকির হোসেন লিখছেন, গাছ একসময় আমাদের ব্যাগপত্র এক জায়গা থেকে অন্যত্র পৌঁছে দিত, কিন্তু আমরা এত বোঝা গাছের ডাল রাখতে শুরু করলাম যে গাছের চলাফেরা বন্ধ করে দিল। এই গল্প আমাদের অনেকেরই জানা। আজ আমাদের মনে হচ্ছে আমরা দিন দিন প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়ছি। অতিরিক্ত উষ্ণতা বৃদ্ধি, স্বল্প বৃষ্টি, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঝড়ের ক্ষিপ্রতার সাথে আমরা নিরুপায়, কিন্তু এসব কিছুর জন্য আমরাই তো দায়ী। আমাদের জীবনযাত্রার স্বেচ্ছাচারিতার জন্যে প্রকৃতি দূরে সরে গিয়েছে। খানিকটা ওই চতুর্থ শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকে হোয়াই ইজ দ্য স্কাই সো হাই গল্পের মতো, এক সময় আকাশ মানুষের এত কাছে ছিল যে মানুষ ইচ্ছে করলেই তাকে ছুঁতে পারত, কিন্তু এক বুড়ির ঝাড়ুর দাপটে উঠতে থাকা ধুলো আকাশকে দূরে সরে যেতে বাধ্য করেছে। অতিমাত্রায় গাছ কেটে ফেলা, এসি, ফ্রিজ, মোটরগাড়ি ব্যবহার করা, যুদ্ধের নামে শক্তি প্রদর্শন, অতিরিক্ত প্লাস্টিক নির্ভরতা, বহুতল নির্মাণ, সব ক্ষেত্রেই আমরা প্রাকৃতিক আঘাত সহ্য করেছি। তাই মানুষ প্রকৃতির কাছে অসহায় নাকি প্রকৃতি মানুষের কাছে অসহায় হয়ে পড়ছে, সে প্রশ্ন ওঠে বই কি। এখনও সময় আছে নিজেদের চলাফেরার পরিবর্তন ঘটিয়ে প্রকৃতিকে রক্ষা করার, তা না হলে প্রকৃতি মহাপ্রলয়ের মতো তার সাপমোচনে গেয়ে উঠবে। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী সাত মহলা স্বপ্ন পুরীর নিপ্ল হাজার বাতি। শুভেচ্ছান্তে শেখ জাকির হোসেন, তারকেশ্বর, চুক্তি।
2: সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ করেছেন, কথায় আছে যেমন কর্ম তেমন ফল। গাছপালা কেটে নদী নালা বুঝি এই প্রকৃতিকে আমরা যে কষ্ট দিচ্ছি তার ফল তো আমাদের ভোগ করতেই হবে, এটা স্বাভাবিক। তারপর লিখছেন গোলাপ ঘোষাল প্রসাদপুর ভগবতীতলা থেকে, বলছেন পরিবেশকে নষ্ট করার জন্য আমরা দায়ী, যেভাবে আশপাশে বিল্ডিং হচ্ছে জলাজমি বুঝিয়ে পরিবেশ নষ্ট হওয়ারই কথা। আমাদের এইসব অঞ্চলগুলো সবুজ জঙ্গলে ভরা ছিল, এখন গ্রামেও চলছে গাছ কাটা, কলকারখানা তৈরি করছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, শহর গ্রাম সব এক হয়ে গেছে। আরও দুই একটি মেসেজ রয়েছে, যেমন আচ্ছা বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, এই অসহায়ত্বের কারণ আমরা তো নিজেরাই স্বেচ্ছাচারিতা লাগাম ছাড়া অবস্থা একেবারে যাচ্ছে, তাই নির্বিচারে গাছ কাটা, শাসন ব্যবস্থায় দুর্বলতায়, শব্দ দূষণের তীব্রতায় জনজীবন অসহায়, পুকুর মুজিয়ে জঙ্গল কেটে উঠছে শুধু বাড়িঘর, বাতাস হয়ে গেছে বিষাক্ত, নামছে ক্রমশ জলস্তর, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার, দিক বিদিক জ্ঞান শূন্য, পারিপার্শ্বিক বাতাবরণ বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ, জলবায়ুর পরিবর্তনে হামেশাই প্রাকৃতিক বিপর্যয়, শেষের দিকে সেই দিন খুব নিকট, ভবিষ্যৎ অন্ধকারময়। আর

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold-এ বাংলার ক্যানভাস।
1: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং

0: প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
2: হান্ড্রেড পয়েন্ট ওয়ান FM গোল্ডে এখন বাংলার ক্যানভাস নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিওতে আছি বিশ্বজিৎ আর সুস্মিতা। আর আজকের বাংলার ক্যানভাস জুলে এই গ্রীষ্মের বাংলায় নানান শরবতের কথা, ঘরে তৈরি কিভাবে এই সমস্ত শরবত আমাদের এই প্রচণ্ড গরমে সুস্থ রাখতে পারে, যা বাংলার চিরকালের ঐতিহ্য, সেসব কথাই বলবো। তবে হ্যাঁ, তার আগে শুনে নিই একটু গান।

0: 100.1 FM গোল্ডে বিশ্বজিতা সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে বাংলার ক্যানভাস নিয়ে। আর বাংলার ক্যানভাস জুড়ে আজ উষ্ণতাকে শীতল করার প্রয়াস, অর্থাৎ বাঙালির পানীয়। পুরনো সাহিত্য বা সিনেমাতে গরমকালের একটি দৃশ্য প্রায় অনেক জায়গায় দেখা যেত। তপ্ত গরমে গৃহে আগত অতিথিকে দেওয়া হতো ঘরে বানানো পাথরের গ্লাসে ঠান্ডা শরবত। সেই সময়ে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের প্রচলন ছিল না। মাঠাকুমারা ঠান্ডা জলে গাছ থেকে ছিঁড়ে আনা গন্ধরাজ লেবুর পাতা ও লেবু এনে চিনি অথবা গুড় নুন সহযোগে শরবত করে দিতেন।
1: হ্যাঁ, আর এই শরবতের স্বাদই আলাদা ছিল, মায়েদের হাতে করা। তো এই ঘরে বানিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। তাই গরমের শুরুতেই অতিথি আপ্যায়ন আমরা করতেই পারি ওই চা কফির এসবের বদলে, এবং এই কোল্ড ড্রিঙ্কের বদলে বাড়িতে বানানো, ঘরে বানানো শরবত দিয়ে। বেশ গরম, গরম আরও বাড়ছে, হ্যাঁ, কাজেই এই বা অফিস ফেরটা কোনো শুধুমাত্র অতিথিকে কেন, আমরা নিজেরা যদি দিনের বেলা গরমের মধ্যে ফিরি ঘরে, বা সন্ধ্যের দিকেও যদি কেউ ফেরেন বাড়িতে অফিস ফেরটা কেউ, এই যে ঠান্ডা শরবতে চুমুক দেওয়া, তা যদি করা যায়, এবং সেটা যদি প্যাকেট করা শরবত না খেয়ে বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলা যায় শরবত, তাহলে এই সারা দিনের ক্লান্তি দূর করে, তেষ্টা মিটিয়ে শরীর কিন্তু সত্যি সত্যি চাঙা হয়ে উঠতে পারে।
0: আর এখন তো শরীর চাঙ্গা করার জন্য আমরা শরবত পাঠাতে পারছি না, একটু রাত হয়েছে, তাই আমরা আপনাকে চাঙ্গা করার জন্য গান পাঠাচ্ছি। কারণ শালডুংরি হয়ে মনের হদিশের খোঁজ দেব আপনাদের, কারণ শুরুতে রূপঙ্কর, তারপর শুভমিতা।

0: কেউ জানে না, কিন্তু আমাদের মনে হয় অনেকেই জানে আমরা কি বলবো বাংলার ক্যানভাসে। হ্যাঁ, বাংলার ক্যানভাসে আপনাদের মনের কথাটাই বলবো যে বাঙালির এই গরমে, এই উষ্ণতম দিনে দরকার পানীয়, শীতল পানীয়। আর বাঙালি যখন ঘরে সেই পানীয় তৈরি করে তখন তার স্বাদই আলাদা। একটু আগেই আমরা সে কথা বলছিলাম, সাহিত্যে সিনেমায় আমরা বারবার এই অনুষঙ্গ এসছে, আর এবার বলবো ঠিক কী কী পানীয় বাঙালি অভ্যস্ত।
1: খুব সহজে তৈরি করা যায় যে পানীয় আমরা অভ্যস্ত এবং শরীর সত্যিই ঠান্ডা হয় ঘরে বাইরে সর্বত্রই সহজে এই শরবত বা পানীয় পাওয়া যায়, তা হচ্ছে লেবুর শরবত। একেবারেই মানে ওই মানে তার সাথে অবশ্য কয়েকটা এমন কিছু জিনিস দেওয়া যায় ইনগ্রেডিয়েন্ট হিসেবে যাতে সেটা আরও শারীরিকভাবে উপকারী হয়। এই শরবত করতে সময় লাগে জাস্ট মানে মিনিট পাঁচেক, বিশেষত যদি চিনির জলটা আলাদা করে আগে থেকে করে রাখেন তাহলে তো কথাই নেই, জাস্ট লেবু কেটে ওই ছাঁকনির মধ্যে দিয়ে লেবুর রসটা বের করে নিলেই হলো। চিনি গোলা জলে লেবুর রস দিয়ে দিলেন, তাতে লেবুর খোসাগুলো ছেড়ে দিলে ভালো করে নাড়ুন, সরু সরু সরু করে কেটে আর কি। আর পুদিনা পাতা অল্প থেতো করে ওর মধ্যে দিয়ে দেওয়া, এক চিমটে নুন, ব্যাস বরফ দিয়ে ব্যাস এক চুমুকে শেষ।
0: আমাদের ছোটবেলায় এটাই ছিল একমাত্র শরবত, তখন তো আর কোল্ড ড্রিঙ্কস এরকম রমরমা ছিল না, যে কোম্পানির কোল্ড ড্রিঙ্কসই হোক না কেন,
1: তুমি রাস্তাতেও দেখবে ছোট ছোট গাড়ি করে ঠেলে ঠেলে রাস্তার বিভিন্ন জায়গায় যে সমস্ত লেবুর শরবতের অলা বসেন তারা ঠিক এই পদ্ধতিতেই তৈরি করেন।
0: দেখবে গ্রামের দিকে এই গরমের দিনে বিশেষত পাড়ার মোড়ে বা খেলার মাঠের পাশে স্কুলের সামনে এই লেবু শরবত খাওয়ার একদল মানুষ থাকতো এবং লেবু শরবত বিক্রি করার প্রবণতাও বাড়ত। তখন তো আর এরকম ছিল না, আইসক্রিম কল ছিল। আমরা দেখেছি যে আইসক্রিম কলে সারাদিন আইসক্রিম তৈরি হচ্ছে এবং শুধু আইসক্রিমের বরফ নিয়ে যাওয়া হতো এবং সেই বরফ লেবু শরবতের মধ্যে দিয়ে দেওয়া হতো, কারণ অনেকে আবার সেই জলের হাইজেনিক বা কতটা পরিশুদ্ধ সেটা নিয়ে প্রশ্ন তুলতেন। তাই একেবারে লেবুর জল সঙ্গে বরফ এবং প্রচুর বিক্রি সেখানে। গরমের ভিতরে হাঁপিয়ে এসে যারা স্কুল থেকে বেরোচ্ছে তারা এবং বিভিন্ন ক্ষেত্রে খেলার মাঠে সেখানে যারা প্র্যাকটিস করছে তারা প্রত্যেকে দল বেঁধে এখানে যেত এবং এটা বাঙালির একেবারে নিজস্ব বৈশিষ্ট্য ছিল। অবশ্য এখন আরও একটা ফিউশন

0: যুক্ত হয়েছে। এই যে লেবুর ক্ষেত্রে সেই সময় কিন্তু কাগজি লেবু খুব ভালো সেন্ট হতো, ঘোলের ভিতরে দিত কাগজি লেবু।
1: এখন
0: এখন হচ্ছে গন্ধরাজ, গন্ধরাজ লেবু দিয়েও কিন্তু এই লেবুর শরবত তৈরি করার প্রবণতা বেড়েছে। আমরা এরকম নানান শরবতের কথায় থাকবো, তবে আমাদের যেতে হবে গান বিরতি এবং সংবাদ বিরতিতে। ফিরে আসবো ঠিক 10:10, সঙ্গে থাকবেন আপনারা। আমরা কিন্তু বৃদ্ধ হইনি, কিন্তু সুমন বলছেন বৃদ্ধ হওয়ার কথা তার গানে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। মার্কো রুবিও বলেছেন, দুদেশের সম্পর্ককে আরও মজবুত করতে খুব শীঘ্রই বেশ কিছু যৌথ উদ্যোগের ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 59তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে ভার্চুয়ালি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের এসওপি প্রকাশ। চীনের সাংজি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 90, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং পুরুষদের গ্রেকো রোমান বিভাগে রুপো জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সেক্রেটারি অব স্টেট আজ প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন রুবিও। শ্রী মোদী শান্তি প্রচেষ্টায় ভারতের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে আজ মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
1: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে রুবিও আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 59তম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ

0: দেন প্রধানমন্ত্রী। বলেন, সারা বিশ্ব আজ ভারতের যুব সমাজের দিকে অধীর আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছে। যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে একাধিক দেশের সঙ্গে ভারতের যোগসূত্র স্থাপিত হয়েছে বলেও প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন।
1: দুনিয়া ভারত কে যুবাও আর ভারত কি টেকনোলজিক্যাল প্রোগ্রেস কো লেকার বহুত উৎসাহিত হ্যায়। আজ দুনিয়া ভারত কি বিকাশ যাত্রা কা হিস্সা বননা চাহতি হ্যায়। ভারত ভি দুনিয়া কে অলগ অলগ দেশো কে সাথ পার্টনারশিপ কর রাহা হ্যায়। ইসকা উদ্দেশ্য ইয়াহি হ্যায় কি ভারত কে যুবাও কো অবসর মিলে, রোজগার মিলে, উনকা সামর্থ্য খিল উঠে। সাথ সাথ মে চাহতা হুঁ মেরে দেশ কে নওজওয়ানো কো গ্লোবাল এক্সপোজার ভি মিলে।
0: দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়, এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 2টি। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছেন, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিবি জিরামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। জনগণনার কাজে বেসরকারি অনুদানহীন এবং সংখ্যালঘু বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ করার কাজে নিষেধাজ্ঞা জারি করেছে বম্বে হাইকোর্ট। বিচারপতি গৌতম আনখড় এবং বিচারপতি সন্দেশ পাটিলের ডিভিশন বেঞ্চ বলেন, জনগণনার আইন অনুযায়ী শিক্ষকদের এই দায়িত্ব পালনের কোনো বাধ্যবাধকতা নেই। জাতীয় মহিলা কমিশন দিল্লির জামিয়ানগরে এক দলিত মহিলাকে অপহরণ, গণধর্ষণ এবং বলপূর্বক ধর্মান্তরিত করার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার দিল্লির পুলিশ কমিশনারকে এক চিঠিতে অবিলম্বে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডে লাতেহার পুলিশ একটি বিশেষ অভিযানে উগ্রপন্থী সংগঠন জেজেএমপির একজন স্বঘোষিত কমান্ডার শিবনারায়ণ সিংকে গ্রেপ্তার করেছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে লাতেহার জেলার সিমারিয়া তান্ডে তার বাসভবন থেকে জেজেএমপির আরেক এরিয়া কমান্ডার শকুলদেব ওরাওকেও গ্রেপ্তার করা হয়। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2,103 কোটি টাকা। ইতিমধ্যে 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাঁদের পরিবার। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আগামী 25 মে 3 দিনের কানাডা সফরে যাচ্ছেন। শ্রী গোয়েল কানাডার ওটাওয়া এবং টরেন্টোতে বাণিজ্য, বিনিয়োগ এবং সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএর অগ্রগতি বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত তার শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রেখেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের শ্রী গোয়েল বলেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচ থেকে কৃষকদের স্বস্তি দিতে সরকার সারের বর্ধিত মূল্যের বোঝা বহন করেছে। চীনের সাংজি প্রদেশের কিন ইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লা খনিতে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 90। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এ পর্যন্ত 201 কর্মীকে উদ্ধার করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি আহতদের দ্রুত

0: আরোগ্য কামনার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কম্বোডিয়ায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় একটি পোশাক কারখানার 14 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, আরও 93 জন আহত। প্রথম ঘটনাটি ঘটে কাম্পং ছনাং প্রদেশে। কম্বোডিয়ার শ্রম মন্ত্রক জানিয়েছে এই দুর্ঘটনায় 9 জন শ্রমিক নিহত এবং আরও 53 জন আহত হয়েছেন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সোয়াই রিংয়ে একটি পৃথক দুর্ঘটনায় কারখানার শ্রমিকদের নিয়ে একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে গেলে এতে 5 জন নিহত এবং আরও 40 জন আহত হন। ভারতীয় কুস্তিগীর সুরজ বশিষ্ট এবং সাগর সিং আজ এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান বিভাগে রুপো জিতেছেন। প্রতিযোগিতার ফাইনালে আজ 60 কেজি বিভাগে সুরজ বশিষ্ট কাজাখস্তানের আইদবেখাভের কাছে 4-0 ব্যবধানে হেরে যান। অন্যদিকে 67 কেজি বিভাগে সাগর সিং ফাইনালে উজবেকিস্তানের আইদজান খালমা খানেকের কাছে 9-0 ব্যবধানে পরাজিত হন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। মার্কো রুবিও বলেছেন, দুদেশের সম্পর্ককে আরও মজবুত করতে খুব শীঘ্রই বেশ কিছু যৌথ উদ্যোগের ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 59তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে ভার্চুয়ালি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold-এ। বাংলার ক্যানভাস।
2: সংবাদ বিরতির পর ঠিক রাত 10:10 56 সেকেন্ডে ফিরে এলাম আবারও বাংলার ক্যানভাস নিয়ে, যে ক্যানভাস জুড়ে আজ শুধুই এই গরমে ঠান্ডা শরবতের কথা, যা একেবারেই আমাদের বাংলার নিজস্ব, যা আমরা ঘরে অনায়াসে তৈরি করতে পারি এবং স্বাস্থ্যকরও বটে। শরবত ছাড়া গ্রীষ্মকাল হয় কী করে, এই সব গল্প নিয়েই আজ আমরা আছি কিন্তু গানে গানে।

0: শুধু পুরোনো দিনের গান নয়, পুরোনো দিনের খাবার, পুরোনো দিনের শরবত, সেটাও কিন্তু আমাদের মন ও প্রাণ ভরে দেয়। তার কারণ হচ্ছে পুরোনো দিনের এই শরবতের কথাই আমরা এখন আলোচনা করছিলাম আজকের বাংলার ক্যানভাসে, কারণ বাংলার ক্যানভাস জুড়েই আজ বাংলার পানীয়।
1: বাংলার পানীয়র মধ্যে অন্যতম বলতেই হবে বাদামের শরবতের কথা। এই বাদাম খাওয়া শরীরের পক্ষে উপযোগী, সকালে ভিজানো বাদাম খাওয়া ইত্যাদির চর্চা বাঙালির চিরকালই ছিল। সেই বাদামের শরবত যেমন উপকারী, শরীর ঠিক রাখতেও জরুরি। এই শরবত খেতে তো অসাধারণ, কিন্তু হ্যাঁ, এটা মানতে হয় একটু খরচ সাপেক্ষ। তবে বিশেষ কোনো অতিথির জন্য এই শরবত করে দেখতেই পারেন, খেতে পারেন তো নিজেরাও। দুধ আর জল একসঙ্গে মিশিয়ে তাতে চিনি দিতে হবে। এবার অল্প একটু দুধের সঙ্গে পেস্তা আর আমন্ড মিশিয়ে বেটে নিতে হবে। তৈরি করা এই পেস্টটা দুধ আর জলের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপর জাফরান অল্প জলে গুলে তাতে এলাচ দানা বাটাটা ভালো করে মেশালে ব্যাস এই মিশ্রণটি দুধের সঙ্গে মিশিয়ে দিলেন, কয়েক ফোঁটা গোলাপ জল দিলেন, ব্যাস। তারপর হয় ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন, অথবা বরফ দিয়ে খেতে পারেন, দিতে পারেন, সবাই মুগ্ধ হয়ে যাবে।
0: আপনি মুগ্ধ হয়ে দেখুন যে এই শরবত বানাবেন কিনা, আর ততক্ষণে আপনার মুগ্ধতার জন্যে আরও দুটো গান।

0: বাংলার ক্যানভাসে বাংলার প্রিয় পানীয় বিশ্বজিতা সুস্মিতার সঙ্গে রয়েছেন আপনারা 100.1 FM গোল্ডে। আমরা প্রথমেই বললাম লেবুর শরবত, তারপর বললাম বাদামের শরবত, এবার যাব ফলের দিকে। বাড়িতে তৈরি করা আঙুরের শরবত একেবারে অন্য ধরনের স্বাদ।
1: এটা কিন্তু খুব কমই দেখি আমরা, যতটা সহজে তরমুজের শরবত বা অন্যান্য শরবত তৈরি করে ফেলা হয়, আঙুরের শরবত এটা কিন্তু কমই। একদম ওই সাদা বিচিহীন আঙুর যেগুলো সেটা তো লাগে, কালো আঙুরও কিন্তু এর সঙ্গে নেওয়া, রংটা ম্যাটার করে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে আঙুরগুলো ধুয়ে নিয়ে লিকুইডাইজার বা শরবত করার হাত মেশিনে আঙুরের রসটা করতে হবে। আঙুর রসটা বড় একটা ছাঁকনি দিয়ে ছাঁকাও দরকার। এক কাপ জল মিশিয়ে সেই রসটাকে আরেকবার ছাঁকতে হবে, বাকি জল ওই আঙুরের রসের সঙ্গে মিশিয়ে দিলেই হবে। সঙ্গে দেব নুন, এলাচ বাটা আর চিনি মিশিয়ে দেওয়া একটু অল্প, লেবুর রস, গোলমরিচ আর দারচিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে বরফ কুচি দিয়ে খাওয়া। যা যা ইনগ্রেডিয়েন্টস প্রত্যেকটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। এই গরমে আঙুরের শরবত কিন্তু অনেকটা ঔষধি হয়ে উঠতে পারে।
0: আপনি এই গরমে গরম কমানোর জন্য এই আঙুরের শরবত কিভাবে করবেন সেগুলো ভাবুন, পরিকল্পনা করে ফেলুন, দরকার হলে আমাকে আর সুস্মিতাকে ডেকেও নিতে পারেন বা নিমন্ত্রণ করতে পারেন শরবত খাওয়ার জন্য। শুধু কারণ বাইরের যা তাপমাত্রা তাতে শরবতের থেকে ভালো খাবার আর কিচ্ছু হয় না, বিশ্বাস করুন। তবে আপনি যখন এইসব ভাবনা ভাবছেন, আপনার জন্য তো আমাদের ভাবতে হবে, তাই পরপর দুটো গান আপনার জন্যে।

0: অজন্তের পুরনো গিটার শুনতে শুনতে আমরা অনেকেই নস্টালজিক হয়ে যাই, আর তখনই আমাদের এই পুরনো রীতিগুলো, পুরনো নিয়মগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। পানীয় সম্পর্কে নানান পুরনো রীতি, পুরনো কথা, পুরনো গল্প আমাদের জানা আছে। পানীয় বলতেই মানে শরবত, যাকে আমরা বলছি, বলতে মূলত ফলের রসই পান করা হতো। পরে এদেশে শরবতের প্রচলন হয়। আমাদের এই দেশে পানীয় হিসাবে শরবত পান চালু হয় মূলত পারস্যে। ফলের রস, সুগন্ধি ফুল, জলের ব্যবহারে শরবত তৈরি করা হয়। ভারতে মুঘল শাসন শুরু হওয়ার পর সেই শরবত এদেশে চালু হয়ে যায়। এর আগে শরবত ছিল মূলত সুলতান সম্রাটদের পানীয়, আর তারপরে তা আম আদমির গ্লাসেও চলে আসে।
1: ঐতিহাসিকদের দাবি, মূলত মুঘল সম্রাট বাবরের জন্য শরবত তৈরির উদ্দেশ্যে হিমালয় থেকে বরফ নিয়ে আসা হতো। ভাবা যায়, এই হচ্ছে রাজকীয় ব্যাপার স্যাপার। সেই বরফ দিয়ে ঠান্ডা শরবত খেতেন তিনি। অবশ্য অনেকের আবার দাবি, শরবতের উৎপত্তি হয় গ্রিসে। গ্রিক দার্শনিক এবং গণিতজ্ঞ পিথাগোরাস নাকি শরবত আবিষ্কার করেছিলেন। তা উৎপত্তি যেখানেই হোক, আমরা তার ফল ভোগ করছি। আর আমাদের দেশের বিভিন্ন প্রদেশের শরবতের স্বাদ একবার ঠিকমতো পেলে ওই কৃত্রিম পানীয়ের দিকে কেউ ফিরেও তাকাবে না। আজকাল বিশুদ্ধ আর স্বাস্থ্যকর খাবার বা পানীয় খাবার কিন্তু একটা প্রবণতা শুরু হয়েছে। আর তাই যদি হয়, তাহলে বাড়িতেই এই দেশীয় শরবত তৈরি করে নিলেই হয়।
0: আমরা এই সন্দেহে থাকি, বাড়িতে করব না কিনে আনব, নতুন করে তৈরি করব। তবে এই সন্দেহ ঘুচে যাবে যতক্ষণ না আমরা এই গান শুনব। দেখবেন আপনিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোনটা আসলে ঠিক।

0: বাংলার ক্যানভাসে বিশ্বজিৎ আর সুস্মিতা আপনাদের সঙ্গে রয়েছি। কথা হচ্ছিল বাংলার শরবত নিয়ে এবং শরবতের পথ চলা। এই বাংলায় দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। আগেই বললাম যে মুঘল সম্রাটদের জনপ্রিয় পানীয় ছিল এই শরবত। ঐতিহাসিকরা মনে করেন মুঘল সম্রাট বাবরের জন্য শরবত তৈরির উদ্দেশ্যে হিমালয় অনেক পণ্ডিত তারা এই পরামর্শ দিয়েছেন, যেটা সুস্মিতা এতক্ষণ আপনাদের বলল। এবং এই যে শরবত রয়েছে, বিভিন্ন ধরনের শরবত, যে শরবতগুলো নানানভাবে, আমি একটু আগে বলছিলাম যে গ্রাম বাংলার অন্যতম শরবত হচ্ছে গন্ধরাজ ঘোল। ঘোলটা গরমে অনেকেই খায়, নাকি পেট ঠান্ডা করে এবং শরীরের পক্ষে উপকারী। তবে গন্ধরাজ ঘোল কিন্তু একেবারে অন্যরকম।
1: গন্ধরাজের অপূর্ব গন্ধের কথা তুমি বলছিলে একটু আগে লেবু শরবতের।

0: ক্ষেত্রে তো বাংলার ওই সাবেকি শরবত কিন্তু গন্ধরাজ ঘোলও। ভারতের অন্যান্য প্রদেশে যেমন লস্যি, ছাঁচ বা বাটার মিল্কের প্রচলন আছে, বাংলায় তেমনই জনপ্রিয় গন্ধরাজ ঘোল। এর স্বাদ যেমন অনন্য তেমনই অসাধারণ এর গন্ধ। ঘোলের গন্ধই শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। একটা পাত্রে ঠান্ডা জল, দই, চিনি, নুন দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিতে হবে। মিক্সিতেও এটা করে নেওয়া যায়। দই আর চিনি যেন জলে একেবারে মিশে যায়। শেষে এতে দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর রস। খুব ভালো করে মিশিয়ে গ্লাসে ঢেলে উপরে গন্ধরাজ লেবুর পাতার কুচি দিয়ে ঢেকে রেখে ফ্রিজে রেখে দিন। এই যে গন্ধরাজ লেবুর গন্ধ যত সুন্দর হবে, ঘোলের স্বাদ আর গন্ধ ততটাই আকর্ষণীয় হবে।
1: গন্ধরাজ ঘোলের কথা বললাম, আরো অনেক শরবতের কথা বলা বাকি এখনো। তবে যাব সংবাদ বিরতি এবং গান বিরতিতে। এক গান এবং 10 মিনিটের সংবাদ বিরতির পর ফিরব 11:10। সঙ্গে থাকবেন কারণ এ প্রান্তে বিশ্বজিৎ আর সুস্মিতা 100.1 FM গোল্ডে।

সংবাদ বিরতির পর আবারও ফিরে এলাম বিশ্বজিৎ আর সুস্মিতা বাংলার ক্যানভাসে নানান শরবতের গল্প নিয়ে, অর্থাৎ গ্রীষ্মের একেবারে আমাদের বাঙালিদের বাংলার নিজস্ব কিছু শরবতের কথা নিয়ে। তবে হ্যাঁ, গানে গানে আসবো আবারও নতুন নতুন শরবতের কথায়।

0: কেউ ভালোবেসে খায়, আপনি ভালোবেসে কী খান, কী ধরনের শরবত খান, কারণ আমরা তো আজকে অনুষ্ঠান জুড়ে বাংলার ক্যানভাসে নানান শরবতের কথা আপনাদের বলছি, এবং সেই শরবত আপনার কতটা ক্লান্তি দূর করে, কতটা শান্তি এনে দেয়। আবার এই সময় মানেই কিন্তু আমের অনুষঙ্গ চলে আসে, কারণ কয়েকদিন আগেই সুস্মিতা আম নিয়ে আপনাদের বাংলার ক্যানভাস করেছে, আর আজকে সেই আম পোড়া শরবত, একেবারে বাঙালির বলা যায় নিজস্ব ঘরানায়, নিজস্ব স্টাইলে বাড়িতে এখন এই আম পোড়া শরবত তৈরি করা যায়।
1: লুয়ের জুম, যেটা মানে গরমে লু আটকাতে এর জুড়ি নেই, সেটা হচ্ছে আম পোড়া শরবত। কাঁচা আম পুড়িয়ে তার সাথে ভাজা জিরে, বিট, নুন, পুদিনা, গুড় মিশিয়ে বানানো হয় এই আম পোড়া শরবত। ভিটামিন সি, আয়রন আর ইলেকট্রোলাইটে ভরপুর, শরীরের জলের ঘাটতি মেটায়, হিট স্ট্রোকের চান্স কমায়। সবচেয়ে বড় কথা, দুপুরে বাইরে থেকে এসে এক গ্লাস খেলে মাথা ধরা, বমি ভাব, যা যা কিছু সমস্যা সব এক নিমেষে হয়ে যায় গায়েব।
0: এক নিমেষে গায়েব হোক, কারণ এই আম পোড়া শরবতের কথা তো শুনলেন, আমি কিন্তু এর পরে শোনাবো বেলের শরবতের কথা। আরও অনেক রকমারি শরবতের কথা আছে, কারণ বাঙালি শরবত প্রিয় একটা জাতি, আর নিজেরা কারো তোয়াক্কা করে না, বাড়িতে নিজেরাই শরবত তৈরি করে নেয়। শুনবো সেই সব কথা, তবে তার আগে বাঙালির কথা বলছি যখন, তখন যমুনায় তুফান দেখে এবং ভালোবাসার সেলাম, দুটো গানের বিরতির পর আসছি বেলের শরবত নিয়ে।

0: buscan. Los amorosos se ponen a cantar entre labios.
1: আর আমরা ভালোবাসি শরবত, কারণ এই সময়ে শরবত আমাদেরকে শান্তি দেয়, শরবত আমাদেরকে স্বস্তি দেয়। একটু আগে সুস্মিতা বলল আম পোড়া শরবতের কথা, আর আমি বলবো বেলের শরবতের কথা। অ্যাসিডিটির মহৌষধ, গরম পড়লেই পেট গরম, বুক জ্বালা, অ্যাসিডিটি বেলের শরবত হলো তার একেবারে ব্রহ্মাস্ত্র। অ্যাসিডিটি গন, বেলের শরবত অন। পাকা বেলের শ্বাস বের করে জল, অল্প গুড় আর তাল মিশ্রি দিয়ে ঘেটে নেওয়া। বেল পেট ঠান্ডা করে, হজম করায়, কোষ্ঠকাঠিন্য সারায়। এতে থাকা ট্যানিন আলসার এবং প্রতিরোধ করে। সকালে খালি পেটে খেলে সারা দিন পেট ঠান্ডা থাকে। আর এই গরমে যদি বেলের শরবত করে একটু ফ্রিজে রাখা যায়, গরমে ঘুরে এসে সেই শরবত পেটও ঠান্ডা করে, মনও ঠান্ডা করে।
2: আর তারপর আমরা বলতেই পারি যেটা আমাদের বাঙালির কেন অবাঙালিদের ক্ষেত্রেও ভীষণভাবে খাওয়া হয় শরীরের জন্য সারা বছর, তা হচ্ছে ছাতুর শরবত, যেটাকে বলা হয় সত্তুর শরবত। মানে বলা হয় গরিবের প্রোটিন শেক বিহার ইউপির এই ড্রিঙ্ক এখন গোটা ভারতের সুপারফুড। ভাজা ছোলা গুঁড়ো করে ছাতু হয়, জলে গুলে বিট, নুন, লেবু, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে শরবত বানানো হয়। চাইলে মিষ্টিও খাওয়া যেতে পারে। এই ছাতু শরীর ঠান্ডা রাখে, পেট ভরায়, সাথে সাথে এনার্জি দেয়। প্রোটিন, ফাইবার আর ক্যালসিয়াম আছে বলে গরমে ক্লান্তি কাটাতে বেস্ট। এক গ্লাস খেলে অন্তত 3 ঘন্টা খিদে পাবে না। সকালে উঠে খেয়ে নিয়ে কাজে বেরিয়ে যাওয়ার মতো ভালো আর কিচ্ছু হতে পারে না।
1: আপনি ছাতু খাবেন কি না ভেবে দেখুন, কারণ সকাল তো আপনাকে পালাতেই হবে বাড়ি থেকে অফিসে, অফিস থেকে বাজারে। ছাতুর শরবত সেজন্য আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর পরে আরও শরবতের কথা বলবো, জলজিরার কথা বলবো, ডাবের শরবতের কথা বলবো। তবে তার আগে ওই যে পালানোর কথা বললাম, পালানোর গান, কিভাবে পালাবো, উড়েও যেতে পারি, তবে কোথায় পালাবো সেটাই তো বুঝতে পারছি না। দেখুন তো গানে গানে বোঝা যায় কিনা।

ডাক্তার আর কত পারা যায়, শেষে খোকার বাবা একটা চাকরির আশায় হয়তো এই কলকাতাতে করে রকম না। কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে।

0: পুরে আমরা বেশি দূর যাব না, কারণ 100.1 FM গোল্ডে বিশ্বজিৎ আর সুস্মিতা রয়েছি। ওড়ার জন্য নয়, আপনাদের বরং আপনারা কি করলে উঠতে পারেন সেই কথা বলার জন্য। কারণ শরবতের গ্লাস মুখে দিয়ে গরমে যেন সত্যিই আপনি উড়ে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। ব্রেকে যাওয়ার আগে বলেছিলাম জলজিরার কথা, ডাব জলের শরবতের কথা। তাহলে জলজিরার কথা বলবে সুস্মিতা, আর আমি বরং আপনাদের ডাব জলের কথা বলবো।
1: এই হজমের টনিক মানে জলজিরা আর কি, ভাজাভুজি খেয়ে পেট গরম বানিয়ে ফেললেন জলজিরা। ভাজা জিরে, ধনে, শুকনো আদা, গোলমরিচ, বিট নুন, আমচুর, পুদিনা একসাথে গুঁড়ো করে রেখে দিন। ঠান্ডা জলে গুলে লেবু চিপে ব্যাস খেয়ে নিন। এতে পেটের গ্যাস, বদহজম, বমি ভাব সবটাই কমবে। জিরে শরীর ঠান্ডা রাখে, আর বিট নুন ইলেকট্রোলাইট ব্যালেন্স করে।
0: এবারে আমি বলবো ডাব শরবতের কথা। ডাবকে বলা হয় ন্যাচারাল স্যালাইন বা ন্যাচারাল ওয়ারিস। গরমে ঘাম হয়, শরীর থেকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম সব বেরিয়ে যায়। ডাবের জলে সেগুলো সব আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, সাথে আছে সাইটোকিনিন যা বয়সের ছাপ কমায়। লু লাগলে, ডায়রিয়া হলে, দুর্বল লাগলে একটা ডাব খাওয়ার পরামর্শ দেন ডক্টর। চিনি দেওয়া নেই, তাই ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন। ঠান্ডা ডাবের জল একটা গুরুত্বপূর্ণ শরবত। এছাড়াও তো তোকমার আছে, তোকমারের কথাও বলবো আপনাদের। তবে তার আগে গানের বিরতি। গানের বিরতির পর ফিরে আসবো আপনাদের কাছে।

0: সবাই চুপ হলেও বিশ্বজিৎ আর সুস্মিতা কিন্তু চুপ নয়, কারণ কন্টিনিউয়াস আপনাদেরকে বলছে যে কি করে বাংলার ক্যানভাস জুড়ে এত শরবতের কথা। আমরা তো বলবোই, আমরা চুপ হব না, কারণ ওই শীতল করতে হবে তো আপনাদের ঠান্ডা, কারণ মানে যদি গরম লেগে যায়, মাথাটা গরম হয়ে যায়, তখন কিন্তু মুশকিল। সেই কারণে ঠান্ডাটা যাতে আসে সেটা। এই যে শরবতের কথা বলতে গেলে আমি এবার বলবো তোকমার শরবত, 10 মিনিটে ঠান্ডা ঠান্ডা কুল কুল, অর্থাৎ বডি কুল। তোকমা বা বেসিল সিড ভেজালেই ফুলের জেলির মতো হয়ে যায়, আর এই জেলি শরীরের তাপ শুষে নেয়। লেবুর শরবত বা রুয়াবসার সাথে 1 চামচ ভেজানো তোকমা মিশিয়ে খেলে তার একটা আলাদা উপকার, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, গরমে হওয়া ব্রণ সব কমে, আর ওজন কমাতেও হেল্প করে এবং পেট ভরা থাকে এই তোকমার শরবতে।
1: সত্যি কি সহজ রেসিপি, অথচ কত কাজ। কিন্তু এবার আমাকে তো বলতেই হবে, আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় এই গ্রীষ্মে পান্তা ভাত, যে সেই পান্তা ভাতের জলের শরবত, টক দই দিয়ে টনিক বাংলার সুপার কুল্যান্ট। আগের রাতের ভাতে জল ঢেলে দিলেন, সকালে সেই জলটা নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে খান, চাইলে টক দই মেশান। পান্তায় প্রচুর গুড ব্যাকটেরিয়া তৈরি হয়, যা পেট ঠান্ডা রাখে, ইমিউনিটি বাড়ায়, ভিটামিন B12 আর আয়রন আছে বলে গরমের ক্লান্তি কাটে। গরমে যারা কাজ করে বেড়ান, অন্তত শারীরিক পরিশ্রম, তাদের কাছে এটাই কিন্তু চিরকালের এনার্জি ড্রিঙ্ক। তবে গরমে কিন্তু এই পানীয় খাবার কতগুলো গোল্ডেন রুল আছে সেটা বলে দেওয়া।
0: গোল্ডেন রুল 3টে রুল আছে, যেমন বরফ কোল্ড নয়, মানে ঠান্ডা খেলেও একদম ফ্রিজের ঠান্ডা জল খেয়ে গলা ধরে মানে হজম হবে না, এবং বরং মাটির কুজোর জল বা ঘরের তাপমাত্রার জল বেস্ট, অর্থাৎ ফ্রিজ থেকে বের করলেও সেই জল মিশিয়ে সরাসরি ফ্রিজে যে তাপমাত্রায় রয়েছে বা বরফের মতো সেটা খাওয়া যাবে না।
1: তার সঙ্গে যেটা করতে হবে, চিনিটা কম খেতে হবে, চিনি শরীর গরম করে। গুড়, তালমিছরি, মধু, খেজুর এসব ব্যবহার করুন। ডায়াবেটিস থাকলে চিনি ছাড়া খান দরকার হলে।
0: এবারে হচ্ছে টাইম মেনে খান, অর্থাৎ রোদ থেকে এসেই হুট করে ঠান্ডা কিছু খাওয়া যাবে না, 10 মিনিট বা 5 মিনিট জিরিয়ে নিতে হবে। খালি পেটে বেল বা সাতু বা দুপুরে আমপোড়া, বিকেলে ডাব, এইভাবে রুটিন তৈরি করতে হবে, তা না হলে কিন্তু সমূহ বিপদ।
1: শেষ কথা কিন্তু এই যে গরমকে হার মানাতে কোনো দামি এনার্জি ড্রিঙ্ক লাগে না, আমাদের রান্নাঘরেই আছে সব সমাধান। ব্যাস এই খেলেই চলবে, শরীর থাকবে ঠান্ডা, মন থাকবে চাঙ্গা, আর জল খেতে ভুলবেন না।
0: আপনি ঠান্ডা চাঙ্গা থাকুন, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর আমরাও বাংলার ক্যানভাস এই গান শুনিয়ে রূপসাগরে আপনাদের নিয়ে যাব, তারপর তো আপনি আপনার ঘুম সাগরে যাবেন। সঙ্গে ছিলাম বিশ্বজিৎ আর সুস্মিতা।
1: শুভরাত্রি।

0: ভালোবাসা, ভালোবাসা।
1: শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনছেন আধুনিক বাংলা গান।

শুনছেন আধুনিক বাংলা গান। এরপর কয়েকটি আধুনিক বাংলা গান শুনবেন শিল্পী অঞ্জন দত্তের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। এবার শুনবেন শিল্পী রূপঙ্কর বাগচির কণ্ঠে পরপর কয়েকটি আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। শিল্পী রাহুল দেববর্মনের কণ্ঠে এখন শুনবেন পরপর কয়েকটি আধুনিক বাংলা গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

0: ছেলেটি কি আপনার?
1: হ্যাঁ আমার। আপনি কে?
0: আমি আমি কেউ না জানেন, আমি তো এক অচেনা। আমারও একটি ছেলে ছিল, আমারও একটি বউ ছিল।
1: তাই নাকি? কি হলো তাদের, কোথায় তারা?
0: নেই, সেই যে দস্যুরা এলো, বউটাকে আমার ধরে নিয়ে চলে গেল। ছেলেটা চেঁচিয়ে উঠলো, বাঁচাও বাবা, মাকে বাঁচাও। পারলাম না বাঁচাতে কাউকে, জানেন পারলামই না কাউকে বাঁচাতে। ছেলেটা দেখলাম মরেই গেছে, আর আমার সব কিছু হারিয়ে গেছে, হারিয়ে গেছে।

জানেন আমি বাঁশি বাজাতাম, ওই যে বাঁশের বাঁশি, তাই শুনে আমার ছেলের কি হাসি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, কি সুন্দর রাঁধতো আর কি সুন্দরই না গান গাইতো।

এই গানটি গাইছিলাম ও আর আমি, দুজনেই আত্মহারা স্ত্রী ও স্বামী। এমন সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম, ধোঁয়া, চারিদিকে ধোঁয়া। ওরা এলো, সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল। আমি পাগল হয়ে গেছি।

0: শিল্পী আশা ভোসলে ও রাহুল দেব বর্মনের কণ্ঠে শুনবেন পরবর্তী আধুনিক গানটি।
1: বাসুদা টিউন কি যে কোয়াইট প্লিজ, কোয়াইট কোয়াইট কোয়াইট কোয়াইট কোয়াইট শুরু করায়। পর আশা জি নি আই আইয়ে, নমস্তে আশা জি, আই আইয়ে।
2: নমস্কার।
1: নমস্তে।
2: আরে মেরে বেজে সে দেরি তো নাই হো পঞ্চম?
1: নাই তো। শুরু করে।
2: হ্যাঁ হ্যাঁ চলো
1: চলি। মনুরি স্টার্ট দিজিয়ে।
3: রেডি, 1 2 1 2 3 4।
4: হাই রে হাই রে দিওয়ানা মেরা হাই রে।
1: আরে নাই নাই নাই নাই নাই নাই নাই।
2: ক্যা হুয়া?
1: ইয়ে আপ হিন্দি মে গা রহে হ্যায়?
2: ও
1: ইয়ে পূজা কা গানা।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক গানের অনুষ্ঠানে পরবর্তী শিল্পী আশা ভোসলে, শুনবেন পরপর কয়েকটি আধুনিক বাংলা গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন একান্ত আপন ছবি থেকে, শিল্পী আশা ভোসলের কণ্ঠে।

পরবর্তী গানটি শুনবেন প্রহরী ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি, ভূপিন্দর সিং, অমিত কুমার এবং আরতি মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী দুটি গান শুনবেন আপন আমার আপন ছবি থেকে। প্রথম গানটি শুনবেন অমিত কুমার, রানু মুখোপাধ্যায় এবং রামানুজ দাশগুপ্তর কণ্ঠে।

পরবর্তী দুটি গান শুনবেন কবিতা ছবি থেকে। প্রথম গানটির শিল্পী লতা মঙ্গেশকর।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে জীবন রহস্য ছবি থেকে পরপর দুটি গান শুনবেন। প্রথম গানটির শুনবেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে।

পরবর্তী গানটি শুনবেন শিল্পী মান্না দের কণ্ঠে, ছবির নাম ছদ্মবেশী।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানটি শুনবেন স্বর্ণতৃষা ছায়াছবি থেকে শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথম শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

পরবর্তী গানটি শুনবেন সমন্তক সিনহা এবং শাহানা বাজপেয়ীর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান।

এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবো। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে, আর ভোর চারটে মানেই প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শুনবেন প্রথমে খেয়াল, শিল্পী তরুণ কুমার দাস, রাগ মিয়া কিটোরি, তবলায় শ্যামল কুমার কাঞ্জিলাল এবং হারমোনিয়ামে পিন্টু রায়।

খেয়াল শুনলাম মিয়া কি তোরির আগে শিল্পী ছিলেন তরুণ কুমার দাস। তবলায় শ্যামল কুমার কাঞ্জিলাল এবং হারমোনিয়ামে পিন্টু রায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শুনবেন জৌনপুরী রাগে খেয়াল শিল্পী যুধাজিৎ রায়। তবলায় সমীর নন্দী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। রাগ জৌনপুরী।

শুনলাম শিল্পী ছিলেন যুধাজিৎ রায়, তবলায় সমীর নন্দী এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 24শে মে রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি সংক্ষেপে আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজকে আমরা চিরন্তনীতে শুনব কাজী নজরুলের একটি গল্প এবং অনেকগুলো গান নজরুলের, কারণ 11ই জ্যৈষ্ঠ আগামীকাল নজরুলের জন্মদিন। তাই জন্মদিনের প্রাক পর্বে সেই বিদ্রোহী কবি, সেই প্রেমের কবিকে আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে কাজী নজরুলের যে গল্পটা আপনাদের শোনাবো, গল্প বা নাটক যাই বলুন না কেন, সেই গল্পটার মধ্যে একটা মানে মেইন যে ক্যারেক্টার শিল্পী, সে একজন শিল্পী এবং তার মানসিক দ্বন্দ্ব টানা পড়েন কোথাও, যেন কাজী নজরুলকে আমরা খুঁজে পাই বারবার। এবং যে কোনো শিল্পীর মানসিকতার যে সাজুজ্য,

এই গল্পটার এই অংশটা আমরা দেখতে পাব। গল্পটা শুরু হচ্ছে এরকম করে, রোগশয্যা সাইতা লাইলি, অস্তমান সপ্তমীর চাঁদের মতো ক্ষীণ গভীর অন্ধকার রাত্রি, শিয়রে বিমলিন জ্যোতি তৈল প্রদীপ আর চিত্র তৈরি করা স্বামী। লাইলির স্বামী সে চিত্রকর, সে ছবি আঁকে। গভীর রাত্রিতে যখন সে ছবি আঁকছে, লাইলির ক্ষীণ স্বর শোনা গেল, তোমার ছবি আঁকা হলো। চিত্রকর নীরবে এক মনে ছবি এঁকে চলেছে। ওগো শুনছ? চমকে উঠল চিত্রকর। আমায় ডাকছিলে লাইলি? লাইলি অভিমানে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে চোখের জল গোপন করল। চিত্রকর আবার এক মনে চিত্র আঁকতে লাগল। লাইলি পাশ ফিরে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দোহাই দোহাই, তুমি অন্য ঘরে গিয়ে ছবি আঁকো, আর খুব খারাপ লাগছে। শেষের কটা কথা বলতে বলতে কান্নায় তার স্বর ভেঙে পড়ল। চিত্রকরের হাত থেকে তুলি পড়ে গেল লাইলির কান্না দীর্ণ স্বরের তীব্রতায়। লাইলি লাইলি, তুমি কাঁদছ? চিত্রকর সবিস্ময়ে জিজ্ঞেস করল। লাইলি তীব্র স্বরে বলল, না, রহস্য করছি, তুমি একটু অন্য ঘরে উঠে যাবে, দয়া করে আমায় একটু একলা থাকতে দেবে। চিত্রকর উদাসীনভাবে বলে উঠল, আচ্ছা আচ্ছা, আমি তবে যাচ্ছি, তোমার রাগ যন্ত্রণা আর বাড়াতে চাই না, আমার কাছে থেকে। সে চলে যাবার উপক্রম করল। লাইলি বলল, না, যেও না, দুটো কথা আছে, শুনে যাও। চিত্রকর বসে পড়ল। বল। ওখানে না, আমার পাশে, এখানে এসে বসো। আচ্ছা। চিত্রকর লাইলির পাশে এসে বসল। বল। আনমনে লাইলির কপালে ললাটে হাত বুলিয়ে দিয়ে লাইলির চূর্ণ অলক গুচ্ছ তুলে দিতে লাগল। লাইলি বলল, সত্যি করে বলো দেখি, তুমি তুমি বিয়ে করেছিলে কেন? বিয়ে করার জন্যেই? লাইলি ডাকু, তুমি শিল্পী, তুমি তুমি কেন আমাকে তোমার দুঃখের সাথী করে তোমার স্বচ্ছন্দ জীবনকে এমন বোঝা করে তুললে? আমি জানি, আর তুমিও জানো, তুমিও শান্তি পাচ্ছ না, আমিও স্বস্তি পাচ্ছি না আমাদের এই টানাটানি জীবন নিয়ে। চিত্রকর বলল, তুমি সেরে ওঠো, তারপর সব কথা হবে, আজ নয়। না না, তুমি আজই বলো, মরতে যদি হয় তবে ওই জিনিসটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। জীবনে জীবনে অনেক টানা হেঁচড়া করেছি, মরণে আর ওটা সইবে না। সব কথা কি সবসময় মানুষ বলতে পারে লাইলি? আমি কি শুধুই শিল্পী? আমি কি সিরাজ নই? বিয়ে তোমায় করেছে মানুষ সিরাজ, শিল্পী সে সিরাজ নয়। তোমাতে আমাতে দ্বন্দ্ব কোনখানে জানো? তুমি চাও শুধু মানুষ সিরাজকে, শিল্পী সিরাজকে তুমি দু চক্ষে দেখতে পারো না। অথচ আমি মানুষ সিরাজ যতটুকু তার অনেক গুণ বেশি শিল্পী সিরাজ। লালি অনেকক্ষণ ভেবে বলল, ধরে নিলুম তোমার কথা সত্যি, তাহলেও আমার মাঝে কি শুধু রক্ত মাংসের মানুষেরই ক্ষুধা পরিতৃপ্তির সমাপ্তি আছে? আনন্দ বিলাসী শিল্পীর ধ্যান লোকের কোনো কিছুই নেই?

একজন মানুষের সবথেকে বড় দুঃখের জায়গা। আমি তোমাকে ছুঁতে পারলাম না, আমি শুধু একজন রক্ত মাংসের মানুষ হয়ে তোমার পাশে কাটিয়ে গেলাম, তোমার মনকে ছোঁয়ার ক্ষমতা আমার হলো না। এই দ্বন্দ্ব থেকে লাইলি এই কথাটা বলল। চিত্রকর তখন বলল, আছে আছে লাইলি, তোমাকে আমার ধ্যান লোকে পাই যখন তুমি থাকো আমার ধরা ছোঁয়ার আড়ালে। তখন তুমি তুমি শুধু আমার অঙ্ক লক্ষ্মী নও, শিল্পী সিরাজের হৃদয় লক্ষ্মী, ধ্যানের ধন, যে ফুলের মালা সন্ধ্যায় ভালো লাগে, নিশি শেষে তা যদি বাসি ঠেকে লাইলি, তার জন্যে অপরাধী তুমিও নও আমিও নই। চিরসুন্দরের তরে নিত্য নবতৃষা, মানুষের চিরকেলে অপরাধ। এই তৃষা যার যত প্রবল, সে সুন্দরের তত বড় ধ্যানী। মানুষের শৃঙ্খলিত সমাজে হয়তো সেই আবার সবচেয়ে বড় অপরাধী। মস্ত বড় ভুল করেছে লাইলি, স্বর্গের সুন্দরকে ধুলার আবিলতায় নামিয়ে। এখানে চিত্রকর একটা অসম্ভব শক্ত সুন্দর কথাকে স্বীকার করল স্বীকারোক্তির মধ্যে দিয়ে, যেখানে বলল যে চিরসুন্দরের তরে নিত্য নবতৃষা, মানুষের চিরকেলে অপরাধ। মানুষ যত রকম সামাজিক অর্থে অপরাধ করে, যত রকম অপরাধ তাকে বলা হয়, তার মধ্যে একটা কারণ, সে চিরকাল নিজেকে এক্সপ্লোর করতে চায়। চিরসুন্দরের তরে নিত্য নবতৃষা একটা শিল্পীর সব থেকে বড় সত্তা। এই তৃষা যার যত প্রবল, সে সুন্দরের তত বড় ধ্যানী। এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। লাইলি বলছে, আমি বুঝতেও পারিনি অপরাধ কার কতটুকু। তোমার কলঙ্ক যখন দেশ ছেয়ে গেছে, তখনও আমি তোমায় ভালোবেসেছি সকলের বিরুদ্ধে বিদ্রোহ করে। সবাই যখন বড় করে দেখত আমার তোমার কলঙ্ক, আমি তখন দেখেছি তোমার জ্যোৎস্না। আমি কতদিন অহংকার করে বলেছি, কলঙ্কী চাঁদকে দেখে সাগরের বুকেই জোয়ার জাগে। খানা ভাবে খানা ডোবা, এরা চাঁদকে চেনেও না, তাদের বুকে জোয়ারও জাগে না। কিন্তু আজ আজ কেন মনে হচ্ছে আমি তোমায় ভালোবাসিনি, তোমার যশ তোমার খ্যাতিকে ভালোবেসেছি। নইলে সাগরে জোয়ার তো শুধু পূর্ণিমার চাঁদকে দেখেই জাগে না, অমানিসার নিরুজ্জ্বল চাঁদকে দেখেও সে সমান উতলা হয়। কি সুন্দর একটা রূপক, চাঁদকে দেখে সাগর জলে জোয়ার জাগে, শুধু পূর্ণিমার চাঁদকে দেখে নয়, অমাবস্যার চাঁদকে, যেখানে তার কোনো অস্তিত্বই নেই, সেখানেও কিন্তু সাগর চলে জোয়ার জাগে। আসলে একটু আগে চিত্রকর যে বলছিল না, তোমাকে তখনই পাই যখন তোমাকে তোমার থেকে আমি দূরে থাকি, তুমি তখন থাকো না, এই অমাবস্যার জোয়ার হয়তো সেরকমই। সেখানে সাগর জলেই সেটা হয়, খানাডোবার জলে হয় না। আসলে এই জোয়ার জাগতে গেলে খানাডোবা পেরিয়ে নিজেকে সাগর হয়ে উঠতে হয়। এই লেখাটার পরতে পরতে এই ধরনের ছোট ছোট রূপকের ব্যবহার এবং একজন শিল্পীর মনকে আমাদের সবার সামনে মেলে দিয়ে তাকে একদম পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে একজন শিল্পী এরকম হতে পারে। যাই হোক, এগিয়ে নিয়ে যাই গল্পটাকে আরেকটু। চিত্রকল্প হচ্ছে, দূরের থেকে তুমি যখন ভালোবেসেছিলে শিল্পীকে, কাছে এসে পেতে চাও সিরাজকে, মানুষকে, এটাই তোমাদের নারীর ধর্ম। আমরা তোমরা আকাশের জ্যোতিষ্ক হতে চাও না, হতে চাও মাটির ফুল। তোমরা শুধু সুন্দরের ধ্যানেই তৃপ্ত হতে পারো না, নিকটের নির্মমকেও পেতে চাও, যে বিরহে তোমরা বেদনাক্ষুণ্ণ, বিনাশিনী, বিষাদিনী, সেই বিরহে পুরুষ হয়ে ওঠে ধ্যানী, তপস্বী। তোমরা কাঁদো, পুরুষ ধ্যান করে, তোমরা যেখানে করো অভিসম্পাত, পুরুষ সেখানে করে স্তব। আসলে এই যে পার্থক্য একজন নারী বা পুরুষের, এটা কিন্তু একদম প্রিমিটিভ, এবং

0: এই প্রিমিটিভ ওরিয়েন্টেশন থেকেই কিন্তু দুজন মানুষ পরস্পর পরস্পরের কাছে আসে, ধরা দেয় এবং পরস্পরের সম্বন্ধে আকর্ষণ বোধ করে। আসলে এই দুজন কিন্তু পরস্পর কমপ্লিমেন্টারি। আমরা হয়তো বিরোধের কথা ভাবি, কিন্তু বিরোধ নয়, ঠিক উল্টো গুণগুলোই সংসারকে বেঁধে রাখে। আর একটু এগিয়ে নিয়ে যাই গল্পটাকে, প্রত্যেকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ এখানে। লায়লি বলছে, কি জানি তোমার সব কথা না সবসময় বুঝতে পারি না, আজও বুঝি না। আমার দুঃখ এইটুকু যে আমার বলতে তোমার কাছে কিছুই পেলাম না। শিল্পী সিরাজ, সে তো সকলের, সেখানে আমার একার দাবি অস্বাভাবিক আবদার তা বুঝি, কিন্তু যদি দেখি সিরাজ শুধুই শিল্পী, সে মানুষ সিরাজ নয়, সেখানে আমার সান্ত্বনা কোথায়? দূরের মানুষ অল্প নিয়েই খুশি থাকতে পারে। আমার পোড়া কপাল, আমি নাকি তোমার সহধর্মিনী, নইলে কিসের দুঃখ আমার? উপায় নেই, উপায় নেই লাইলি, উপায় নেই। যাদের আমি একদিন আমার সকল হৃদয় মন দিয়ে চেয়েছি, আজ তারা সবাই আমার কাছে পুরাতন হয়ে গেছে। শিল্পী আমারই জয় হল, মানুষ আমি বহুদিন হল মরে গিয়েছি। কি সুন্দর একটা স্বীকারোক্তি দেখুন। যাদেরকে শিল্পী মন দিয়ে হৃদয় দিয়ে চেয়েছে, তাকে বারবার করে এক্সপ্লোর করেছে, তারপর আর নতুন কিছু পায়নি, সে পুরনো হয়ে গেছে। আসলে ওই যে কথাটা একটু আগে শিল্পীর কথা মুক্তি বলা হলো, যে চির সুন্দরের সে তো আকর্ষক, সেই জন্যেই তাকে চারপাশের সব কিছুর মধ্যে দিয়ে গিয়ে যেতে হয়। মানুষের সুখ দুঃখ হাসি কান্না কেন যেন আর আমায় বিচলিত করতে পারে না। শুধু মনে হয় প্রাণ ভরে সুন্দরকে দেখে যাই, রেখায় রেখায় রঙে রঙে তাকে অমর করে যাই। আমরা শিল্পীরাই তো চির নূতন করে রেখেছি সুন্দরকে, চির যৌবন দিয়েছি তাকে, আমাদের মনের নবীনতা দিয়ে, যৌবন দিয়ে। যখন মনে করি তুমি আমার কেউ নও, মনে হয় কোন লোকের যেন অপরিচিতা, তখন তুমি সুন্দর। যখন তোমায় পাই বাহুর বন্ধনে, বুকের পাশে, তখন তুমি নারী, প্রজাপতির পাখার রঙের মতো ওই ছুঁলেই রং যায় মুছে। একজন মানুষকে যখন না পাওয়া যায়, তখন তার রং, তার রূপ, তার রস মনের কল্পনায় রঙিয়ে উঠে তার থেকে আরো অনেক বড় করে তাকে প্রেজেন্ট করে। রবীন্দ্রনাথ যেটা লিখেছিলেন, আমার মনের মাধুরী দিয়ে তোমারে করেছি রচনা, তারই যেন কোথাও একটা অনুরণন এই শিল্পী মধ্যে আমরা পাচ্ছি। আরে ঠিক ওই লাইলি বলছে, আমি যদি মরে যাই তোমার দুঃখ হবে না? তুমি কাঁদবে না? না, শয্যা পার্শ্বে বাহুর বন্ধনে যাকে ধরতে পারিনি, তাকে ধরব ধ্যানের গোপন লোকে, আমার তুলির রেখায় রেখায় রঙে রঙে তোমায় দান করব চির বৈচিত্র্য, চির নবীনতা, চির যৌবন। মরলোকের বধু আমার হবে অমর লোকের অপ্সরী, আমার গৃহলক্ষ্মী হবে নিখিল শিল্পীর বিশ্বলক্ষ্মী। ওগো দোহাই দোহাই তোমার, আমি চাইনি অত গৌরব অত মহিমা, তুমি আমায় বাঁচিয়ে তোলো, আমি বাঁচতে চাই, তোমায় পেতে চাই। আর যদি মরতেই হয়, এত দারুণ তৃষ্ণা নিয়ে মরতে চাই না, আমি মরতে চাই স্বামীর কোলে, পুত্র কন্যা আত্মীয় স্বজনের মাঝে, যেতে চাই বাড়ি ভরা ক্রন্দনের তৃপ্তি নিয়ে, এমন করে এই মাঠের মাঝে শূন্য ঘরে একা পাষাণের পায়ের তলে পড়ে মরবার স্বাদ নেই আমার, আমার স্বাদ নেই।
1: চিত্রকর অস্থিরভাবে পায়চারি করতে লাগলো, উপায় নেই, উপায় নেই লাইলি, উপায় নেই, সত্যি আমি নিরুপায়। বাইরের দরজায় কার আঘাত শোনা গেল, বাইরের শব্দ,
0: আমি তোমার বন্ধু।
1: লাইলি চিৎকার করে উঠল, খুলো না, খুলো না, ধর, খুলো না, আমি চিনেছি ওকে, ও ডাইনি, ও চিত্রা। ছি লাইলি, তুমি শিক্ষিতা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে, এ কি ব্যবহার তোমার?
0: চিত্রা বাহিরতে বলল, আমি ভেতরে যাব না বন্ধু, তুমি বেরিয়ে এসো।
1: লাইলি বলল, যাও যাও তোমার

বাইরে থেকে ডাক এসেছে, তোমার সুন্দরের ধ্যান আমি ভাঙব না, আমায় ক্ষমা করো। আমি যেদিন থাকব না ওই ওই চিত্রার মাঝেই আমাকে স্মরণ করো, আমায় আমায় স্মরণ করো। এই বলে লালি চলে গেল। চিত্রকর ধীরে ধীরে পেরিয়ে গেল, ঘরের প্রদীপ সাথে সাথে নিভে গেল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চিত্রকর যখন গুনগুন করে তার গান গাইছে, পরের কোনো একদিন লাইলি জিজ্ঞেস করছে, লাইলি মানে জানো? জানি, নিশিথিনী। সত্যি আমি নিশিথিনী, অমা নিশিথিনী। চাঁদ নেই, তারা নেই, অন্ধকার আর আকাশ। চিত্রকর হেসে বলল, আরেকজন লাইলি ছিল, তার প্রেমিকের নাম মজনু, অর্থাৎ উন্মাদ। জানি, কিন্তু সে লাইলি আমার এ লাইলির মতো এত সুন্দর নয়। দোহাই দোহাই, আর বিদ্রুপ করো না, ও প্রশংসা চিত্রাকে করো, সে খুশি হবে।
2: হয়তো হবে, তবু মনে হয় তুমি সুন্দর, চিত্রা অপূর্ব।

তার মানে তুমি ধরার চাঁদ, চিত্রা আকাশের চাঁদ, ওই নদীর ঢেউয়ের চাঁদের লীলা দেখেছ। ওকে বোঝা যায় না, ও কেবলই রহস্য। দেখুন, শেষের কবিতায় ঠিক এই ধরনের একটা কোথাও যেন ভাব আমরা পেয়েছিলাম, যেখানে অমিত বলছে কেটির কথা আর লাবণ্যের কথা, একজন ঘড়ায় তোলা জল আর একজন দেখি তাতে গিয়ে সাঁতার কাটতে হবে। আসলে প্রত্যেকটা শিল্পীর মনে হয়তো এইভাবেই তার বোধগুলো কাজ করে। লালি বলছে, এই কথা বলার জন্যে কি তুমি এখানে ফিরে এলে? যদি তাই এসে থাকো তবে দয়া করে তুমি ফিরে যাও শিল্পী। তোমার চিত্র আর চিত্রার মাঝখানে আমি দাঁড়াতে চাই না, আমি বহু কষ্টে বেঁচে উঠেছি। কি জন্যে এসেছিলাম লাইলি তার মনে নেই, এখন মনে হচ্ছে ওই চাঁদ, ওই নদী আর ওই নদীর জলে চাঁদের খেলা দেখতেই এসেছি যেন। কদিন থেকে এও মনে হচ্ছিল তুমি আমায় ডাকছিলে, সত্যি কি দেখেছিলে আমায়? মা তো তাই বলে, যখন রোগ খুব বেড়েছিল তখন নাকি আমি তোমায় ডাকতাম অজ্ঞান অবস্থাতেও। কি জানি লাইলি, কিছু বুঝি নেই, অদ্ভুতই মানুষের মন। কাছে থাকলে যাকে মনে হয় বোঝা, দূরের থেকে সেই কি করে এমন আকর্ষণ করে বুঝতে পারিনি। আমার মাঝে এই যে মানুষ আর শিল্পীর দ্বন্দ্ব বেঁধেছে, এর একটা হেস্তনেস্ত করতে এসেছি এখানে একেবারে মরিয়া হয়ে। কি জানি আমার ভয় করছে কেন, তোমাকে দেখে অবধি মনে হচ্ছে কি একটা সংকল্প করেছ তুমি মনে মনে। তুমি কি কোথাও চলে যেতে চাও? ঠিক তাই, আমি চলে যাব বলেই এসেছি। মানুষ কেবলই পিছু টানছে, শিল্পী কেবলই ইঙ্গিত করছে দূরের পানে, যে পথে বাঁশির সুর যায় উধাও হয়ে, ফুলের সুবাস যায় হাওয়ায় মিশে। মনে হয় ওই কোকিল, পাপিয়া, বউ কথা কও, এরা সকলেই আমার বন্ধু। ওরা আসে, গান করে, আবার চলেও যায়। এই চলে যাওয়াটাই হয়তো সত্যি, কারণ থেকে গেলে পৌনপুনিকতায় তা যেন কোথায় ভীষণভাবে কষ্টের হয়ে ওঠে একজন শিল্পীর কাছে। লালি বলছে, তারা আবারও আসে, আবারও গান করে। লালি কিন্তু ফিরে ফিরে পেতে যায়। তখন চিত্রকর চুপ করে শুধু হুঁই বলে। লালি বলে, দেখো আমি অনেক ভেবে দেখেছি, তোমাকে জোর করে ধরে রেখে আমারও শাস্তি নেই, শান্তি নেই, তোমারও শান্তি নেই। তুমি যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও, শুধু শুধু মাঝে মাঝে আমায় দেখা দিয়েছো। বলতে বলতে তার কণ্ঠ রোধ হয়ে গেল। চিত্রকর বলল, আসবো, আপনাদেরকেই আসবো, আর যদি না আসি ভুলে যেও। লাইলি শান্তভাবে বলল, তাই ভুলে যাব, আজি এখনই যাও তাহলে, ওই চাঁদ ডোবার আগেই চলে যাও। চিত্রকর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, বলল, বেশ আসি লাইলি, দাঁড়াও। লাইলি বলল, চিত্রকর বলল, যাবার একটা জিনিস তোমাকে উপহার দেব। নেবে কি বলো, নেবে কি না? দাও। লালি অন্য ঘর থেকে একটি ঢাকনা দেওয়া চিত্র এনে চিত্রকরকে দিয়ে চলে যাচ্ছিল। লালি বলল, একটু দাঁড়াও, এই নাও। কি এটা, কি এই চিত্র, কে আঁকলে? লালি বলল, আমি। চিত্রকর চমকে উঠল, তুমি? হ্যাঁ, ওই আমার দীর্ঘ বিরহের তপস্যার স্মৃতি। এই দীর্ঘ দিন মাস শুধু আমারই ছবি এঁকেছ, যে তার জীবনকে ব্যর্থ করে। না, ব্যর্থ করনি শিল্পী, মুখের কথা কেড়ে নিয়ে লাইলি বলল, তুমি সে কথা বুঝবে না। সে চলে গেল। চিত্রকর সেই চিত্রখানা ললাটে স্পর্শ করে বলল, কি জানি লাইলি, সত্যি হয়তো বুঝিনি। তুমি সুখী হবে, তুমি সুখী হবে লাইলি, তুমি সুন্দরের সান্নিধ্য লাভ করেছো, তুমি সুখী হবে। আমি আসি লাইলি। লাইলির কান্না শোনা যাচ্ছে দূর থেকে। ধীরে ধীরে দূরের জ্যোৎস্নাধৌত পথে মিলিয়ে যাচ্ছে চিত্রকর। লাইলি বাতায়নে